0: নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
1: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
1: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়,
1: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
3: বিজ্ঞাপন বিরতির পর আবারও বাংলা ছায়াছবির গান। এবার শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছায়াছবি নতুন জীবন।

ফুলেশ্বরী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির সঙ্গেই শেষ হচ্ছে আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠান।

শুভ সকালে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আমার সঙ্গে যে বন্ধুরা আছেন রেডিওর ওপারে, তাদের সকালের চা খাওয়া হয়ে গেছে, তো ছোটদেরকে এক গ্লাস দুধ কিংবা কোনো পুষ্টিকর খাবার আপনি দিয়েছেন তো, কিংবা ধরুন অনেকেই সকালবেলা একটুখানি সিদ্ধ ভাত বাচ্চাদেরকে, বা একটু বয়স্ক মানুষ যাদের হজমের অসুবিধে আছে, বা একটু মুড়ি দিয়ে একটু চা আপনারা খেয়েছেন তো, এবং তারপর কেউ কেউ বাজার করে, আবার কেউ কেউ না করে। আর যাদের বাড়িতে আজকে রবিবার ছুটির বার, মানে স্কুল কলেজ নেই বাচ্চাদের, সুতরাং একটু দৌড়াদৌড়ি কম, তারা একটু আয়েশ করে বসে আর এক কাপ চা বা লুচি, ওই তেলে সুন্দর করে ভেজে আসা লুচি পরোটার অপেক্ষা করছেন, বা সেটা খেয়ে ফেলেছেন। এদিকে যাদের বেরোতে হচ্ছে বাইরে, যারা কোনো এমন কাজ করেন বিভিন্ন দোকানে, মাঠে, আরও নানান রকম কাজ বিভিন্ন সেক্টরে, তাদের কিন্তু তাড়াতাড়ি কিছু একটা খেয়ে বেরোতে হয়েছে। হয়তো বাড়ি ফিরে আসবেন তাড়াতাড়ি, বা সকালে যে জলখাবারটা খেলেন, ওই যে বললাম চিড়ে মুড়ি লুচি পরোটা, বা খাচ্ছেন, অনেকে তো আমার সঙ্গে গল্প করতে করতেও খাচ্ছেন। আচ্ছা, এই যে আমরা সারাদিন যে খাবারগুলো খাচ্ছি, সব খাবারটা নিরাপদ তো? আমার বাড়ির তৈরি পরিচ্ছন্ন খাবার আমার জন্য সব থেকে ভালো, কিন্তু আজকে অনেকেই এমন খাবার খান বা সারাদিনে আজকে হয়তো খেয়ে ফেলবেন, প্রচণ্ড গরম বলে এখন হয়তো একটু কম, যে খাবারগুলো খেলে ছোটদেরকে মায়েরা বকাবকি করে, আর বড়দের মনে হয় আরে একটা দিন তো একটু খেয়েই নিই, কে আর কি বলছে, সেই তো ছোটো থেকে মায়ের বকা শুনছি। আজ আমরা কথা বলবো সেই সব খাবার আমাদের কতটা ক্ষতি করতে পারে সেই বিষয় নিয়ে। খাবার যেমন প্রয়োজন, প্রতিটা মানুষের খাদ্যের অধিকার সুনিশ্চিত করা, এটি মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। যেন আমার পাশের মানুষ, আমার দেশের মানুষ, আমার সারা পৃথিবীর মানুষ, আমার পৃথিবীতে যারা আছে তারা কেউ যেন অভুক্ত না থাকে, একইভাবে সেই খাবারটা যেন খাদ্যযোগ্য হয়, অর্থাৎ কোনোভাবেই সেটি নষ্ট খাবার না হয়, বা সেই খাবার রান্নাতে এমন কোনো উপাদান না থাকে যে উপাদান তার শরীরে ক্ষতি করে, বা কোনো রকম ভেজাল মেশানো খাবার যেন না হয়, এটা দেখাও কিন্তু আমাদের অঙ্গীকার। আমরা নিজেরাই রোজ এই যে খাবারগুলো সকাল থেকে আপনাদেরকে বললাম, আমি সেই খাবারগুলোর অনেকগুলো অনেকগুলো এমন আছে যেগুলো আমরা জানি না যে আমরা ভেজাল খাচ্ছি, খাবারটা কিন্তু নিরাপদ হচ্ছে না। আজকে এত কথা বলছি তার কারণ আজকে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। প্রতি বছর জুন মাসের এই তারিখটি পালন করা হয় সারা পৃথিবীর মানুষের সুস্থ, সুন্দর, সুনিশ্চিত খাদ্য দেবার জন্য। তো আমরা সেটা নিয়েই কথা বলবো আজকে। আপনারা আসবেন আমাদের সঙ্গে 9434921300 বা 0342259648 এই নম্বরে, আর হোয়াটসঅ্যাপ তো আমাদের করতেই পারেন। আমরা কথা বলবো সকলের সঙ্গে আজ এই নিয়ে।

0: আমাদের সঙ্গে টেলিফোনে এক বন্ধু আছেন, আমরা তার কথাটাকে শুনি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, কোথা থেকে বলছি? হ্যাঁ বল।
1: খাবার সুরক্ষিত আছে কিনা আজকের বিষয়। আমরা যে সকল খাবার খাচ্ছি সবই যে সবটাই যে সুরক্ষিত এটুকু বলা যেতে পারে না। ধরুন যে আমরা চা খাচ্ছি, চায়ের মধ্যে হয়তো শুনেছি আমরা যে কাঠের গুঁড়ো মেশানো হয়, দুধের বদলে চিনি গুঁড়ো করে মেশানো হয়। তো যাই হোক, দুপুরের খাবার বা আটটার সময়তে আমরা খাবো হয়তো চা, চপ, মুড়ি। এই চপের মধ্যে দেখবেন যে হলদে রঙটা দেওয়া হয়, আমি দোকানে বলে দেখেছি যে ওটা রঙটা বাদ দিতে পারো না, ওটা হলো মেটানিল, খুবই খারাপ। এবং বাজারে সবজি কিনতে যাবেন, পটল কিনবেন, দেখবেন পটলের বোঁটার কাছটা সবুজ হবে, আমি জানি না সেটার নাম কি, কিন্তু সেটাও বিষাক্ত একটা পদার্থ। রোডামিন বি গাজরে পেঁয়াজে লাগানো হয়। তো এই সকল আমরা খেয়েই যাচ্ছি, যদিও আজকে খাদ্য সুরক্ষা দিবস, কিন্তু যেগুলো খাবার আমরা খাই বাড়ির মধ্যে সব সব খাবারই যে মানে বিশুদ্ধ আমরা এটা বলতে পারি না, তবে বাড়ির মধ্যে খাবারটা খাওয়া উচিত। কারণ বাইরের খাবারে লোভনীয় করার জন্য নানা রকম বিষাক্ত পদার্থ, কৃত্রিম রং মেশানো হয়। কারণ মেটানিলিওলোতে লেখা থাকে নট ফর হিউম্যান কনজাম্পশন।
0: আমরা যদি সকলে একত্রিত হয়ে এই জায়গাটায় রুখে দাঁড়াতে পারি, এই যে সবার জন্য যে সকলে একত্রিত হওয়া, তাহলে বোধ হয় যে না আমরা কিনবো না।
1: দোকানদার বলেছে যে আপনার কথা শুনে সাদা রং করেছি, সেদিন আমার চপ বিক্রি হয়নি।
0: তাহলে আমাদের মধ্যে
1: সচেতনতা দোষী
0: আর দৃঢ়তা এটা বাড়াতে হবে, তাই না?
1: যেমন পারমিটেড কালার যেটা আছে, ফুড কালার, সেটাকে ব্যবহার করে না, দাম একটু বেশি হলে। অথচ পারমিটেড ফুড কালার দিলে শরীরের ক্ষতি হয় না,
0: অপেক্ষাকৃত কম।
1: ঠিক আছে দিদি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে,
0: ধন্যবাদ।
1: খুব সুন্দর, খুব ভালো লাগছে, অন্যরা কথা বলুক, আমি এখানে ইতি করছি।
0: আমাদের দায় কিন্তু অনেকটা, আমাদেরকে শুধুমাত্র যে জানলে হবে না, প্রথমত জানতে হবে, আর একটা দিনে তো হয় না। আজকে একটা আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু এই কাজটা আমাদের প্রতিদিন করতে হবে যে না, এই খাবারটা অসুরক্ষিত হতে পারে, কিনবো না। না কিনলেই বাজার থেকে কিন্তু সেটা কমে যাবে। এবং কোথায় কোথায় অসুরক্ষিত, কী কীভাবে অসুরক্ষিত, সেটাও আমাদেরকেই জানতে হবে। আরেকটি ফোন নেব। নমস্কার, কে আছেন?
2: হ্যাঁ, মুর্শিদাবাদ দক্ষিণাঞ্চল থেকে বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: খাদ্য সুরক্ষিত কি করা হবে? যারা খাদ্য মেড করে খাবার এবং যারা কিনে, উভয় সম্মিলিত ভাবে তাকে সাপোর্ট করে।
0: সেই জন্য আমরা বলছি যে সর্বত্র নিরাপদ খাদ্যের অঙ্গীকার করি। আজ থেকে আমাদের এই অঙ্গীকারটা করতে হবে যে সর্বত্র নিরাপদ খাদ্য কিভাবে যোগান দেব, সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমার আপনার সেই অঙ্গীকারের জন্যই আজ কথা।
2: হ্যাঁ, সেটাই বলছি, আমরা যারা কিনবো তাদেরকে একটু সতর্ক সচেতন হওয়া উচিত। আর আমাদের যেটা বাঙালির যেটা আসল খাবার ভাত, এই ভাতে দেখবেন ওই চালটা যখন ধুয়ে নিতে হয়, জল ঢাললে একবারে জমে গেল, জমে যাওয়ার পরে ওই চালটাকে আবার হাত দিয়ে মানে হিলিয়ে নিতে হয়, না হলে হয় না, চিনি কেমিক্যাল যায় না। এই তো অবস্থা, খাদ্য সুরক্ষিত নিজেরা সুরক্ষিত না হলে
0: সচেতনতাই হচ্ছে সুরক্ষার মূল উপায়। সঙ্গে থাকুন, ভালো লাগলো। আমরা কিন্তু পরের বছর, এই বছর আমরা সবগুলোকে খুঁজে বের করে করে নানাভাবে চেষ্টা করব, আর নিজের আশেপাশে বাড়ির সকলে মিলে এই চেষ্টাটা চালিয়ে সামনে বছর যখন এই কথা হবে তখন কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেছি কথা। ভালো থাকুন। সত্যিই এমনভাবে বেশ কিছু ভেজাল মিশে যায় যেটা আমরা বুঝি না। বা এই যে চালের কথা উঠল, চাল দেখতে সুন্দর করার জন্য আমাদের এটা এটাও একটা ব্যাপার, আমরা খাবারটা একটু সুন্দর দেখতে চাই। যেমন সাদা চপ কিনতে আমাদের মন চায় না, তেমন চালকে একটু বেশ সুন্দর চকচকে দেখতে করার জন্য চালের উপরের আস্তরণটি অনেক সময় তুলে দেওয়া হয়, তাতে কিনতে ভালো লাগে। ভাতের ফ্যানটা গাঢ় হয় না, কিন্তু ওই উপরের আস্তরণ সেটিতেই চালটা একটু মোটা দেখাবে, ঠিক কথা, একটু অতটা চকচকে দেখাবে না, কিন্তু সেটির মধ্যেই থাকে, চালের মধ্যে যে ভিটামিন B12 বা ইত্যাদি খনিজ পদার্থগুলো থাকে তার একটা বড় অংশ কিন্তু ওই চালের উপরের ত্বকটাই থাকে। তাই সেই রকম চাল যদি আমরা কিনি, এ তো বাজারে আছে, দুরকম চালই বাজারে আছে, কিন্তু শুধুমাত্র দেখনদারি যদি না কিনি তাহলে কিন্তু সেই ভালোটি আমরা পেতে পারি।

0: এবার অনিরাপদ খাদ্য মানে কিন্তু শুধুই মাত্র ভেজালযুক্ত খাদ্য নয়, অনিরাপদ খাদ্য মানে কিন্তু নষ্ট হয়ে যাওয়া খাদ্য বটে। একবারে বাড়ির খাবার কিন্তু আমরা ভাবি এই একটু তো নষ্ট হয়ে গেছে, খেয়ে নি, এই এই একটু তো এলে গেছে, এই ভাতটা তো কালকের একটু জল দেওয়া ছিল কেমন কেমন। কিন্তু সেটা যদি খাওয়া যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে বিশেষত এই গরম বা বর্ষাকালে এমন এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া হয়ে যায় যে খাবারটি আমাদের শরীরের মধ্যে গিয়ে পেটে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ভীষণ রকমভাবে একটা যন্ত্রণা, পেট খারাপ, বদহজম, আরও নানান রকম শারীরিক সমস্যা করতে পারে শুধুমাত্র নিজেদের সচেতনতার অভাবে। খাবারটা কিন্তু ভালো ছিল, বাড়ির তৈরি একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ খাবার ছিল, শুধুমাত্র খাওয়ার সময়ের অভাবে। তারপরে ধরুন আমাদের বাড়িতে তো আজকাল একটা ঠান্ডা সিন্দুক এসেছে, আমি তো সিন্দুক বলি, ফ্রিজে যে খাবারটি ঢুকলো বহু মানুষের বিশ্বাস সে ফ্রিজে আছে তো কিছু হয়নি, ফ্রিজে আছে তো নষ্ট হয়নি। কিন্তু আমরা ভুলে যাই যে ফ্রিজ একটা তাপমাত্রা মেনটেন করে, মানে একটা তাপমাত্রাকে রাখে, এবং সেই তাপমাত্রায় দীর্ঘদিন থাকলে আপনি দেখবেন পাউরুটি জাতীয় কিছু যদি আপনি একটু দীর্ঘদিন রেখে দেন রেফ্রিজারেটরের ভেতরে, তাহলে কিন্তু তার উপরে একটা সবুজ সবুজ বা সাদা রঙের আস্তরণ পড়ে, সেটি হচ্ছে ছাতা। আমরা বলি ছাতা পড়ে গেছে আর কি হবে বল, কিন্তু তার মানে ফ্রিজেও ছাতা পড়ে, খুব সোজা কথাই বলতে গেলে এরকম ধরনের খাবারে। তাহলে রেখে দিলেই সেটা ভালো আছে এমন নয়, সেটি ভালো আছে কি না এটা আমাদের বুঝতে হবে। আর এর সঙ্গে সব থেকে যেটি বড় সেটা হচ্ছে, এবং ধরুন তারপরে আমাদের ব্যস্ততার জন্য আমরা একটা বেশ লম্বা সময় মাছ মাংস এনে ঠান্ডা করতে ফ্রিজে, মানে একদম ঠান্ডা করে জমিয়ে রেখে দিলাম। এবার হয় কি, অনেকেই একসঙ্গে অনেকটা মাছ মাংস রাখেন, প্রতিদিন সেটাকে বের করছেন বা একদিন অন্তর বের করছেন, খানিকটা নিয়ে নিচ্ছেন। এবার এই খানিকটা নিয়ে নিতে গেলে ওটা তো জমে বড় হয়ে আছে, তাকে হয় ভেঙে খানিকক্ষণ বাইরে রেখে তাকে আবার স্বাভাবিক তাপমাত্রায় এনে তার থেকে যেটুকু নেওয়ার নিয়ে আবার বাকিটা ঢুকিয়ে দিচ্ছেন। এই যে সময়টা পুরো জিনিসটা বাইরে থাকলো, তাতে কিন্তু প্রচুর পরিমাণে জীবাণুর আক্রমণ হলো, আবার ভেতরে গেল। এভাবে দুদিন করতে করতেই তার মধ্যে কিন্তু এবার ভালো রকম একটা জীবাণুর বাসা বাঁধলো। ওই খাবারটা আপনি যখন ছদিন, সাত দিন, আট দিন, দশ দিন পরে খাচ্ছেন সেই মাছ বা মাংসটি যেটা প্রথম দিন শুরু করেছিলেন, তার থেকে কিন্তু এটা অনেক বেশি ক্ষতিকারক প্রত্যেকটা জিনিসেরই। তাহলে কি করতে পারি আমরা, আমরা যদি ধরুন যে মাছটা আছে বা মাংসটা আছে আমি ভেবে নিলাম দুদিন, তিন দিন, চার দিন কি পাঁচ দিনে খাবো, সেরমভাবে ভাগ করে আলাদা আলাদা কোটো করে রাখুন, একসঙ্গে রাখবেন না, প্রতিদিন একটা করে কোটো বের করে নিন। তাহলেই সবটাকে বাইরে আনতে হলো না, আর ওই যে বারবার মনে রাখবেন ফ্রিজে রেখে দিলেই ভালো থেকে গেল এমন কিন্তু নয়। আমরা খালি চোখে দেখে বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকটা খাবারের একটা নিজস্ব জীবন আছে, মানে কদিন সে ভালো থাকবে, টাটকা থাকবে, সেই ব্যাপারটা আমাদেরকে কিন্তু জানতে হবে। ফ্রিজের কোন তাপমাত্রায় রাখছি, কতটা রাখছি, সেগুলোকে একটু ভালো করে জেনে নিয়ে রাখতে হবে। একই সঙ্গে সঙ্গে হচ্ছে জল, জলের ব্যাপারে নজরটা দিতেই হবে, কারণ বিশুদ্ধ পানীয় জল এই মুহূর্তে বলতে খুব খারাপ লাগছে কিন্তু পৃথিবীর একটা বিরাট অংশের মানুষের কাছে বিরল, একেবারে বিরল, তারা বিশুদ্ধ পানীয় জল পান না। সেই পৃথিবীতে দাঁড়িয়েই আমরা খাদ্য সুরক্ষা নিয়ে কথা বলছি, আর তাই আমাদের অঙ্গীকার এই বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রেও হওয়া দরকার। আর ঠিক একই কারণে জলের, যাতে জল তো পৃথিবীতে আমরা ভৌম জল পাই, মাটির নিচ থেকে খাদ্য পানীয় জলটা পাই, তাই জন্য আমাদের এটাও অঙ্গীকার হওয়া দরকার যে যারা আমরা জলটা পাই, এখনও পাচ্ছি, আমরা জলের অপচয়টা করব না। অহেতুক আধ ঘন্টা 40 মিনিট ধরে শাওয়ার চালিয়ে স্নান করছি, বেসিনটা খুলে রাখছি, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমার এই জল মাটির তলায় থাকলে অন্তত একটি প্রাণীর জন্য বিশুদ্ধ পানীয় জলের যোগান দেবে। জীবনধারণ ও সুস্থতা বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপদ খাদ্যের সহজলভ্যতা একেবারে একটা অপরিহার্য ব্যাপার। খাবার থেকে যে অসুখগুলো হয়, যে এগুলো না আমরা খালি চোখে বুঝতে পারি না, আমি বারবার বলছি আমরা বুঝতেই পারছি না খাবারটা খারাপ হয়ে গেছে, কারণ হয়তো মুখে দিয়ে দেখলাম একটু স্বাদের এদিক ওদিক। এ ব্যাপারে খুব সচেতন হতে হবে, বিশেষত আধুনিক জীবনযাত্রায় ফ্রিজে রাখা খাবার বা বারবার গরম করছি, বাইরেই আছে বারবার দু তিনবার, বিশেষত এই গরমের মধ্যে দুধ বা তরকারি জাল দিয়ে দিয়ে রাখছি, সেটা কতটা ভালো আছে সেটা দেখতে হবে। দূষিত খাদ্য বা জলের মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী এবং ওই বিভিন্ন রাসায়নিক পদার্থ, আমাদের বন্ধুরা বলছিলেন, শরীরে প্রবেশ করতেই পারে। এই জন্য একদম খাদ্য শৃঙ্খলের প্রতিটা পর্যায়ে, একদম উৎপাদন মানে মাটিতে যখন চাষ হচ্ছে বা সেই মাছ মাংস যেখানেই সেটা উৎপাদন হচ্ছে না কেন, বা সবজি ফসল, সেখানে কীটনাশক, রাসায়নিক কীটনাশকের প্রয়োগ রোধ করা, ন্যূনতম জৈব কীটনাশক দেওয়া, এইভাবে প্রস্তুত করা থেকে শুরু করে ফসল সংগ্রহ করার সময়, মাছটা বাজারে আসছে যখন জল থেকে তুলে বা মাংসটা কেটে, বা সবজি বা ফল বা ফসল সেটাকে কতটা ঠিকঠাকভাবে আনলে যখন সেটা ক্রেতার কাছে মানে আমাদের কাছে আসবে তখন যেন সেটা একদম ঝরঝরে ঠিকঠাক থাকে, এই দায়িত্ব কিন্তু প্রত্যেকের। প্রত্যেকে আমরা এই খাদ্য শৃঙ্খলের বিভিন্ন জায়গায় যারা যা যেভাবে যুক্ত আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা। তারপরে যেগুলো প্রক্রিয়াকরণ খাদ্য, আমাদের চতুর্দিকে তো এখন প্রচুর প্রক্রিয়াকরণ খাদ্য, জীবন যত আধুনিক হচ্ছে আমরা প্যাকেটে খাবার নিয়ে প্যাকেট খুলে খেতে অভ্যস্ত, বা প্যাকেট খুলে গরম জলে ভিজিয়ে সেইগুলো বা তাকে ধুয়ে মুছে যেভাবে নিয়ে আসা, সেই জায়গাগুলোকে একদম খুব ভালোভাবে, এর জন্য রাষ্ট্রের নানা নিয়ম আছে, খাদ্য সুরক্ষার নানা নিয়ম হু করে রেখেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা খাদ্য সংস্থা যারা আছেন, রাষ্ট্রও সেসব নিয়ম মানার চেষ্টা করেন, মানার নিয়ম করে দেন, কিন্তু মানতে তো আমাদের হবে প্রত্যেককে, আমরা যারা প্রত্যেকে এই একদম মাঠ থেকে খাওয়া অবধি যারা যারা যুক্ত, একটা খাবার তার জন্যে কিন্তু প্রচুর মানুষের পরিশ্রম থাকে, এই কথাটা ভুলে গেলে হবে না, সেটা আমাদেরকে কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে। আমরা আরেকটা ফোনে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে, কার সঙ্গে কথা বলছি, কার সঙ্গে কথা বলছি? হ্যালো হ্যালো, আমরা ওনার কথা শুনতে পেলাম না, দেখা যাক আমাদের পরের বন্ধু আবার কাকে আমরা পাই, একজনকে পেয়েছি। নমস্কার, কে আছেন?
1: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দাঁড়িহাট থেকে সুজয় চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
1: আজকে তো খাদ্য সুরক্ষা দিবস, তা সেই খাদ্য যে সুরক্ষা দিবস, আমরা যে খাবার খাই, যে খাবার খেলে আমাদের যে মানে শরীর

0: ভাবে ঠিকভাবে সুরক্ষা করা যায়। এখন আমরা যদি ভুলভাবে খাদ্যাভ্যাস করি, অর্থাৎ মানে বিভিন্ন সময়ে যদি আমি মানে আজকে একরকম টাইমে খেলাম, কালকে আর একরকম টাইমে খেলাম, এই যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাস কিন্তু আমাদের শরীরের পক্ষে
1: খারাপ, কিন্তু খাদ্যটা অনিরাপদ হচ্ছে না এক্ষেত্রে।
0: হ্যাঁ,
1: অনিরাপদ হচ্ছে না, আমরা বলছি যে খাবারটা নষ্ট হয়ে গেছে বা যে খাবারটায় এমন কিছু মেশানো আছে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, সেটা নিয়ে কথা বলবো। খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে, সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা কতগুলো হোয়াটসঅ্যাপে চিঠিতে চলে যাই। শুভ সকাল, আজ বিশ্ব খাদ্য দিবস, সেই কারণে আজকের বিষয় দিয়েছেন সর্বত্র নিরাপদ খাদ্যের অঙ্গীকার করি। প্রাণী জগতের সকল জীবের বাঁচতে গেলে প্রয়োজন খাদ্যের। কোন খাবার কখন কেমনভাবে গ্রহণ করতে হবে, কোনটা আমাদের পক্ষে পুষ্টিকর, সেটা নির্বাচন করতে হবে আমাদেরকেই। এর সঙ্গে আরও বেশ কিছুটা লিখেছেন, এটা লিখেছেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে। উনি আরও লিখছেন, খাদ্যের মধ্যে আমিষ নিরামিষ সব ধরনের খাবার অঙ্গীকার করতে হবে, তাহলে শরীর ঠিক থাকবে। খাবারের মধ্যে সবুজ শাকসবজি রাখতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি সাগরদিঘি থেকে লিখেছেন। আচ্ছা, এরপর মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান। খাদ্য এবং সুরক্ষা অপচয় তিনটে দিকেই আমাদের সচেতন হতে হবে। বাজার থেকে সবজি কেনার সময় তাজা সবজি কিনতে হবে, ফ্রিজে রাখলে ভালো করে রাখতে হবে। সব ধরনের খাবারের একটা বিশেষ সময় থাকে, সেটা দেখতে হবে। রন্ধন প্রক্রিয়ার পূর্বে কোনো খাবার যথাযথভাবে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করতে হবে। আজকের দিনে আমাদের অবশ্যই অঙ্গীকার নিতে হবে খাদ্যের অপচয় রোধ করা, ক্ষুধার্তের মুখে হাসি ভরে দেওয়া, প্রতিটি দানা মূল্যবান, খাদ্যের প্রতি সচেতন হন। সদস্য অনুযায়ী নিয়ম মাপে খাদ্য বা খাবার বানান, কোথাও যেন আমরা খাবার নষ্ট না করি, তবে খাদ্যের মর্যাদা দিলেই খাদ্য সুরক্ষাও পালন করা হবে। আচ্ছা, এরপর রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, পেট ভরানো নয়, সুস্থ জীবন গড়ার প্রতিশ্রুতি। খাবার কেনা থেকে রান্না ও সংরক্ষণ, প্রতিটি ধাপে পরিচ্ছন্নতা সচেতনতা জরুরি। ভেজালমুক্ত পুষ্টিকর এবং নিরাপদ খাবার আমাদের অধিকার, আবার তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আজ আমরা অঙ্গীকার করি নিরাপদ খাদ্য বেছে নেব, অপচয় কমাবো এবং নিজেদের ও পরিবারের সুস্বাস্থ্যের জন্য যা যা করার তাই করব, স্বাস্থ্য সচেতন হব। কারণ নিরাপদ খাদ্যই সুস্থ জীবনের ভিত্তি। একেবারে আমার খাদ্য যদি নিরাপদ হয় তাহলে আমার রোগের 80% কমে যাবে। কারণ সুস্থ একটা সম্পূর্ণ খাবার যখন আমার শরীরে নিরাপদভাবে যাবে, তখন তো আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সুতরাং অসুখ হওয়ার সমস্যায় কমবে, পেটের সমস্যা যেটা বাচ্চা থেকে বড় সকলে ভোগে সেটি কমবে। এই যে যেমন ধরুন শাক, শাকের মধ্যে ছোট ছোট কৃমি বা নানান পোকামাকড়ের ডিম থেকে থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখতেই পাই না। শাক তুলে এনে ফটাফট একটু জল দিয়ে ধুয়ে, শাক অনেকে মানে একদম গ্রাম ঘরে পুকুর ঘর থেকে তুলে আনছেন বা বাজার থেকে নিয়ে আসছেন, জল দিয়ে ধুয়ে নিচ্ছেন, নিয়ে রেঁধে দিচ্ছেন, তাতে অনেক সময় দেখা যায় যে এই খাবারের সঙ্গে ওই কৃমি বা ছোট ছোট ব্যাকটেরিয়া বা অন্যান্য পোকার ডিম শরীরের ভেতরে চলে গেল এবং প্রবলভাবে শরীরটি অসুস্থ করে দিল। এক্ষেত্রে আমরা কী করতে পারি, শাক বা এই ধরনের জিনিস এগুলোকে ধোয়ার ব্যাপারটা খুব বেশি করে ভালো করে দেখে দেখে ধুতে হবে। পাতাগুলো যেন একদম পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে দেখে নিতে হবে। একটু গরম জল বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল বা নুন গরম জলে একটুখানি নেড়ে চেড়ে, হালকা ঈষৎ উষ্ণ জলে একটু নেড়ে চেড়ে নিলে অনেক ক্ষেত্রে জীবাণুটা কমে যায়। এবং এই একই পদ্ধতিতে যদি বাজার থেকে যে সবজিগুলো আনছি সব সবজি ধুয়ে নিয়ে আমরা, এবং একই সঙ্গে তাতে যদি ভেজাল ওপরে ওই রং চকচকে করার কিছু দেওয়া থাকে, তারও একটা অংশ কিন্তু এর ফলে বাদ হয়ে যায়। যে সবজিটা মনে হবে অতিরিক্ত চকচকে, আপনি দেখেই বুঝবেন, সেটি কেনার আগে একটু সন্দেহ প্রকাশ করবেন। আপনাদের একটা তথ্য দিই, প্রতি বছর আনুমানিক 60 কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়। অনিরাপদ খাদ্য মানব স্বাস্থ্য ও অর্থনীতির জন্য একটা হুমকি বলা যেতে পারে, যা দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশু, সংঘাত কবলিত জনগোষ্ঠী এবং অভিবাসীদের ওপর

0: সামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলে। দূষিত খাবার খেয়ে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক 4,20,000 মানুষ মারা যান এবং 5 বছরের কম বয়সী শিশুরা খাদ্যবাহিত রোগের 40% বহন করে, যাদের মধ্যে প্রতি বছর 1,25,000 মানুষের মৃত্যু হয়। আজকে তো 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, এবং তাই আমাদের আবারও বলি, আমাদের খাদ্যবাহিত ঝুঁকি প্রতিরোধ, শনাক্তকরণ ব্যবস্থা, মনোযোগ আকর্ষণ এবং আমাদের একটুখানি সচেতন বুদ্ধিমান হওয়া, তাহলেই কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সমস্ত দিকটা রক্ষা করতে পারব। কারণ মনে রাখতে হবে, এই পৃথিবীতে এমন অনেক শিশু বড় হচ্ছে, এমন অনেক শিশুর মায়েরা বড় হচ্ছে যাদের খাদ্য পাওয়াটাই খুব সমস্যা। সুতরাং তারা যা পাচ্ছে তাই খাচ্ছে এবং বিষাক্ত খাদ্যের যোগান দিচ্ছে। তাই খাদ্য নষ্ট নয়, খাদ্য যেন আমি আরেকজনের জন্য দিতে পারি, এই ভাবটাও কিন্তু আমাদের রাখতে হবে। একটা ফোন নেব। নমস্কার, কে আছেন, কার সঙ্গে কথা বলছি?
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি? শুভ সকাল।
1: হ্যাঁ, শুভ সকাল, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বলুন।
1: হ্যাঁ, দেখুন, আজকে খাদ্য সুরক্ষা দিবস, কিন্তু আমরা যেসব আজকাল খাবার খাচ্ছি, প্রত্যেকটা কিন্তু রাসায়নিক সার দিয়ে তৈরি, শাক সবজি বলুন।
0: কিন্তু আমরা আমরা কি করছি তার জন্য? মানে আমরাই তো তৈরি করছি, মানে আমি আপনি কেউ একজন তৈরি করছি, কেউ একজন কিনছি, কেউ একজন বাজারে আনছি।
1: হ্যাঁ, কিন্তু সেগুলো তো আমরা খাচ্ছি, টাটকা বলে একদম রং দিয়ে দিচ্ছে, তারপরে ধরুন সবজি নিয়ে আসছি হয়তো টাটকা দেখে, কিন্তু তারপর দিন দেখছি সবজিটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এছাড়া তার উপায় নেই। আমরা মানে পাবো কোথা ভালো জিনিস? এখন তো জৈব সারের কোনো কারবারই নেই,
0: জৈব সার যথেষ্ট পরিমাণে ব্যবহারের চেষ্টা হচ্ছে,
1: চেষ্টা হচ্ছে
0: কিন্তু আপনার কি, মানে আপনি পেশাগত ভাবে কি করেন? পরিবেশ থেকে, পরিবেশ বান্ধব।
1: হ্যাঁ, পরিবেশ বান্ধব
0: একেবারে। আর তাহলে আপনাকে কিন্তু একটি সুস্থ খাবার যোগান দেওয়া, এটা কিন্তু আপনার পাশে যে কৃষক বন্ধু আছে তার অঙ্গীকার হওয়া উচিত।
1: হ্যাঁ, সে তো ঠিকই, আমি কৃষক বন্ধুদেরকে বলি, আমাদের পাড়াতেই আছে, আমি তাদেরকে বলি যে জৈব সার ব্যবহার করো, তো ওরা বলে কি না, জৈব সার ব্যবহার করলে আমাদের ফলন কম হচ্ছে, আমাদের লাভ হচ্ছে না।
0: এর জন্য নানান রকম প্রকল্প আছে, সেগুলো সম্বন্ধে বা সচেতনতা আমাদের আকাশবাণীতেও নানা অনুষ্ঠান আপনারা জানেন, আপনি সেগুলোতে একটুখানি ওনাদেরকে মনোযোগ দিতে বলবেন। আর বাড়িতে বৌদি, মানে আমাদের মেয়েদের একটা স্বভাব থাকে, বাড়ির মেয়েদের, ও এই একটা খাবারটা একটুখানি এমনি হয়ে গেছে খেয়ে নি, এটা কিন্তু খুব ক্ষতিকারক।
1: টাটকাটা
0: খেলে আমরা অনেকটা, সবটা তো আমাদের হাতে নেই, কিন্তু কিছুটা হলেও আমরা আটকাতে পারি, তাই না?
1: আটকাতে পারি, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ,
0: সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো,
1: ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার। আচ্ছা, আরেক বন্ধুর একটা লম্বা চিঠি আছে, হোয়াটসঅ্যাপ চিঠি, দেখি কে লিখেছেন। নমস্কার, ভালো থাকবেন তো বলছিলাম, কিন্তু কে লিখেছেন? কান্তনগর থেকে সুব্রত দত্ত। আচ্ছা আচ্ছা, উনি লিখছেন, সর্বত্র নিরাপদ খাদ্যের অঙ্গীকার করি। আসলে বিষয়টা, আপনি আচলি ধর্ম পরকে শিখাবের মতো না, আমাদের প্রত্যেকে নিজে নিজে ঘরে, অবশ্যই বাইরে নিরাপদ ও সহজ সরল তাজা খাদ্যের বাইরে অন্য কোনো রকম রংচঙা বাহারি, বিশেষ করে ইউনিক স্বাদের মিশ্রিত খাবার গ্রহণ না করার বিশেষ অঙ্গীকার করতে হবে। ঘরের বাইরে আমরা যদি এই সমস্ত বাহারি খাবার মনের জোরে প্রত্যাখ্যান করতে পারি, তাহলে বাজারে সেই সহজলভ্য, তথাকথিত আপাত লোভনীয় কিন্তু আখেরে ক্ষতিকারক খাবারের চাহিদা কমবে, বাজারেও তাজা পুষ্টিকর স্বাস্থ্যকর খাদ্যের চাহিদা বাড়বে। কেননা দূষিত সংক্রামণ খাদ্যের বিষক্রিয়া প্রতি বছর বিশ্বে, বিশেষ করে দরিদ্র উন্নয়নশীল দেশগুলির বহু মানুষের মৃত্যু হয়। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি মৃত্যু না হলে দূষিত সংক্রামিত খাদ্যের ক্ষতিকারক প্রভাব সারা জীবন মানুষ বা মনুষ্যতার প্রাণীদের বয়ে বেড়াতে হয়। তুলনায় উন্নত দেশগুলোতে দূষিত সংক্রামণ খাদ্য গ্রহণের প্রবণতা নেই বললেই চলে, কেননা বিভিন্ন কঠোর স্বাস্থ্যবিধি মেনে উন্নত দেশগুলোতে বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন ও আমদানি করা হয়। নিশ্চয়ই আমাদের অনেকের মনে আছে, এই তো অল্প কিছুদিন আগে স্বাস্থ্যবিধির কঠোর সীমা পার করতে না পারায় আমেরিকা ভারত থেকে আম এবং গলদা চিংড়ি আমদানি কোটি কোটি চুক্তি বাতিল হয়েছিল, কোটি কোটি ডলারের। আচ্ছা, অল্প দামে মনে সুখে সংক্রমিত জিনিস না খাওয়াই ভালো। তাই আপনি আচরি ধর্মের মতো আমাদের নিজেদেরই সর্বত্র নিরাপদ খাদ্য গ্রহণে অন্যান্য কোনো রকম খাদ্য গ্রহণ না করার সংক্রাম শপথ নিতে হবে। মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে লিখছেন, পেটের জ্বালায় খাদ্যের গুণাগুণ বিচার না করে কোকরাশে গেলি আমরা। দুর্ভিক্ষের সময় দেখা গেছে উচ্ছিষ্ট খাবার ও সারমেয়ের সঙ্গে কারাকারি করে খাচ্ছি। সমস্ত খাদ্য সামগ্রীতে বিষ, রাসায়নিক সার, কৃত্রিম পদ্ধতিতে ব্যবসায়ীরা ব্যবসা করছেন, আমরা জীবন ধারণের তাগিদে সেগুলো কিনছি। আসলে খাদ্যের নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব, তাদের একটুখানি সচেতন হতে হবে। কিন্তু আমি বাইরের হোটেলে তেল মশলার রং খাবার এড়িয়ে চলি। চুনি বেগম বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে, ঠিক আছে, ভালো লাগছে আপনারা এত স্বাস্থ্য সচেতন শুনে, কিন্তু এত কথার পরেও আমার একটা কিন্তু আছে, ওই একটু আধটু মাঝে মাঝে একটু মশলা মুড়ি, ওই একটু একটু ফুচকা টুচকা না খেলে মনটাও কিন্তু ভালো লাগে না। কিন্তু সেই খাবারটাকেও স্বাস্থ্যসম্মতভাবে কী করে করা যায়, সেটা কিন্তু আমাদের এই বন্ধুদের, যারা আমাদের সামনে এগুলো তৈরি করে দেন, তারা কিন্তু জানেন। আর তাদেরকে আর একটু মনে করিয়ে দেওয়া, বিশেষত যখন খাবারটা বাইরে পরিবেশন করা হচ্ছে তখন ঢেকে রাখা, হাত ধুয়ে নেওয়া, টাকা পয়সার লেনদেন হয় তো প্রতিবার হাতটা ধুয়ে নেওয়া, বা টাকা পয়সা একজন নিচ্ছেন, খাবার একজন দিচ্ছেন, এইভাবে হাতে গ্লাভস পরা ইত্যাদি করলে কিন্তু অনেক সমস্যা আমরা এড়াতে পারি। আর এই সমস্ত খাবারের নাম বলতে বলতে এই গানটা আমার খুব মনে পড়ে গেল। দেখুন তো আপনাদের ভালো লাগে কি না গানটা শুনতে।
2: হরিদাসের বুলবুল ভাজা টাট।

0: ২৭ সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: ওই যে টাটকা তাজা খেতে মজা, সুতরাং যে খাবারটি খান না কেন, দেখুন আমরা বাইরে বেড়াতে যাব, সারাদিন বাড়িতে বসে থাকবো না, বা আমাদের যা ব্যস্ত জীবন, এই জীবনে শুধুমাত্র ওই বাড়িতে বসে সব কিছু, বাড়িতে সবজি লাগিয়ে টাগিয়ে পেরে নিয়ে রান্না করবো, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আর একটা কিছু তো ভেজাল আছেই পৃথিবী জুড়ে নানান খাবারে, সত্যি উন্নত দেশগুলোতে সেটা কম, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে সামান্য লাভের জন্য আমাদেরই কেউ না কোনো মানুষ, মানে আমাদেরই আশেপাশে কেউ না কেউ তো সেটা করছে, কিন্তু সেই ক্ষতিটা তারও হচ্ছে। তিনি যদি সবজিতে মেশান তো চালে ভেজাল খাচ্ছেন, তিনি যদি চালে মেশান তো সবজিতে খাচ্ছেন, ডালে খাচ্ছেন, তেলে খাচ্ছেন, এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদের আগামী প্রজন্মের জন্য। কারণ এটা যে শুধুমাত্র এই যে পেট খারাপ বা শরীর খারাপ করছে বা পুষ্টি পাচ্ছি না এমন নয়, এমন কিছু নিউরোসোম্যাটিক সমস্যা করছে, মানে দীর্ঘকালীন ধরে ওই ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলো শরীরে যেতে যেতে আমাদের ব্রেন, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাতে গিয়ে একটা ভালো রকম প্রভাব ফেলছে। সুতরাং মস্তিষ্কের বুদ্ধিবৃত্তি, মস্তিষ্কের মনে রাখার ক্ষমতা, মস্তিষ্ক আমাদের নির্দেশ দেবে বলেই তো আমরা হাত পা নেড়ে কাজ করি, কথা বলি, আমাদের হার্ট লাং সব কাজ করে, সেগুলোতে নানান রকম জটিল সমস্যা দেখা দিচ্ছে দীর্ঘদিন এই বিষক্রিয়াগুলো যাওয়ার জন্য। সুতরাং সাবধান আমাদের হতে হবে। কিন্তু আমরা বাইরে যাব, আমরা নানা খাবার খাবো, এক নম্বর হচ্ছে একটু তো মুখ বদল দরকার, এটা অনস্বীকার্য, শুধুমাত্র এরকমভাবে বাড়িতে লাগিয়ে সিদ্ধপক্ষ খেয়ে জীবন চলতে পারে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা আমাদের যে জীবনযাত্রা, আমি সাতদিনের জন্য বেড়াতে গেলাম, সেখানে তো সব জায়গায় রান্না করা সম্ভব নয়, কিন্তু তাহলে খাবারটা কী খাবো, ওই টাটকা আর তাজা এটা মনে রাখতে হবে সব সময়। যে কোনো খাবার সবথেকে কম ক্ষতিকারক হয় যখন টাটকা টাটকা রান্না হচ্ছে, গরম গরম খাওয়া হচ্ছে, তার মধ্যে জীবাণুর অংশটা অন্তত আসতে পারছে না। ভেজাল কী আছে সেটা তো পরের কথা, কিন্তু জীবাণুটি অন্তত আসতে পারছে না। আর জল সবসময় পরিশ্রুত খেতে হবে, সবথেকে বেশি ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে বয়ে নিয়ে যায় জল। জলবাহিত রোগ থেকে কিন্তু বাঁচতে হবে, এবং খাদ্য নিরাপত্তায় পানীয় নিরাপত্তাটা একটা বড় অংশ। সুতরাং বাইরে গেলে জলটা একদম পরিশ্রুত পানীয় জল যেভাবে যেখান থেকে পাওয়া যাবে সেটা জোগাড় করার একটা বড় দায়িত্ব থাকে, সেটা জোগাড় করতে হবে, পরিশ্রুত পানীয় জল খেতে হবে। বাইরের খাবার যেটাই খাবো সেটা গরম গরম হলে ক্ষতির পরিমাণটা অপেক্ষাকৃত কম হবে, এটাকেও মাথায় রাখতে হবে। আচ্ছা, এই এত কথা বলতে বলতে না একটা খুব সুন্দর খবর, এই গানটা শুনতে শুনতে আমার চোখে পড়লো, একটু একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল, তো সেখান থেকে মানে সেই দিনটিকে স্মরণ করে এই খবরটা বলছি, এবং তারপরে আজকেও তো পরিবেশের ভালো রাখতে গেলে তো পরিবেশের রাসায়নিক পদার্থ মেশানো কম করতেই হবে, এবং পরিবেশের একটা অংশ তো মানুষ, তাকে সুস্থ থাকতে হবে। দেখুন, জাপানে একটা মিয়াওকি বনাঞ্চল আছে যেখানে গাছতলায় স্কুল গড়ে ওঠে। ভরাক্কার শ্যামলপুরে রুক্ষ মাটিতে বিশ্ব পরিবেশ দিবসে 1000 গাছ বসালো একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ও জীববৈচিত্র্য বিভাগ। মুর্শিদাবাদে জীববৈচিত্র্য বিভাগের জেলা কোঅর্ডিনেটর সহ সমস্ত বিশিষ্টজনেরা ছিলেন। অল্প জমির মধ্যে প্রায় 1000 গাছ লাগানো যায় কী পদ্ধতিতে, সেই পদ্ধতিটিকেই তারা কিন্তু গ্রহণ করেছেন যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এবং এটাকে তারা নাম দিচ্ছেন একটা গাছের স্কুল। সব দেশীয় প্রজাতির জারুল, দেবদারু, অর্জুন, হরিতকি, জাম, কুল, বেল এগুলো লাগাচ্ছেন, এবং এই চারা গাছগুলি দেখভাল করবেন। এগুলো তো শুধু লাগিয়ে দিলে হলো না, তারপরে 5-এর পরে আজকে 6, আজকে 7, 6 পার হয়ে আজকে 7-এ এসেছি, দেখভাল করবে কারা, না স্কুলের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। এই গাছগুলো অল্পদিনেই বেড়ে উঠবে, ছায়া শীতল গাছের নিচেই তখন স্কুল চলবে। এইরকম একটা সুন্দর ভাবনা নিয়ে তারা অঙ্গীকার নিয়েছেন ফারাক্কাতে, খুব ভালো কথা, তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। একই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে 1 জুন থেকে 12 জুন ইন্ডিয়ান আর্মির অগ্নিপথ বিভাগে কিন্তু নিয়োগ হওয়ার জন্য আবেদন করা যাবে। পয়লা জুন থেকে বারোই জুন এই আবেদনপত্র পাওয়া যাবে। আপনারা বিশদ জানার জন্য www.joinindiaarmy.nic.in এই ওয়েবসাইটটা দেখুন। আবারও বলি www.joinindiaarmy.nic.in www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটটি দেখুন। আবার আপনাদের কথাই যাই, অনেকক্ষণ আমি কথা বলছি। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: কে বলছেন?
2: আমি তিনমাইনি থেকে মধুমঙ্গল পাল।
1: বলুন।
2: দেখুন দিদি ভাই, আমরা যেসব খাদ্য খাচ্ছি বিষ, একদম বিষ, কারণ বাজারে যেগুলো পাচ্ছি সবই বিকল্প, কারণ পটল কিনছি সেটাও ধরুন
1: ভেজাল হলো, ভেজালের তো ধরুন পটলের খোসাটা বাদ দিলে কিছুটা গেল, সব পটল রং দেওয়া হয় না। আপনি মানে আপনিও জানেন আপনার আশেপাশে তো চাষের জমি আছে, কিন্তু খাদ্য আজকে আমরা শুধুমাত্র ভেজালের কথা বলছি না, আরও অনেকটা বৃহৎ কথা বলছি। ধরুন এই যে জল ব্যবহার করা হচ্ছে, ওই যে সবজিগুলোকে এনে যে জলটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, আপনি যদি বাড়ি এনে সেটা খুব ভালো করে না ধোন, তাহলে দেখা গেল এমন একটা পুকুরে জল এনে সবজিটাকে ধোয়া বা টাটকা রাখার জন্য ছেটানো হয়েছিল, সেই জলটার মধ্যেই এমন ব্যাকটেরিয়া আছে যেটা আপনার ক্ষতি করলো, হয়তো সেটা রং দেওয়া হয়নি কিন্তু ক্ষতি হলো। এই জায়গাটা যেতে চাইছি আমরা।
2: হ্যাঁ, কারণ হ্যাঁ আমাদেরকে ভালোভাবে সতর্ক হতে হবে। আমরা বিষ বিষ না দেওয়া জিনিস খাওয়ার চেষ্টা করব, কারণ আমরা বাড়িতে একটা জিনিস ভালো পাই, যেমন ডাটাটা, যেমন পেঁপিটা, ওটা কিন্তু একদম বিষ নিয়ে একদম কিছুই থাকে না।
1: আপনার বাড়িতে লাগানো তাই তো?
2: হ্যাঁ আমার বাড়িতে এটা। তারপরে আবার দেখুন যেটা ফল আম খাচ্ছি সেটা এবার বিষ দেওয়ার জন্য আমাদের বাড়িতে চার পাঁচ দিন এসেছিল, আমরা বলেছি না আমরা বিষ দিব না, বিষ বাদে এই যে ফলটা খাচ্ছি এটা আমার ভালো লাগছে। তবে আমাদেরকে নিজেকে একটু সতর্ক হয়ে থাকলে অনেক চেষ্টা হবে। যেমন মিষ্টির দোকানে যাচ্ছি তো আপনার এই যে জিলাপিটা করছে, পুরো জিলাপিটা রং দেওয়া, রং দেওয়া,
1: এমন মিষ্টি কিনতে হবে যে মিষ্টিটাতে রং নেই,
2: রং নেই, কিন্তু কলাইয়ের একটা জিলাপি আছে ওটাই কিন্তু রং দেয় না, ওটাই রং দেয় না। কিন্তু কিছু কিছু জিনিসে আমাদেরকে এত লোভনীয় করছে, যেমন আমাদের শিশু মোহাম্মদ দাদা ভাই তো বললেনই টপের কথাটা, তবে আমাদের এখানে একটা টপের দোকান আছে, ওখানে কিন্তু রং দেয় না
1: একদম
2: বিনা রঙে।
1: মানুষ কিন্তু সচেতন হচ্ছে,
2: অনেক অনেক সচেতন হচ্ছে,
1: এবং আমরা যত সচেতন হব এই অসাধু কাজগুলো কিন্তু কমবে। কিন্তু ধরুন ওই যে বললাম যে আপনি যে সবজিওয়ালার কাছে কেনেন বা আশেপাশে দেখবেন অনেক সময় পাশের পুকুর বা ডোবা থেকে বা একটা জল অনেক কদিন আছে সেটাকেই ছেটাচ্ছে হয়তো, এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক, কারণ ওই যে জলটার মধ্যে ব্যাকটেরিয়া আছে। কিন্তু এইগুলো খুব সামান্য চোখ এড়িয়ে যাওয়া জায়গা, কিন্তু এগুলো আমাদের ওই সবজিটার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াটাকে বা ছোট ছোট কৃমির ডিমকে একদম বসিয়ে দিল।
2: কিছু কিছু জিনিস দিদি দেখুন আমাদের বাড়িতে, যেমন আমরা খাচ্ছি কিছু কিছু জিনিস যদি গরম জল দিয়ে ভাপ দিয়ে ওটা ফেলে দিই না, ওটাও অনেকটা অনেকটা ভালো হয়, অনেকটা,
1: এবং তাতে রাসায়নিক ওই ক্ষতিকারক রাসায়নিক অনেকটা বেরিয়ে
2: যায়। আমাদের বাড়িতে করেও অনেক কিছু রান্না দেখেছি আমি, মানে ভাপ দিয়ে ফেলেও যায়, ফেলে দেওয়ার পরে আবার রান্না করে, এগুলোও দেখেছি।
1: আমি কিন্তু বলবো বাড়ির বৌদিরা অনেক বেশি সচেতন এ ব্যাপারে।
2: হ্যাঁ, তবে দিদি খুব ভালো লাগছে অনুষ্ঠান আপনার খুব শুনলাম। তবে আর একটা জিনিস বলি আপনাকে, ডাটা যেটা আপনার দস্তকচুর ডাটা, ওটা কিন্তু আবার দেখুন নিরামিষ মানে বিষ নেই, ওটাও আমার খুব প্রিয় জিনিস। আপনি মাছ দিয়ে করুন, এমনি রান্না করুন, খুবই প্রিয় জিনিস, খুব ভালো লাগে ওটা, ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে।
1: বাড়িতে মাছ এনে ফ্রিজে রেখে দেন?
2: মাছ ফ্রিজে না, আমি ডেলি কিনি।
1: আরো কতগুলো হোয়াটসঅ্যাপে আপনাদের চিঠি এসেছে, সেগুলোকে একটুখানি টুক করে একটু দেখি পড়তে পারি কতটা। পেটে কাপড়, পেটের জ্বালায় খাদ্যের গুণাগুণ বিচার না করে গোগ্রাসে গেলি, দুর্ভিক্ষের সময়। আচ্ছা, চুনি বেগমের এই চিঠিটা তো আমরা পড়লাম। আচ্ছা, চন্দ্রনাথ সাহা কান্তনগর বহরমপুর থেকে লিখছেন, সর্বত্র নিরাপদ খাদ্যের অঙ্গীকার করি, এটা কোনো সাধারণ শপথ বাক্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতার আত্মপলব্ধি ও নিজস্ব ভূমিকার প্রতিফলন। একটি সুগঠিত সবল ও সমৃদ্ধ জাতির মূল ভিত্তি তার স্বাস্থ্য। নিয়মযুক্ত অধ্যাবসায় সঠিক পুষ্টিকর ও নিরাপদ খাদ্যই দিতে পারে সুস্বাস্থ্য। যে খাদ্য গ্রহণে শরীরে নিয়মিত বৃদ্ধি, ক্ষয়পূরণ, মানসিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেই প্রকৃতিজাত খাদ্যকে নিরাপদ খাদ্যের তালিকায় রাখা হয়। বর্তমানে এই যান্ত্রিক জীবনে নিরাপদ খাদ্যের গুণাগুণ বিপন্ন। বেশিরভাগ ক্ষেত্রে প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণে কৃত্রিম রাসায়নিক প্রয়োগ একটা চিন্তার বিষয় ঘটে যাচ্ছে। বিষক্রিয়ার মাত্রা অনেক সময় বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যা দেশব্যাপী স্বাস্থ্য সমস্যার এক অন্যতম কারণ হচ্ছে। আগামী জন্য এক বিরাট প্রশ্নচিহ্ন। স্বাস্থ্য সচেতনতা সুগঠিত চিন্তিত সামগ্রিক প্রচেষ্টা ধীরে ধীরে সমস্যার সমাধানের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। নিয়মবিধি মেনে খাদ্য পরিবহন, সংরক্ষণ, বাজারিকরণ ও বিষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে। অনুমোদনহীন প্যাকেটজাত কৃত্রিম খাদ্য সামগ্রী দৃষ্টি আকর্ষণ করলেও তা অত্যন্ত ক্ষতিকর। এ থেকে নিজেদের বাচ্চাদের দূরে রাখতে হবে। শুধু নিজেদের নয়, সমাজের স্বাস্থ্য ভালো রাখতে হবে। নিরাপদ খাদ্যের উৎস খুঁজে বার করতে হবে। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে লিখছেন, আমাদের বেঁচে থাকার তাগিদে খাদ্য গ্রহণ করি, কোনো খাদ্যই অপচয় করা ঠিক নয়। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, একসময় যারা খাদ্য তৈরি করে তারা লাভের দিকটা বেশি চিন্তা করে। একসময় আমাদের আত্রাই বাজারে জিলিপিতে রং দেওয়া হতো, তারপর বিক্রি কমে গেছে দেখে রং দেওয়া উঠিয়ে দিয়েছে হোটেল মালিক। আমাদের পরিবর্তন আসছে, তবে অনেক পরে। ঠিক কথা, আমাদেরকে ভাবতে হবে। এরপরে চিঠিটি লিখছেন শুভেন্দু সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, খাদ্য যদি বিষমুক্ত হয় তবে সেটি শরীরের পক্ষে উপকার। বর্তমানে সব কিছুর মধ্যে ভেজাল আছে, রাসায়নিক সার আছে। আমাদের বাড়িতে যে শাকসবজিগুলো তৈরি করি, কোনো রাসায়নিক সার না দিয়ে যদি জৈব সার ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো হয়। প্রত্যেক দিনে সবজির খোসাগুলো জমিয়ে রেখে অনেক দিন পর গাছের গোড়ায় দেওয়া যেতেই পারে। আমার একটা ছোট নার্সারিতে আছে, বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ পাওয়া যায়, সেখানে আমরা জৈব সার ব্যবহার করি। বাহ, খুব ভালো। বিধান দাস নিয়ালিশ পাড়া থেকে লিখছেন, প্যাকেটজাত কোনো খাবার না খাওয়াই ভালো, যে কোনো খাবারে রুচি করে খাবো, এতে শরীর ভালো থাকবে। ঠিক কথা। আমাদের সময় তো শেষের দিকে চলে এসেছে। দু একটা, আপনার বারবার ভেজালের কথা বলছেন, তাই চট করে দু একটা ভেজাল কিভাবে আমরা চিনবো সে ব্যাপারটা একটু দেখিনি। যেমন ধরুন দুধ, দুধে যদি দুধ খাঁটি হয় সেক্ষেত্রে কিন্তু দুধ মাটিতে ফেললে সে একটা সাদা দাগ রেখে খুব ধীরে ধীরে গড়িয়ে যাবে। এক চামচ মধু যদি এক গ্লাস জলে মেশানো হয়, খাঁটি মধু হলে সবটাই গ্লাসের তলায় গিয়ে জমবে, কিন্তু তাতে যদি চিনি থাকে তাহলে কিন্তু সে জলের মধ্যে মিশে যাবে। মধু কখনো জলে গলে না। সমস্যা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করি এবং সেই গুঁড়ো মশলাতে কিন্তু প্রচুরভাবে মেশানো হয় নানান রকম কিছু, নানান রকম রং, নানান অন্য পদার্থ। তো সেই ব্যাপারটা আমাদেরকে একটুখানি সচেতন হতে হবে, একদম দেখে নিতে হবে যে সেইটি একদম পরীক্ষা করা হয়েছে কিনা। যেখানে খাদ্য সুরক্ষা পরীক্ষা করা হয় তবেই সেই কোম্পানি, যদি সেই ছাপ থাকে তবেই সেটা কিনতে হবে। হলুদ খাঁটি হলে সবটা জলের নিচে কিছু কিছু গুঁড়ো হয়ে জমা হবে, জলটা হালকা হবে। আর হলুদে যদি রং মেশানো থাকে জানবেন তাহলে যেটাই জলে গুলছেন পুরো জলটাই হলুদ হয়ে যাবে। লঙ্কা গুঁড়োর ক্ষেত্রে একইভাবে, লাল রং যদি মেশানো থাকে তাহলে সেটা কিন্তু ইয়ে হবে, আর গন্ধতেও আপনি কিছুটা বুঝতে পারবেন। সমস্যা হয় চা নিয়ে। দোকান থেকে নামি চা বা কফি কিনে আনলেন, কিন্তু চা পাতাতেও প্রচুর পরিমাণে ভেজাল হয়, কি করবেন? চা পাতাটাকে ঠান্ডা জলে ভেজান, দেখুন যদি তাতে একটা বেশ ভালো রকম রং উঠে আসে, চায়ের মতো রং হয়ে যায়, তাহলে কিন্তু পাতায় সমস্যা আছে। আর ওই ভিজে পাতাটাকে আপনি একটা ব্লটিং পেপার যদি থাকে তার উপর রেখে দিন। ব্লটিং পেপার হলদে বা কমলা যদি ছাপ পড়ে যায় তাহলে বুঝতে হবে এর মধ্যে চা পাতায় কৃত্রিম রং মেশানো, মানে চা করলেন যে পাতাটা সেটাই আপনি ওই ব্লটিং পেপারের উপরে রাখুন। যদি একটা হলদে বা কমলা ছাপ ধরে তাহলে রং মেশানো আছে। কিন্তু কফির ক্ষেত্রে এক চামচ কফি গুঁড়ো আপনি এক কাপ জলে দিন। কফি খাঁটি হলে জলে সেটা ঘুলবে, সেটাকে ঘুলতে হবে, নিজে নিজেই গুলে যাবে না সবটা। সবজির ক্ষেত্রেও তো আপনারা বললেন একইভাবে, ফল আটার মধ্যেও ওই জলে গুলে আপনি দেখে নিতে পারেন, খাঁটি হলে চট করে মিশে যায় না। তেলের ক্ষেত্রে খুব সাবধান, সর্ষের তেল এনে প্রথমে দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিন, তারপর ফ্রিজ থেকে বার করে দেখবেন তেলের খানিকটা জমি সাদা হয়ে গেছে, তাহলে জানবেন সর্ষের তেলে ভেজাল আছে। আমরা সাধারণত ফ্রিজের মানে একদম ঠান্ডাটাই বলছি না, ডিপ ফ্রিজ বলছি না, এমনি ফ্রিজে যে তাপমাত্রা রাখি তাতে খাঁটি সর্ষের তেল জমার কথা নয়। মাখনের ক্ষেত্রে মাখন একদম সে বলে না মাখনের মতো গলে গেল, সেই আর কি, মাখন বাইরে রাখলেই সঙ্গে সঙ্গে গলে যায়, তা ভেজাল হলে কিন্তু গলতে সময় লাগবে। এরকম আরও নানা বিষয় থাকবে, আমরা ভেজালের কথায় আর যাব না, কিন্তু সকলের জন্য নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার ব্যাপারটা নিয়ে আমরা ভাবব। আমাদের ছোট্ট ছোট্ট ভুল সেগুলো কিন্তু আমাদের খাদ্যকে আমাদের পানীয়কে করে তুলছে বিষাক্ত। তাই সুস্থ থাকব, টাটকা খাবার খাবো, টাটকা আর নিরাপদ খাবার খাওয়া আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আমরা সেই অঙ্গীকার নিয়েই এগিয়ে যাব সামনের দিকে, কারণ সবার জন্য সর্বত্র নিরাপদ খাদ্যের অঙ্গীকারই আমাদের এবছর খাদ্য সুরক্ষা দিবসের যে অঙ্গীকার সে অঙ্গীকার। সেখানে বারবার বলা হচ্ছে বোঝা থেকে সমাধান, মানে বুঝবো সেখান থেকে সমাধানে যাবো। আমি যখনই বুঝবো যে খাবারটি নষ্ট বা খাবারটা আমার জন্য খারাপ, খাবারের সমস্যা আছে, তখনই আমরা সেই খাবারটা এড়িয়ে যেতে পারবো। এই বোঝার জন্য যে জানাটা সেটা তৈরি করতে হবে, এবং সেখান থেকে এই জানাটা আমি আপনি যেটুকু জানি সেটুকু আমাদের আশেপাশে ছড়িয়ে দিতে হবে। আর কিছু মানুষ তো বাধ্য হয় অনিরাপদ খাদ্য গ্রহণ করতে, তাদেরকে সেখান থেকে আমাদেরকে সামলে নিতে হবে। আমাদের অনেকে আমি যে খাবারটা খেতে পারবো না সে খাবারটা আমি কাউকে দেব না, এটা ভাবতে হবে, আমাদের প্রতিজ্ঞা করতে হবে কেউ যেন খাবার খেয়ে অসুস্থ না হয়ে পড়ে। সে আমি বাড়িতে থাকি, আপনি চাষি হন, আপনি কোনো খাবারের দোকান চালান, আপনি কোনো এই পুরো চাষ ব্যবস্থার সঙ্গে যুক্ত হন, কি যেই হন না কেন, আমাদের যার যা যেটুকু করার, যেখানে যে সচেতনতাটা দেওয়ার, যেখানে যে প্রতিবাদটা করার, সেটুকু আমাদের করতেই হবে। কারণ বিজ্ঞান আমাদের জনস্বাস্থ্যের বিষয়ে অনেকটাই জানিয়েছেন, সেই জানাটাকে ছড়িয়ে এবং দৃঢ় অঙ্গীকার নিয়ে সামান্য সামান্য লাভ না দেখে বড় বড় জীবনে সুস্থ থাকা এবং ভালো আগামীর জন্য আগামী প্রজন্মকে সুস্থ শরীর মনে বড় করার ভাবনা নিয়ে আমরা যেন প্রতিজ্ঞা করি আজ থেকে কেউ খাবার খেয়ে অসুস্থ না হয়।

আমরা চলে যাব এরপর দিল্লি কেন্দ্রে, দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি খবর এবং তারপর একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

0: सुनहरे दौर के सदाबहार गानों की महफिल। सोमवार से शनिवार दिन में 2:30 बजे सिर्फ विविध भारती पर। सदाबहार नगमे
1: এতক্ষণ প্রথমে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান এবং তারপর আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠানে রিলে করে শোনানো হচ্ছিল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান।
2: রকম গান কি হলে ভালো হয় বলো দেখি, দেখি তোমরা কি বলছ। এসো, তুমি এসো।
3: আমার নাম উদিতা বিশ্বাস, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি।
2: এই তো বলো।

0: উদিতা ছড়ার গান শোনালো। আচ্ছা, টেলিফোনের বন্ধুরা যারা 2211342 তে আসছো, তাদেরও বলি যদি এই গানের আসরে কেউ যোগ দিতে চাও। কবিতা তো অনেকেই শোনাচ্ছ, কেউ যদি গান শোনাও তাহলে কিন্তু বড্ড ভালো হয়। দেখি এবারের বন্ধু কি বলে। হ্যালো হ্যালো
1: হ্যালো পিসুমণি,
0: কে তুমি বলো,
1: তুমি কেমন আছো?
0: আমি দারুণ ভালো আছি, তুমি বলো, তুমি কে আগে বলো।
1: আমি মাগনান হাওড়া থেকে বলছি। অপরাজিতা রাউত।
0: অপরাজিতা, আচ্ছা কোন ক্লাস তোমার?
1: আমি থ্রিয়ে পড়ি।
0: বেশ, তুমি কি গাইবে একটা গান?
1: আমি আজকে কবিতা বলবো।
0: কবিতা বলবে, আচ্ছা বেশ বলো।
1: নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা নব ডালির পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারে, তখন কি মা কেটে আমার পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি সত্যি করে, যখন তুমি থাকবে যে কারণে সবই আমি দেখবো, শান্তি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল শুনে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরে থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে তোমার তোমার চোখে খোকার ছায়া ভাসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, ঘরে
0: আচ্ছা শুনো না, বলছি পরের দিন আবার ভালো করে মুখস্থ করে তারপর শুনিও, কেমন?
1: ঠিক আছে।

0: গানী বন্ধুদের আজকে টেলিফোনও ডাকছি, তোমরাও এসে আমাদের আজকের এই গানের আসরে যোগ দাও, কেমন? আর এবারে আমার স্টুডিওর বন্ধুদের কাছে ফিরে এসেছি। দেবস্মিতা গান শুনিয়েছে, উদিতা শুনিয়েছে, আচ্ছা পরের বন্ধুর নামটা কি? নিজেই বলো বলো বলো, কি গাইবে সেটাও বলো।
1: আমার নাম তিয়াশা নাথ, আমি কি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি?
0: বেশ শোনাও।

0: খুব সুন্দর নজরুল গীতি শোনালো, কি জানো নাম তোমার? তিয়াশা, তিয়াশা নাথ। টেলিফোনের বন্ধু কি এলো? দেখি টেলিফোনের বন্ধু কি শোনা। হ্যালো,
1: হ্যালো,
0: কি শোনাবো? আগে নাম বলো।
1: আমার নাম দিয়া বসাক।
0: বেশ, কোথেকে বলছো সেটা বলো।
1: আমি সমুদ্রগড়ের হাটশিঙ্গা থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কি করবে, গান না কবিতা?
1: আমি আজকে কবিতা করব।
0: কবিতাই বলবে, ঠিক আছে বলো।
1: আমাদের ছোট গ্রাম, কবি বন্দি আরিমিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি শিখা সবই মিলে নাহিকে ব্যাপার। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরু জন সদা মোরা দৌড়ি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে আলো আর বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরে ধান আর জল ভরা দিঘি, তাদের কিরণ লেগে করে ঝিকি মিকি। আমরা জাম গাছ বাচ্চারি যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় ভেন। সকালে সোনার রবি টিকে উঠি, পাখি ডাকি বায়ু বয় নানা ফুল ফুটি। নমস্কার।
0: বাহ, সুন্দর বলেছ, খুব সুন্দর কবিতাটা শোনালো আমাদের টেলিফোনের বন্ধু। বাহ, ভেরি গুড।

0: हेलो हेलो
1: हेलो बोलो
0: बोलो বলে ফেলো খুব ছোট বন্ধু, ভালো করে বোঝানো যাচ্ছে না, ওর কথাও আমরা ভালো বুঝতে পারছি না। পরের বার আর একটু ভালো করে প্রস্তুতি নিয়ে

0: তারপর ফোন করবে, কেমন? আচ্ছা, আমার স্টুডিওতে কিন্তু এখনো গানের বন্ধুরা রয়েছে। আরেকটা ছড়ার গান হতেই পারে, কে গাইবে তাহলে? একটু আগেই নজরুল গীতি শুনেছি, এবার বলো।
1: আমার নাম সৃজিতা প্রামাণিক, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি,
0: শুরু করো।

0: ছড়ার গান গাইল সৃজিতা, সৃজিতা প্রামাণিক। আর ওই যে বলেছিলাম দেবস্মিতা আর একটা খেয়াল গাইবে, দেবস্মিতার গান দিয়ে আজকের গানের আসর শেষ হবে। তাহলে দেবস্মিতা তুমি শুরু করে দাও, আমাদের সময়ও তো শেষ হয়ে আসছে। এবারে কোন রাগ গাইবে বলো?
1: আমি রাগ টোরি কে শোনাচ্ছি,
0: গাও।

0: দেবস্মিতার গাওয়া গান দিয়ে আমরা আমাদের স্টুডিওর গানের আসরটা শেষ করলাম। এবারেও টড়ি গিয়ে শোনালো, টড়ির আগে খেয়াল, খুব সুন্দর হয়েছে। দেবস্মিতা, উদিতা, সৃজিতা আর তিয়াশা আজ আমাদের সঙ্গে ছিল। দেখি আজকের শেষ টেলিফোন, একটু কথা বলি। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছো?
1: আমি অনির্জন।
0: আচ্ছা, কি শোনাবে? চটপট শুনি দাও, সময় তো প্রায় শেষ। কবিতা শোনাবে? শোনাও শোনাও চট করে।
1: ছেলে স্কুল ছেলে পড়ার বেলা পায়রা উড়ানো। নমস্কার।
0: বাবা বাবা, দারুন দারুন, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আজকে টাটা। আবার পরে কথা হবে, খুব ভালো থেকো। টাটা। আচ্ছা, শিশু মহলের সময় যে একেবারে শেষ, আজ তাহলে এই পর্যন্তই থাক। খুব ভালো থেকো সকলে, লক্ষ্মী হয়ে থেকো। সামনে রবিবার আবার অনেক কথা হবে। সবাইকে আদর ভালোবাসা আর শুভেচ্ছা আর টাটা। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমণি।

শিশুমহল আজকের মতো এখানেই শেষ হল। পরিচালনায় সুচিস্মিতা গুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে গানের ভেলা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের গানের ভেলায় আপনাদের সকলকে স্বাগত। আজ গানের ভেলা সাজানো এমন এক গায়ককে দিয়ে যার ভরাট রোমান্টিক কণ্ঠ আজও আমাদের নস্টালজিয়ায় আচ্ছন্ন করে। না, বাঙালি তাকে ভোলেনি, আর তাই আজও সে গায়ক আমাদের মনের মধ্যে চিরবিরাজমান। তার কণ্ঠের মাধুর্যে, তার প্রকাশনার অসাধারণত্বে

হ্যাঁ বন্ধুরা, আজকের গানের ভেলায় যার গান আপনারা শুনবেন, সেই গায়ক বাঙালির প্রিয় গায়ক পিন্টু ভট্টাচার্য। বাঙালির হৃদয়ে তিনি আছেন, সেই যে সময়টা, যে সময় কফি হাউসকে সরগরম করে রেখেছিল কবিতা নাটক সিনেমার তর্ক, কলকাতা শহরে পৌঁছে গিয়েছিল সাত সমুদ্র রূপার থেকে বব ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড বা দ্য টাইমস দে আর চেঞ্জিং, আর বিটলসের একরাশ গান। সেই সময় বম্বে ছেড়ে কলকাতায় ফিরেছেন প্রথমে হেমন্ত, পরে সুবীর সেন, গানের অনুষ্ঠান ছবিতে অভিনয়ের জন্য আসছেন গীতা দত্ত, আর এরই মধ্যে সহসা অচেনা এক কণ্ঠে গান বাজতে লাগল এখানে ওখানে সেখানে। আর গান তো নয়, একটা গোটা রোম্যান্টিক ডাক যেন। চলো না দীঘার সৈকত ছেড়ে, আসুন শুনি সেই অবিস্মরণীয় গানটি।

0: এক অপূর্ব রোম্যান্স দ্রব্য শিক্ষিত ভদ্র কণ্ঠস্বর। আর গানটি যে গাওয়া হচ্ছে কেবল এক মধ্যবিত্ত মানুষের মন থেকে নয়, বলা চলে এক স্বপ্নের ফেরিওয়ালা সুরে। তখন তো মধ্যবিত্ত বাঙালির দৌড় গঙ্গার নৌকো, ডায়মন্ড হারবারের তট আর দীঘার ঝাউবন। মধ্যবিত্ত প্রেমিক প্রেমিকাদের স্বপ্নের ছবিটাই খেয়ে দিয়েছিলেন এই অবাক কণ্ঠ পিন্টু ভট্টাচার্য। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি মালদা থেকে শয়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আজকে আমার প্রিয় শিল্পীকে নিয়ে আপনি আলোচনা করছেন, তার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর একটা গল্প বলি একটু। কবি চৌধুরী স্কুলে একটা গান হয়েছিল, রম্যগীতিতে সর্বপ্রথম সবিতা চৌধুরী গিয়েছিলেন, আমি চলতে চলতে থেমে গেছি। এই গানটি আমরা ওনার কণ্ঠে পাই। তার আগে একটা অন্য গানের জন্য পিন্টু ভট্টাচার্যকে তিনি বলেছিলেন এই গানটা তুমি গাইবে, তিনি যখন উনি বম্বেতে গেলেন তখন বললেন যে না, এই গানটা তোমাকে আমি দেবো না, এই গানটা আমি সামনের জন্য করছি, যদি কিছু যদি কিছু আমাদের সাথে। তাহলে আমি এলাম, আমি পিন্টু ভট্টাচার্য বলছিলাম আমি আসলাম, আমার একটা গান হলো না যে গান, তো ঠিক আছে আমি তোমাকে বলবো কি গান দিই। তাহলে তুমি এই ছবিটা এই গানটা করেছিল রম্যগীতিতে, তাহলে আমি তোমাকে এই গানটা দিলাম, তাহলে তুমি এই গানটা রেকর্ড করো যে আমি চলতে চলতে থেমে গেছি। এই গানটি আমরা পরবর্তীতে লতা মঙ্গেশকরের কণ্ঠে পেয়েছি, কিন্তু জনপ্রিয় মানে যেটা গানটা বললে পিন্টু ভট্টাচার্যের কথা মনে পড়ে আমাদের। তাছাড়া শ্রদ্ধে যতীনেশ্বর মুখোপাধ্যায়ের বেশ কিছু কম্পোজিশন উনি দিয়েছেন, যেমন আমি ঝড়কে যেদিন সেদি সেদি আমার মাঝি করেছি, বা ও বড় সাহে সবাই তোকে বরণ করে, ইত্যাদি আরো গান আছে। তো এইটুকু বললাম, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। এই যে যে গানটির কথা আমাদের শয়নবাবু বললেন, সলিলবাবু, কিন্তু এই যে চমৎকার গতি ও ছন্দের গানটি পিন্টু ভট্টাচার্যের জন্য রেখেছিলেন, কিন্তু সেই গানের মধ্যেও কোথাও যেন কান্নার সুর। এই গানে স্যাক্সোফোনের ব্যবহার আছে, ব্যথা মেশানো বেশ কিছু মোচড় আছে, তারপরে আবার সেই কথা আসে, জানি না জানি না কতদিন কখন এমন লগন সে আসবে, দুচোখ ভরে শুধু কাঁদবো।

এবারে হারমোনিয়াম ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায় ও পিন্টু ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে আরেকটি অবিস্মরণীয় গান।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন, নমস্কার।
0: চন্দন সাধুকা কৃষ্ণনগর থেকে বলছি।
1: বলুন।
0: আসলে যে মানুষটা গানের জন্য তাজমহল গড়ে দিয়েছে, যে মানুষটা বলেছে সমুদ্র নয় কখনো কখনো ঝাউবনের ধার দিয়েও হাঁটতে হয়, পিন্টু ভট্টাচার্য এমন একটা নাম, সেই মানুষটা আসলে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, এই নামগুলো আমাদের কাছে বেশ পরিচিত, কিন্তু তার বাইরেও পিন্টু ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায় এমন কিছু শিল্পী আছে, তাদের সৃষ্টিগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত অন্তরে আসে। আপনি যে আজকে তাকে নিয়ে অনুষ্ঠান করছেন তার জন্য আপনাকে ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার, অনেক ধন্যবাদ। আজ পিন্টু ভট্টাচার্য যখন নেই আমাদের মধ্যে, ওর জন্য আমাদের হৃদয়ে এক তাজমহল গড়ার ক্ষেত্রেও তো আর কোনো বাধা নেই। 1970-এ বাংলার সেই ক্রান্তিকালে এমনই একটা বিনম্র আবেদনই তো শিল্পী করেছিলেন, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার। আজকের এই সময়ে দাঁড়িয়ে পিন্টু ভট্টাচার্যের গানে কিছুক্ষণের মতো আশ্রয় নিলেও বাঙালি মন কিন্তু একটা নির্জন সৈকতে বসার আরাম পাবে। আর এটুকুই তো ওঁর প্রার্থনা তাজমহল।

0: গায়ক গীতিকার সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায় একবার বলেছিলেন যে একবার নৌকো করে বজবজ থেকে, পিন্টু ভট্টাচার্যও ছিলেন সাথে, অবশ্যই একটা জলসায় যাওয়া হচ্ছে, হঠাৎ মাঝদরিয়ায় পৌঁছে পিন্টু বলল, একটা অনুরোধ করব, কথা দাও তুমি রাখবে সেটা, না হলে কিন্তু এই জলে ঝাঁপ দেব। বুঝতে পারছি না কি অনুরোধ আসবে। বললাম, আগে বলবি তো কি চাস? ও বলল, না আগে তুমি কথা দাও। তো বললাম, ঠিক আছে, কথা দিলাম। ও বলল, তোমার ওই গানটা আমি ফুলকে যেদিন ধরে বেঁধে ওটা আমাকে দাও। বললাম, এ আর বেশি কথা কি, তুই গাইবি? দিলাম, আর কি ভালোই না গানটা। তারপরে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠ সম্পর্কে জটিলেশ্বর বলছেন যে ওর গানগুলো থেকে গেছে, ওর আওয়াজটা থেকে গেছে, কি সংযত রোম্যান্টিক আওয়াজ। আসুন শুনি সেই গানটি। আচ্ছা, তার আগে একজন শ্রোতা বন্ধু এসেছেন, একটু কথা বলে নি। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নমস্কার।
1: আর শুনতে পাল বলি বীরগ্রাম থেকে।
0: আচ্ছা আচ্ছা,
1: আজকে অনুষ্ঠানটা শুনতে ভীষণ ভীষণ ভালো লাগছে, অসাধারণ হচ্ছে।
0: আচ্ছা ঠিক আছে, অনেক
1: হ্যাঁ আমি শুনে দিলাম, খুব ভালো লাগছে।
0: ঠিক আছে, ধন্যবাদ।

গানের ভেলা আজকের মতো এখানেই শেষ হল। উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য। উপস্থাপনায় মল্লিকা চৌধুরী ও মৃতশোক চক্রবর্তী।

0: কি খবর মল্লিকা, মানে দেখি আজকে মনে হচ্ছে যে প্রচন্ড আনন্দে রয়েছো, মানে দিলখুশ দিলখুশ
1: লাগছে ব্যাপারটা। একেবারে দিলখুশ হবে না তার হয়, একে তো বন্ধুর সঙ্গে গল্প করতে চলে এসেছি, তার মধ্যে সঙ্গে তুমি আছো, মন তো ভালো হবেই।
0: ও বাপরে, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে যে এটা ছাড়াও আরো কিছু কারণ আছে।
1: মানে
0: স্টুডিও ঢোকার আগে তোমার কাছে একটা বই দেখছিলাম, এবার আমার যেটা প্রথমবারে মনে হলো যে বইটা কিসের বই, তুমি তো আমাকে যথারীতি দেখালে না, টুক করে লুকিয়ে দিলে। তো এবার এই যে বইটা নিয়ে তুমি এলে সকালবেলা, তো তোমার কি এরকম বই পড়ার অভ্যেস, বা সকাল সকাল কি তুমি বই পড়তে পড়তে এসছো?
1: আরে সকাল বিকেলের কি আছে, মানে বই তো যে কোনো সময় পড়া যায়, তাই না? মানে যে কোনো মুহূর্তে পড়তে পারি আমরা, আর বিশেষত যদি সেটা গল্পের বই হয়। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি একটা গল্পের বই পড়তে পড়তেই আসছিলাম বটে। তো যে কোনো সময় পড়া যায়, তাই না? তুমি কি, তোমার কি মত এই বিষয়ে?
0: সেটা সেটা সেটা তুমি যে কোনো সময় গল্পের বই পড়তে পারো, শুধু গল্পের বই কেন, যে কোনো বই পড়তে পারো। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে তুমি কি বই পড়ছিলে, আমার জানার দরকার ওইটা।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো আমি তোমাকে নাম বলছি না, তুমি আমাকে বলবে যে তুমি বুঝতে পারছো কিনা যে কোন বইটা আমি পড়ছিলাম।
0: আমার পরীক্ষা,
1: হ্যাঁ তোমার পরীক্ষা সকাল সকাল, আমি তোমাকে বলছি আমার ভীষণ পছন্দের একটি বইয়ের থেকে আমি একটি কোট বলছি, তুমি বলো বইটির নাম কি এবং লেখিকার কথাও যদি তুমি বলতে পারো তাহলে তো তুমি ক পেয়ে যাবে। আচ্ছা শোনো, জগতে শুধু এলেই তো হলো না, সে তো সবাই আসে, আনন্দ যজ্ঞের খোঁজটি পাওয়া চাই, সেটা সবাই পায় না। আমি বড় চঞ্চল, বড় অস্থির, কখনো ওসপার, কখনো এসপার, আবার কখনো ওসপার, এই ছিলুম ঘরে, এই বসেছি পারে, আর ভেতরে ভেতরে না ঘরের না পারের, স্রেফ পারাপারে সবারই।
0: বাহ, মানে যেটা তুমি বললে এটা আমার মনে হয় শুধু আমি নয়, আমাদের প্রত্যেকের অন্যতম ভীষণ একটা পছন্দের বই, ট্রাক বাহনে ম্যাকমোহনের।
1: তুমি একেবারে এরকম
0: নবনীতা দেখছো, আমি কিন্তু বলে দিতে পারতাম, মানে আমি ডবল ক পেয়েছি তাহলে।
1: ডবল ক পেয়েছো, এবং আসলে হ্যাঁ এই বইটা ভীষণ বিখ্যাত একটি বই, এবং এখানে মানে নবনীতা দেবসেন নিজের কথাই বলছেন, এবং ওনার যে কোনো লেখা তুমি যখন পড়তে যাবে তখন তুমি এটাই বারবার দেখবে যে উনি নিজেকে কতটা ভেঙে গড়ে নতুন করে নতুন আঙ্গিকে বারবার নিয়ে আসেন, এবং নিজের সঙ্গে মজা করতে উনি কখনোই ছাড়েন না, এবং পাঠককে ওইভাবেই হাসান যে ছোট ছোট ভুল দিয়ে উনি কিভাবে এক একটা গল্প তৈরি করতে পারেন।
0: সত্যি, আর এই যে তুমি মজার কথা বললে, আমার এই জিনিসটা মাথায় হলো যে আজকে রবিবার, আর রবিবার মানে আজকে একুশে সাহিত্যের দিন। আরেকটা জিনিস যেটা রবিবারের সঙ্গে সমার্থক হয় সেটা হচ্ছে মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, গল্পের বই, সিনেমা, আর সব থেকে বেশি ঘুরতে যাওয়া, কারণ এই একটা দিনই পাই আমরা।
1: একেবারে একেবারে, দেখো কারণ আমরা তো ভীষণ হুজুক একটি জাতি, এবং আমাদের খাওয়া দাওয়া ঘোরার পরেও মনে হয় যদি এস আজকে রবিবারটা যদি আর একটু টেনে দেওয়া যেত যেত আর কি, তাই না? মানে ভীষণ ফেভারিট একটা দিন আমাদের সবার, মানে পছন্দের একটা দিন। এই দিনে আমরা কমিক্স পড়তে পছন্দ করি, গল্পের বই পড়তে পছন্দ করি, তুমি যেটা বলছো আমরা তো খেতে ভালোবাসি, আর তার সঙ্গে যদি একটু চাদরটা মুড়ি দিয়ে শোয়া যায় আর কি ভালো হয়,
0: সব সব একসঙ্গে।
1: হ্যাঁ একেবারে, মানে দেখো এখন তো ঘুরতে যাওয়ার তেমন জো নেই, কারণ স্কুল কলেজও খুলে গেছে, ছুটি টুটি শেষ আপাতত। তাই জন্য আজকে কি ভাবছিলাম বলতো, আসার সময় গল্পের বইটা পড়তে পড়তেই ভাবছিলাম যে বন্ধুর সঙ্গে যদি আজকে এইরকম ঘুরতে যাওয়ার কোনো বই নিয়ে আর কি, ভ্রমণ সাহিত্য নিয়ে যদি আমরা গল্প করতে পারি তাহলে কিরকম হয়।
0: সত্যি সত্যি দারুণ হবে, আর সেই রকমই আমরা বেশ কিছু গল্প তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে বিভিন্ন সাহিত্যিকরা ঘুরে এসে নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন। আজ সেই সমস্ত সাহিত্যিকদের লেখাকে নিয়েই গল্প করব তোমাদের সঙ্গে। তোমাদের সঙ্গে রয়েছি আমি বিতর্ষক, আমার সঙ্গে মল্লিকা, তোমরা তো অবশ্যই রয়েছো আমাদের সঙ্গে। আর ঘড়ির কাঁটা
1: কিন্তু অলরেডি আছে বিতর্ষক, তার আগে বলতে হবে তো আমরা একুশের সাহিত্যে আছি।
0: সে তো অবশ্যই, আমি রবিবার মানে একুশের সাহিত্যের দিনই।
1: হ্যাঁ,
0: আর যেহেতু ঘড়ির কাঁটা বলছে 11:05, তার মানে আমাদের আড্ডা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বলা যেতে পারে। আমাদের আড্ডার গাড়ি গড়গড়িয়ে চলছে,
1: গড়গড়িয়ে চলছে। আর বন্ধুদেরকে এটা বলার বিষয় যে বন্ধুরা, তোমরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চাও তাহলে কিন্তু সরাসরি ফোন করতে পারো, আমাদের ফোন নম্বর কিন্তু খোলা, আমাদের ফোন নম্বর হচ্ছে 03322131342। এটাতে কিন্তু কল করে তুমি সরাসরি জানাতে পারো তোমার পছন্দের ভ্রমণ সাহিত্য কোনটি, তাই তো? তবে
0: আমরা
1: কল নেব, আরো গল্প করব, বিস্তারিত গল্পে ঢোকার আগে যদি বিতর্ষক একটা গান শুনে নেওয়া যায় কেমন হয় বলো।
0: কি গান শুনবো আমরা, তোমার কি গান করছো?
1: অনেক গানগুলোই মাথায় ঘুরছে, তোমার মাথায় কি কিছু আছে?
0: তাই হোক, ইমন চক্রবর্তীর কণ্ঠে
1: ঘুরে আসি চলো
0: এই গানটা বরং রইল তোমাদের জন্য।

0: ফিরে এলাম গানের পর। তোমাদের সঙ্গে আজকে রয়েছি যুবাণীর বন্ধু মল্লিকা আর বিতোষক। আর যেরকমটা তোমাদেরকে গানের আগে বলছিলাম যে আজকে কথা শুধুমাত্র সেই সব সাহিত্য নিয়ে নয় যেখানে নাকি আমরা পেয়েছি ঘুরতে যাওয়ার আনন্দ, সেই সমস্ত সাহিত্য সাহিত্যিক সব কিছু নিয়েই তোমাদেরকে জানাবো এবং তাদের অভিজ্ঞতা যেটা আমরা তাদের লেখার মধ্যে দিয়ে পেয়েছি সেই সব কিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নেব।
1: আর প্রথমেই আমার ভীষণ পছন্দের লেখিকা শ্রদ্ধেয় নবনীতা দেবসেনের কথা বলতেই হবে, যার কথা তখন কিন্তু শুরুতেই বললাম, তাই না? ট্রাক বাহনে মাগমোহনের কথা বলেছি, এই বইটি কিন্তু তার লেখা এবং তাকে দিয়ে কথা আজকে আজকের কথা আজকে যাত্রা শুরু করি। এই বইটা দেখো প্রথম সংস্করণ কিন্তু ওই ধরো সেপ্টেম্বর 1984 হয়েছিল, বুঝেছো তো?
0: আর এই যে বইটার কথা তুমি বললে ট্রাক বাহনে ম্যাকমোহনে, এইটা আমার যতদূর মনে পড়ছে লেখিকা নবনীতা দেবসেনের অরুণাচল প্রদেশের যে একদম আপার অরুণাচল প্রদেশের তাওয়াং বলে যে জায়গাটা আছে সেই যাত্রার একটা মজাদার অভিজ্ঞতা, সেই বর্ণনাটা আমরা মেইনলি পেয়েছি, তাই না?
1: একেবারে ঠিক বলছো তুমি। এবং এই বইতে যে সময়ের কথা বলা হয়েছে সেটা হলো 1977 সালের কথা, জানো তো? এবং এই বইটা জুড়ে যে কি ভীষণ ছেলে মানুষই কাণ্ড তিনি করে গেছেন গোটা লেখাটাকে নিয়ে, কি বলবো, মানে জেদ ধরে শেষে একেবারে মানে একা মালবাহী একটা ট্রাকে চড়ে তিনি অরুণাচল প্রদেশের দুর্গম পথে চলে গেছেন, তাওয়াং পর্যন্ত চলে গেছেন, ভাবো। এ বোধহয় শুধু তার মতো জেদি আর ভয়ডরহীন মানুষের পক্ষে সম্ভব, ইভেন এখনো পর্যন্ত বিতোষক।
0: একদম একদম। এবং বিশেষ করে তুমি যে তাওয়াংয়ের কথা বললে, তাওয়াং জায়গাটা কিন্তু একদম প্রচন্ড হাই টপ এরিয়া
1: একেবারে,
0: এবং খুব দুর্গম, বরফ পড়ে, দুর্গম জায়গা, এবং সেইখানে একা যাওয়া সত্যি একদম সাহস না থাকলে এটা সম্ভব নয়। আর একটু যদি মানে ওই সময়টার কথা বলি মানে কি হয়েছিল অ্যাকচুয়ালি, তাহলে বন্ধুদের একটু রিলেট করতে সুবিধা হবে। এই যে 77 সালের কথা তুমি বললে, 77 সালের অক্টোবর মাসে লেখিকা প্লেনে করে যাত্রা করেন জোড়হাটে অসম মহিলা সাহিত্যিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য। তো যে সেই সভায় তো যথারীতি লেখিকা যোগ দেন, বক্তৃতা দেন, এবং সেইখানে যাওয়ার আগে বায়না করেছিলেন যে কাজিরাঙ্গা জঙ্গল না দেখলে সভা করতে যাবেন না। মানে আমার মনে হয় এটা আসাম গেলে আমাদের প্রত্যেকের বায়না থাকে।
1: এবং জানো তো আমি তোমাকে একটু কাটছি, সেটা হচ্ছে বইতে তুমি যখন এই মানে মানে জায়গাটা পড়বে, যখন উনি কাজিরাঙ্গাতে যাচ্ছেন তার মধ্যে মানে ভয়ঙ্কর বৃষ্টি জঙ্গলের মধ্যে, উনি সেই সময়ই বেরোবেন, হ্যাঁ সবাই মানা করছে যে এখন এরকম দামাল হাতি ছুটে টুটে আসবে, কখন কি কোথায় নিয়ে আছড়ে ফেলবে, তা উনি যাবেন। ওনার যে এই যে তৃষ্ণা মানে সব জায়গাটা দেখা বোঝার, যতই অসুবিধা হোক না কেন আমি যাব, আমি দেখবো, আমি অনুভব করব, এটা আমি এই অদম্য ইচ্ছাকে একটা স্যালিউট জানাতেই হয়
0: সত্যি। আর বিশেষ করে ঘোর বর্ষায় এই যে কাজিরাঙ্গার এবং তার যে একটা প্রাণবন্ত বর্ণনা, সেটা পড়লে আমার মনে হয় গুজবাম্পস আসবেই,
1: গায়ে কাঁটা দেবেই একেবারে একেবারে। এবং তারপরে যখন উনি চলে যাচ্ছেন ওখান থেকে ব্রহ্মপুত্রের দিকে, তিনি কিন্তু নদে ফুল ছুড়ে, ব্রহ্মপুত্র নদে আর কি ফুল ছুড়ে বলছেন, ওম ব্রহ্মপুত্রায় মহানদায় নমঃ। এবং সেই নদে ভ্রমণ করতে করতে এক ভদ্রলোকের সঙ্গে কথোপকথন হয়, এবং সেই সময় কিন্তু তাওয়াংয়ের কথা উঠেছিল, বুঝেছো তো? এবং সেই তাওয়াংয়ের কথা উঠতে গিয়ে আসলে গোলমালতে বাঁধে, ব্যাস জেদ তো চেপে বসলো। সেই থেকে লেখিকার মানে মনে হলো যে এবার আমি তাওয়াং যাবই যাব। তিনি সেখানে যাবেন, যে স্থান অন্যদের ভাষায় মানে সত্যিকারের পাণ্ডব বর্জিত একটা জায়গা, কাকপক্ষে কিছু নেই, ওই 40 কিলোমিটারের আশেপাশে না ইন্ডিয়া না চীনের কোনো কেউ, কোনো মিলিটারি ক্যাম্পও সেই সময় ছিল না, থাকতে পারবে না, সেইখানে তিনি যাবেন বলে বদ্ধপরিকর করলেন।
0: সত্যি। আর তারপরেই কিন্তু ওই লড়াইটা শুরু হয়েছিল, মানে মেইনলি আমরা যেটা জানি যে অরুণাচল প্রদেশ যেতে গেলে ইনার লাইন পারমিট লাগে, এবং সেই ইনার লাইন পারমিট পাওয়ার একটা লড়াই থাকে, এছাড়াও তার নিজের মাকে সামলাতে হবে, যাদের আমন্ত্রণে তিনি এসেছিলেন আসামে তাদেরকেও মাথায় রাখতে হবে, মানে কেউই তখন ওই জায়গায় বলছিলেন যে না যেতে, তাই না? ওখানে কিছু নেই, ওখানে সেরকম ভালো জায়গা নেই, কারণ স্বাভাবিক ব্যাপার, অত বছর আগে, আজও যদি কেউ তাওয়াং যায় তারা রিলেট করতে পারবে, আজও কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ফাঁকা ফাঁকা,
1: খুব দুর্গম,
0: ভাবাই যায় সেই সময় 77 সালে কিরকম অবস্থা ছিল। তো যাই হোক, ওই ম্যাকমোহন লাইন যেটা আমরা বলি যে ভারত আর চীনের মাঝে আছে, তার জন্যই সেইটার টানেই যে এত ঝুঁকি নিচ্ছে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি, কারণ সেই সময় পর্যটকদের যাওয়ার মতন সেভাবে কোনো ভালো ব্যবস্থা
1: কোনো ব্যবস্থা ছিল না, এবং লোকজন সত্যিকারের ভাবলেন যে এর বোধহয় মাথাটা এবার খারাপ হয়েই গেছে। তো সেটা বলা সত্ত্বেও উনি কিছুতেই রাজি হলেন না, অবশেষে লেখিকার জেদে আর কি, এবং নিজেই জোগাড় করে নেওয়ার যে মনের জোরে, সেই জোরের কাছে কিন্তু সবাই দমে যেতে বাধ্য হলো, এবং হার মেনে তাকে কিন্তু একটা ট্রাকে উঠিয়ে দেওয়া হলো। অনেক সে ঝামেলা টামেলা করে কিছুতেই ট্রাক পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে না ওই হচ্ছে না, সেটা তো বন্ধুরা যখন পড়বে তখন তারা জানতেই পারবে। এবং বান্ধবী শিলার ওভারকোট ইলাদির শ্বশুরের বাদর টুপি ধার করে এইসব আর কি সবার থেকে ধারটার করছেন তিনি, গরম মোজা কারোর থেকে দিচ্ছেন, হ্যাঁ, শরীরে উচ্চ রক্তচাপ, মাইগ্রেন, হার্ট ইস্কিমিয়া, মানে হার্ট ইস্কিমিয়া আর কি, অ্যাজমা, এই সব ধরনের গন্ডগোলের ওষুধ টষুধ নিয়ে এত মানে কি বলবো রোগ ব্যাধি নিয়ে কিন্তু উনি ট্রাকে উঠে বসে পড়লেন ড্রাইভারের ঠিক পাশের সিটে।
0: মানে যাকে বলে যে কোনো উপায় যেতে আমাকে হবে,
1: আমি যাবো, আমি দেখবো, কারণ জীবনটা একটা আসলে ব্যাপারটা কি বলতো বিতোষক, এই যে আমরা সবসময় ধরি না আমাদের একটা এন্ড গোল কোথাও থাকে, আমরা ওখানে পৌঁছাবো, কিন্তু আমার মনে হয় যে ওই ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই যে যেতে যেতে সবটা শিখছি, কত কিছু চড়াই উতরে, এটাই তো আসল শিক্ষা। কোথায় গিয়ে দাঁড়ালাম শেষে সেটা তো আলাদা গল্প,
0: সত্যি সত্যি,
1: কিন্তু যেতে যেতে যে মানুষটা আমরা হয়ে উঠছি সেটাই তো বোধহয় প্রকৃত আমাদের এই এক্সপিরিয়েন্সের মধ্যে অভিজ্ঞতার অন্যতম একটা দিক।
0: বিশেষ করে ঘুরতে গেলে এই যে একটা অচেনা অজানা পরিবেশের সঙ্গে, অচেনা অজানা মানুষের সঙ্গে
1: মানিয়ে নেওয়া,
0: হ্যাঁ, নতুন ভাষা, নতুন খাদ্যাভ্যাস, এই সবকিছু কিন্তু আমাদেরকে এইটাই বোঝাচ্ছে যে প্রকৃতি কত সুন্দর হতে পারে, মানুষও কত সুন্দর হতে পারে,
1: একেবারে একেবারে,
0: এবং ঘরে থাকলে এটা কখনো আশাই করতে পারি না,
1: এবং তাদের মধ্যে যে সামঞ্জস্য, একটা একটা যে ইউনিটি আছে সেটা বোধহয় আমরা ঘুরতে গেলেই বুঝতে পারি। এবং একটা খুব বিখ্যাত লাইন আমার মনে পড়লো বিদেশক এই কথা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে একটা মানুষ যে সত্যি কোথাও ঘুরতে যেতে পারেনি বা ঘোরেননি, তার কিন্তু শুধু বইয়ের এই একটা পাতা পড়েছেন সেরকমই আর কি তার ব্যাপারটা। একটা মানুষ যখন সে ঘুরতে যায় তখন তার মনে হয় সে যেন একটা বই পুরো কমপ্লিট করলো, শুধুমাত্র একটা চ্যাপ্টার নয়।
0: একদম একদম একদম, এবং এখানে যে গেছিলেন উনি সেখানে কিন্তু তিনি স্থানীয় মানুষদের বাড়িতেও থেকে,
1: একেবারে, এবং সবচেয়ে মজার কথা যে ভদ্রলোকের সঙ্গে উনি পাড়ি দিয়েছিলেন, এবং ড্রাইভার আরো যারা হেল্পার তারা তো ছিলেন, তার সঙ্গে ওই ট্রাকে কিন্তু একজন ডাক্তারবাবুকে উনি সঙ্গে পেয়েছিলেন, মানে তিনিও যাত্রী, তিনি ওখানকার ওই জোনে ডাক্তার হিসেবে কাজ করেন,
0: তিনি ড্যাডি লং লেগস,
1: হ্যাঁ, এবং একটু মজার নাম দিয়েছিলেন ড্যাডি লং লেগস, কারণ ভদ্রলোক বিশাল লম্বা এবং সে একদম কথা টথা বলতে পছন্দ করতো না, খুব গুরুগম্ভীর ভাবে থাকতো, খুব মজা করে, খুব হিউমারাসলি নবনীতা কিন্তু সেই দিকটা সামলেছেন, এবং সেটা পড়লেই বন্ধুরা বুঝতে পারবে।
0: আমাদের কিন্তু কাজ আজকে পুরো গল্পটা বলে দেওয়া নয়, আমাদের কাজ হচ্ছে তোমাদের মনে
1: আনন্দটা জাগিয়ে তোলা এবং উস্কে দেওয়া, যাতে একটু যাতে গিয়ে মনে হয়,
0: হ্যাঁ, বলতো পাতাটা, তাই না,
1: খুব খুব একটা মোটা বই না, পাতলাই বই, বেশিক্ষণ সময় লাগবে না, যেতে চলতে ফিরতে তোমার কিন্তু পড়া হয়ে যাবে, এবং তুমি যা মজা করবে এই বইটা পড়তে পড়তে এটা কিন্তু গ্যারান্টিড,
0: একদম। এবং শুধুমাত্র সেইখানে এই যে বললাম যে তিনি স্থানীয় মানুষের বাড়িতে থেকেছেন এবং তাওয়াং গুম্ফা দেখেছেন, সেখানকার যে সমাজ ব্যবস্থা, সেখানকার মানুষদের আদব কায়দা, জীবন, সেই সমস্ত কিছু তিনি দেখেছেন, এবং দেখেছেন যে এমন অনেক কিছু আছে যেগুলো নাকি আমাদের থেকে অনেকটাই আলাদা।
1: হ্যাঁ, একটা একটা জিনিস উল্লেখ করতেই হবে, তুমি ভালো কথা মনে করিয়েছো বিদর্শক, সেটা হচ্ছে যে উনি তো পাড়ি দিলেন, তবে সেখানে গিয়ে তিনি শুনলেন যে সেই সমাজের ছেলেরা এবং মেয়েরা একাধিক কিন্তু একাধিকবার বিবাহ করতে পারে,
0: বলো,
1: হ্যাঁ, এবং এটা আমরা মানে পড়ে এসেছি, উনি সেটা নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করেছেন। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে সেখানকার পরিবারের সবচেয়ে বড় যেই মেয়েটি তাকে কিন্তু আনি করে দেওয়া হয়। এবারে তুমি বলবে আনিটা কি, তাই না?
0: অবশ্যই
1: বন্ধুদের কাছেও প্রশ্ন থাকতেই পারে। সেই ব্যাপারটা হচ্ছে আনি মানে হচ্ছে প্রথম বাড়ির প্রথম কন্যা সন্তান, কিন্তু বৌদ্ধ গুম্পাতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, স্বাধিকার জীবনযাপন যাতে তারা করে সেই জন্য, বাকি তো শাস্তি হচ্ছে মর্নিকাবাদ।
0: আমরা
1: যাবো না, কি হচ্ছে
0: আমরা গল্পে বরং আবার ফেরত আসতে পারি। মানে এই যে গল্পটাই ছিল, এই গল্পের মধ্যে যখন এই তাওয়াংগুয়া দেখতে দেখতে তিনি যখন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অরুণাচলের গল্প শুনছিলেন, সেই সময় কিন্তু তিনি অ্যাকচুয়ালি ফিরছিলেন, এবং সেই সময়ই তার যে মনে তাওয়াং যাত্রার কথা, সৌন্দর্যের কথা এবং সেখানকার মানুষের আন্তরিকতার কথা
1: সবই ফুটে উঠেছে একেবারে। এবং বিমানবন্দরের যে বিড়ম্বনা থেকে শুরু করে কাজিরাঙ্গার এই বৃষ্টি স্নাত কাজিরাঙ্গা, তার অভিজ্ঞতা, সেখানে বেড়ানো, ব্রহ্মপুত্র নদে নৌকো ভ্রমণ, ট্রাকে চড়ে অভিনব কায়দায় যে তাওয়াং এ যাওয়া যেতে পারে, এই প্রত্যেক পদে পদে যে রোমাঞ্চ উৎকণ্ঠা ভ্রমণের বর্ণনায় যেমনভাবে আছে, ঠিক তেমনভাবে আছে কিন্তু হাস্যরসের ফোয়ারা, এটা বাধ্য, মানে মানে হাসতে আমরা বাধ্য,
0: একদম, মানে এই একটা জিনিস গ্যারান্টি, এই বইটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের হাসি পাবেই, এবং সেই হাসি থামানো খুব মুশকিল হবে, তাই যে কোনো জায়গায় পড়ো না, এটাই একদম ডিসক্লেমার, ঠিক আছে?
1: না না, আমি বলবো তো সবাইকে নিয়ে একদম বেঁধে বেঁধে এই বইটা পড়া উচিত,
0: না না বেঁধে বেঁধে পড়ো, কিন্তু যদি বাড়িতে মা রেগে থাকে তোমার উপর, মার সামনে পড়ো না, মা কিন্তু ভাববে তুমি মার কথা শুনছো না, উল্টে হাসছো,
1: ওই সেই ছোটবেলাকার বইয়ের মধ্যে নিয়ে একটা গল্পের বই গুজে রাখার মতো একটা বিষয় না, খুব করেছে একটা সময়।
0: একদম একদম, কারণ অতি সাধারণ কথাকেও যেভাবে তিনি লিখে গেছেন এবং তার যে সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে একদম ওই র বিউটিটা, মানে সেই অরুণাচলের যে সৌন্দর্যটা সেইটাকে তিনি হাসির মোড়কে আমাদের সামনে উপস্থিত করেছেন
1: একেবারে। মানে গণ্ডিত আমাদেরকে সকলকেই পেরোতে হবে, তাই না? মানে এই কিন্তু এই দায়ভার নবনীত দেবসেন কিন্তু পাঠকদের উপর চাপিয়ে দেননি, মানে তিনি যে একটা বাধা নিষেধ তার ঘেরাটো ভেঙে বেরিয়েছেন সেটা যে তাদের পাঠককে করতে হবে সেটার কিন্তু কোনো দায়ভার নেই। তবে প্রত্যেক পদে পদে তিনি বলেছেন যে তিনি উড়নচণ্ডী, এবং সেটা উড়নচণ্ডী হওয়ার কিন্তু অজস্র ঝামেলা। এবং সবচেয়ে কি মজা বলতো বিদর্শক, আমি আরও এত রিলেট করতে পারি, কেন? কারণ আমিও তাই, আমিও সেই একই গোত্রে পড়ি, তাই আমি ভীষণ রিলেট করতে পারি, খুব মনে হয় যেন আমার নিজের গল্প পড়ছি, বুঝলে?
0: একদম। আর সত্যি বলতে এইরকম গল্প পড়লে আমাদেরও মনে হয় যে জীবনে হয়তো একটু খামখেয়ালি হওয়া
1: খুব দরকার, মানে খুব দরকার।
0: আলগোছে যদি নাই বাঁচলাম তাহলে জীবনের আর কি মজা বলো, তাই না? সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই গল্পে লেখিকা নিজেকে নিয়েও ঠাট্টা করতে কিন্তু বোধ করেন, ঠিক আছে? তিনি নিজেই বলেছেন যে তিনি জঙ্গি, তিনি জোরে জোরে কথা বলেন, জেদের বসে অনেকের ঘাড়ে চেপে বসেছেন।
1: হ্যাঁ, উনি লিখেছেন এটা,
0: এটা কিন্তু সত্যি সবাই বলতে পারে,
1: নিজেকে নিয়ে বলতে পারেন না। হ্যাঁ, এবং এই সাহস, এই এই মনোভাব, এই মনোবলের জন্য তাকে কিন্তু কুর্নিশ বারবার শ্রদ্ধা জানায় মানুষ, এবং ভবিষ্যতেও আমার এনার প্রতি শ্রদ্ধা আরো বাড়বে। একটা কথা আমাকে আজকে, মানে এই এত ওনাকে নিয়ে কথা হচ্ছে, আমি বলি আমি এত ভক্ত ছিলাম ওনাকে, আমি একটা বিশাল বড় চিঠি লিখেছিলাম, জানো, আমি জানি না আজ পর্যন্ত সেই চিঠি তার কাছে গিয়ে উঠেছে কিনা। এখন ওই পাশ দিয়ে যাই, ভালোবাসার পাশ দিয়ে, তখন মাঝে মাঝে তাকিয়ে দেখি যে এই বাড়িতে উনি থাকতেন, ঘুরে ফিরি, ঠিক, জানো তো জীবনটা একটা লুপ, কোথাও গিয়ে হয়তো আবার কোথাও কোনোখানে দেখা হবে, কথা হবে, সে অপেক্ষায় রইলাম। তবে অপেক্ষা তো আরো অনেক কিছু। আর বন্ধু, তোমরা কিন্তু গল্প করতে ফোন করতে শুরু করে দাও, কারণ আমরা কিন্তু অধীর অপেক্ষায় আছি তোমাদের সঙ্গে গল্প করার। তবে তার আগে যদি একটা গান হয়ে যায় কেমন হবে?
0: যেরকম ভাবে নবনীতা দেবসেন হারিয়ে গেছিল, আমরা বরং হারিয়ে যাওয়ার গান শুনি, তাই না?

0: কি মিষ্টি একটা গান শুনে ফিরে এলাম শিল্পী অনুপম রায়ের কণ্ঠে, এবং সত্যি কোথাও হারিয়ে টারিয়ে গেছে কি বলো বিতোষক, বন্ধুরাও হারিয়ে গেছে
1: কিন্তু স্টুডিও ফেরত এসেছি, কারণ বন্ধুদের সাথে অনেকটা আড্ডা বাকি,
0: অনেকটা আড্ডা বাকি। আর আড্ডার মধ্যেই তো সবটুকু না, হারিয়ে যাওয়া ফিরে আসা এই চলুক, কিন্তু বন্ধু এই করে কিন্তু চলে এসেছে। আর শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
1: বলো শায়ন।
2: আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো, আসলে এই বিষয়গুলো আসছে বলে একটু ভাবতে পারি, ভাবার অবকাশ নাই। তো মনে হচ্ছে শ্রী সত্যজিৎ রায় মহাশয়ের একটা ছোট গল্প, গল্পটার নাম হচ্ছে প্রফেসর হিজবিজবিজ। প্রফেসর হিজবিজবিজের কথা কেন বলছি, যে লেখক যে পুরীতে গিয়ে তার বিচিত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা এত সুন্দর করে লেখা রয়েছে এই গল্পটাতে। তাছাড়া উপন্যাসের কথা যদি বলি, তাহলে আজকে আবার একটু আমাদের আমাকে অন্তত শ্রীকান্তের কাছে ফিরতে হবে। তার যে ভ্রমণ পিপাসু মনটা, যে রাজলক্ষ্মী শ্রীকান্ততে এক বসন্তের উৎসবে সন্ধ্যেবেলা হঠাৎ করে তার মনে হলো আমি বেরিয়ে পড়বো রাজলক্ষ্মীর সাথে দেখা করতে, তার যে বিচিত্র অভিজ্ঞতা সেই ঘুরে ঘুরে বেড়ানো, সে কথাটাও কিন্তু আমাদের মনে পড়ে।
1: বেশ, অনেক ধন্যবাদ শায়নকে, সত্যি শায়ন কিন্তু বেশ ভালো দুটো
0: ইনসাইটফুল
1: গল্পের কথা বললো আমাদেরকে, এবং সত্যি সত্যি
0: খুব ভালো লাগলো। আর বন্ধু তোমরা কিন্তু কল করতেই পারো আমাদেরকে, আমাদের ফোন নম্বর হচ্ছে 0332213342, আর কল করে কিন্তু জানাতে পারো তোমাদের পছন্দের ভ্রমণ সাহিত্য কোনটি। এই বলতে বলতে বন্ধু কিন্তু চলে এসেছে ফোন নম্বরে।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার,
2: থেকে বেলা বলছি।
0: আচ্ছা বলুন, বলুন আপনি।
2: হ্যাঁ
0: হ্যাঁ, আচ্ছা অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, আপনি শুনতে থাকুন আমাদের, এইভাবে উদ্বুদ্ধ করতে থাকুন, এবং আমাদেরও প্রাপ্তি, আমাদেরও প্রাপ্তি আপনারা শুনছেন। আচ্ছা এবারে আমরা কিন্তু একটু গল্পে ফিরে আসি।
1: তো এবার আমরা কার কথা বলবো তাহলে?
0: কার কথা বলবে, সৈয়দ মুস্তাফা আলীর
1: বলা যেতেই পারে, কারণ
0: তার দেশ বিদেশের গল্প একটু একটু বলতেই হবে,
1: একটু তো বলতেই হবে, কারণ তিনি
0: বেশ ভালো করে বলতে হবে, কারণ তাকে ছাড়া ভ্রমণ সাহিত্য সম্পূর্ণ হবে না কিন্তু, বুঝেছো তো? বলো বলো কি বলছিলে তুমি।
1: বলতে গেলে বাংলা ভাষার একজন প্রথিতযশা সাহিত্যিক, এবং আমাদের কাছে যদিও প্রধানত রম্যলেখক ভাবে পরিচিত, কিন্তু এই শুধুমাত্র একটা শব্দে আমার মনে হয় তার যে অগাধ পাণ্ডিত্য সেটা কে ছোটই করবে। কারণ কারণ তার কারণটা কি তুমি বলবে না?
0: তার কারণ হলো তার দখলে ছিল 18টি ভাষা। হ্যাঁ বন্ধু, 18টি ভাষা, রাশিয়ান ভাষার উপন্যাস বাংলায় অনুবাদ হয়েছে তার হাত দিয়ে, জার্মান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছিলেন, বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা, গীতা থেকে গীতবিতান, যার সম্পূর্ণ মুখস্থ ছিল তিনি শুধুমাত্র পণ্ডিত শব্দ দিয়ে কিন্তু তাকে কিন্তু আমরা মানে কমপ্লিটলি তাকে কিন্তু ব্যাখ্যা করতে পারবো না সম্পূর্ণভাবে, কখনোই তার গুণগান গাওয়া সম্ভব না, তিনি তার থেকে অনেক অনেক বড়, অনেক বৃহৎ তার পরিধি।
1: একদম সত্যি কথাই, মানে প্রবন্ধের মতন গুরুগম্ভীর তিনি সাহিত্যিকে, আবার রম্যের আঙ্গিকে তিনি পাঠকদের দৃষ্টিও আকর্ষণ করছেন
0: ভীষণভাবে,
1: মানে ওয়ান অ্যান্ড অনলি সৈয়দ মুস্তাফা। আর একটা কথা বলি, সেটা হচ্ছে শান্তিনিকেতনে পড়াশোনার পর তিনি আফগানিস্তান সরকারের অনুরোধে কাবুল কৃষি কলেজে ফার্সি এবং ইংরেজি ভাষা শিক্ষক হিসেবেও যোগদান করেন, তাই না? আর এই যে আফগানিস্তান অভিজ্ঞতা, এইখানেই তার এই বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে।
0: একেবারে, এবং এই দেশে বিদেশে মুস্তাফা আলীর কিন্তু প্রথম বই জানো তো, এবং অনেক সমালোচকদের মতে এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ। তার রচনায় ভরা, শব্দে ভরা, মানে অদ্ভুত সব অভিজ্ঞতার সঙ্গে মানুষের প্রথমবারের মতো পরিচয় ঘটে কিন্তু এই বইয়ের মাধ্যমে। আর জানো বিতোষক, বহুদিন ধরে দেশ পত্রিকায় কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ভ্রমণ কাহিনী।
1: একদম, এবং আমাদের সৌভাগ্য এটাই যে এইরকম ধরনের একটা ভ্রমণ কাহিনী আমরা

0: জানতে পেরেছি এবং এর মধ্যে দিয়ে আমরা আফগানিস্তানের যে একটা
1: তার জীবনযাপন, হ্যাঁ
0: একদম সেইটাকে জানতে পেরেছি,
1: তার অভিজ্ঞতা ইত্যাদি সব।
0: আমাদের কাছে আফগানিস্তান মানেই হচ্ছে খানিকটা একটু রুক্ষ সূক্ষ্ম একটু মরুভূমি এরকম ব্যাপার,
1: ভীষণ সুন্দর জায়গা। আমি বিশেষত এগুলো পড়ার পরে আমি আরো ঘেটে ঘেটে দেখি এই জিনিসটা একটা করে
0: কিন্তু এই যে আফগানিস্তানে রুক্ষ দেশ তার মাঝেও যে একটা চাঞ্চল্য আছে একটা জীবনযাত্রা আছে সেইটা তার লেখায় ফুটে উঠেছে, বইটা সেটারই প্রমাণ যায়। আর এই যেহেতু আমরা দেশে বিদেশের কথা আছে এরকম আরো একটা বইয়ের কথা এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে শঙ্খ ঘোষের ইচ্ছামত।
1: কি মিষ্টি, কি ভালো একটা গল্পের কথা মনে করিয়ে দিলে, দুর্দান্ত একটা লেখা।
0: মানে আমরা ছিলাম আফগানিস্তানে, চলে এলাম কিন্তু আবার শটান এই বাংলায়,
1: একেবারে একেবারে ইচ্ছামতির ধারে। এবং আসলে এই তো হয় তাই না, মানে চারিদিকে ভ্রমণ মানে যে কোনো সময় যে কোনো দিকে গল্পের পাতার মধ্যে দিয়ে। এবং এই গদ্য গ্রন্থটি আর কি মূলত লেখকের ব্যক্তিগত স্মৃতি অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা ভ্রমণ কাহিনী এবং অন্যান্য লেখাগুলির একটি সংগ্রহ বলতে পারো।
0: একদম। আর এই যে ভ্রমণ কাহিনী এখানে কি হয়েছে, ওই ইছামতির যে নদী তার যে পারে যে সমস্ত গ্রাম শহরগুলো সেই সমস্ত কথাই তিনি তুলে ধরেছেন যেখানে তিনি ছোটবেলা থেকে যাতায়াত করেছেন। আর একটুখানি যদি ডিটেলসে বলি, মানে এই যে গ্রন্থটায় না এখানে তিনি মানে বলতে গেলে শঙ্খ ঘোষের জীবন স্মৃতি এবং জীবনের বিভিন্ন মিশ্রণ দেখা যায়।
1: বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় নিয়েও কিন্তু আলোচনা করেছেন এই বইটার মধ্যে। এবং এইখানে তার কাজের ব্যাপারে আমরা জানতে পারছি, তিনি কিভাবে একজন কবি একজন সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সে সম্পর্কেও কিন্তু কিছু আলোচনা এই বইটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি, তার জীবনের অনেকটা।
0: সত্যি সত্যি সত্যি। এবং এই যে গদ্য গ্রন্থ এইটা মূলত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপরই ভিত্তি করা, তার লেখার একটা গুরুত্বপূর্ণ অংশ। কোথাও এটা বলা হচ্ছে যে এই বইটাতে বিভিন্ন মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা, বিভিন্ন স্থানের বর্ণনা আছে, বিভিন্ন ঘটনার বর্ণনা তিনি তুলে ধরেছেন। আবার এই যে গল্পটা এগুলো তো মানে বলতে গেলে টকবক করে ফুটে উঠেছে, কিন্তু এই যে গল্পের কথা বলছি বারবার আড্ডার কথা বলছি তার মাঝে, দেখি ফোন লাইনে কোনো বন্ধু এসেছে কিনা। বেশ ঠিক আছে, বন্ধুরা আবার আসবে, অসুবিধা নেই। তবে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আবার কি মল্লিকা তোমার একটা গান শুনতে ইচ্ছা
1: করছে? দেখো আমার তো গান সবসময় ইচ্ছা করে শুনতে, তবে গান শোনার আগে কিন্তু বন্ধু আরেক বন্ধু চলে এসেছে ফোন লাইনে, শুনে নি কে বলছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে আমরা কিন্তু ভ্রমণ সাহিত্য নিয়ে গল্প করছি এবং বন্ধু তোমরা যদি সেই বিষয়ে কিছু জানাতে চাও এবং জানানোর জন্য কিন্তু বন্ধু আরেকজন বন্ধু কল লাইনে চলে এসেছে, শুনে নি কি বলছে সে। হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না
0: বেশ মল্লিকা, আমার মনে হচ্ছে আমাদের তো আরো অনেক অনেক
1: অনেক গল্প বাকি আছে এবং বিদূষক অধীর আগ্রহে তাকিয়ে আছে যে কতক্ষণ কতক্ষণে সে বন্ধুদেরকে গান শোনাতে পারে।
0: অবশ্যই, তার কারণ কথা বলার পর আমার তো অন্তত মনটা গান গান করছে, আমি জানি না তোমার করছে কিনা।
1: না, আমি সবসময় গানতেই থাকি, সুতরাং গান সর্বত্র শুনে চলে মাথার ভেতরে। এখন কোন গান শোনাবে বন্ধুকে একটু শুনে নি, কি গান শোনাচ্ছ বিদূষক?
0: সেটা বরং গান থেকে ফিরে এসেই বলছি।
1: এটা ভীষণ মিষ্টি গান রইল তোমার জন্য শুনে।

সাহিত্যের কথা যখন বলি, মানে

0: মানে ভ্রমণের সময় তার যে বিভিন্ন অভিজ্ঞতা, অনুভূতি এবং পর্যবেক্ষণ করার এই সবটুকু তিনি কিন্তু লিপিবদ্ধ করে গেছেন। ডায়েরিতে ইউরোপের বিভিন্ন দেশ, শহর, সংস্কৃতি এবং সামাজিক যা যা প্রতিচ্ছবি আর কি, হ্যাঁ, সেইগুলো তার এগেনস্টে ধরো নিজের যে প্রতিক্রিয়া সেইগুলো কিন্তু তিনি ভালোভাবে ব্যক্ত করে গেছেন এই লেখাতে।
1: একদম। আর এই যে লেখার কথা তোমাকে বলছি, এটা হলো কিশোর কবি রবীন্দ্রনাথ যখন বিলেতের পথে যাত্রা করেছিলেন তার যে পথ চলা সেইটার গল্প। মানে বলতে গেলে আমরা তার চোখ দিয়ে দেখব যে বিলেত জীবনের নানান দিক। আর রবীন্দ্রনাথের কথা বললে, তিনি দুবার ইংল্যান্ড যাত্রা করেছিলেন, ইংল্যান্ডে একবার 17 বছর বয়সে উচ্চশিক্ষার কারণে, আর দ্বিতীয়বার 1912 সালে। তো রবীন্দ্রনাথের যখন প্রথম বিলেত ভ্রমণ এবং পাশ্চাত্য জগতের নানান দিক উপলব্ধি করে তিনি যে বিস্মিত হয়েছিলেন, এবং সেইটা নিয়েও কিন্তু লেখা রয়েছে,
0: বহুবার তিনি লিখেছেন। এবং এই সময়ে পাশ্চাত্যের যে সাহিত্য, শিল্প, সঙ্গীত, কলা এই সবকিছুর কিন্তু উপাদান সংগ্রহণ করে তিনি কিন্তু বাংলায় ফিরে এসেছেন এবং সেই সাহিত্যকে আরো উদ্বুদ্ধ করেছেন নতুন নতুন রসে এবং তার শাখার যে সৃষ্টি সম্পূর্ণ তারই মানে সৃষ্টিশীলতা দিয়ে কিন্তু সেটা ভরিয়ে দিয়েছিলেন। এবং দ্বিতীয়বার ভ্রমণের সময় তিনি কিন্তু পাশ্চাত্য উপাদানের প্রতিও কিন্তু একটা আকৃষ্ট হতে তাকে
1: রবীন্দ্রনাথ কলকাতা থেকে 1 মে 1916 জাপান যাত্রা করছিলেন এবং সেখান থেকে আমেরিকা ভ্রমণ করে জাপানের পথে আবার 13 মার্চ 1917 কলকাতায় ফিরে আসে। বলতে গেলে অনেকটা সময়,
0: অনেকটা সময়। এবং 1343 সালে মাসে তিনি কিন্তু গ্রন্থ প্রকাশকালে জাপান যাত্রী নামের একটি বইকে ছাপানো হয়েছিল এবং জাপান যাত্রী বইটায় মোট 15টি প্রবন্ধ আছে। তার সমস্ত অভিজ্ঞতা, ভালো লাগা, খারাপ লাগা, উপলব্ধিদের তিনি খাতায় গুছিয়ে সাজিয়ে রেখে গেছেন। সেই মতোই কিন্তু মানে যে কোনো কিশোর যাতে সেই লেখাটা পড়ে উদ্বুদ্ধ হয় সেইটা বোঝাবার কারণে কিন্তু এই বই, এই ডায়েরি।
1: নিশ্চয় নিশ্চয়। এবং আমার একটা জিনিসই মনে হয় যে এই সমস্ত যে অভিজ্ঞতা, এই সমস্ত ব্যাখ্যা, এইগুলো যারা পড়বে তারা কিন্তু প্রত্যেকে মনে হবে যে সত্যি এরকম হয়তো হয়, গায়ে কাঁটা দিয়ে উঠে
0: একেবারে, তাই না? কারণ ওই যে আমার এভরি বুক ইজ এ জার্নি, এ ম্যাপ ইন টু দ্য কমপ্লেক্সিটিজ অফ দ্য মাইন্ড অ্যান্ড সোল। কিশোর মানে গুণী মানুষরা ছিলেন তখন, তাই না বলো? এবং তাদের যে পদরেখা আছে আঁকা তারিখগুলি সেটাই বারবার বোধহয় আমরা মনে করি যখন তাদের গল্পগুলো পড়ি।
1: একদম। এবং এই যে আমরা এতক্ষণ কথা বললাম নবনীতা দেবসেন, সৈয়দ মুজতবা আলী, শঙ্খ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, না না এখানে কিন্তু শেষ নয়, বাংলা ভাষার ভাণ্ডার। আমরা এবার আবার একটুখানি দূরে চলে যাবো, পাহাড়ের দিকে। একদম তোমাকে নিয়েই যাচ্ছি, চলো নেই, আমরা চলে যাবো হিমালয়ের কোলে এমন এক লেখকের কাছে যার লেখা পড়তে পড়তে মনে হয় যে চলো আমরাও পিঠে ব্যাগ তুলে পাহাড়ের পথে হাঁটি।
0: আমার মনে হয় তুমি শঙ্কু মহারাজের কথা বলছো।
1: একদম একদম ঠিক ধরেছো, শঙ্কু মহারাজ অর্থাৎ জ্যোতির্ময় ঘোষ দস্তিদার।
0: যা তুমি নামটা বলে দিলে আমি ভাবলাম বন্ধুদের জিজ্ঞাসা করব।
1: না না না, বন্ধুরা এগুলো সব জানে,
0: ঠিক আছে, আমার এতটা কনফিডেন্স আছে তারা। তো আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু ইন্টারঅ্যাকশন এ যাব।
1: ঠিক আছে, বাট এই যে বাংলা ভ্রমণ সাহিত্য তাতে কিন্তু জ্যোতির্ময় ঘোষ দস্তিদার পাহাড়, পর্বতারোহণ, দুর্গম পথ এবং মানুষের গল্প তার লেখার প্রধান প্রধান আকর্ষণ
0: একেবারে। আর আজ আমরা বলবো তার বিখ্যাত ভ্রমণ কাহিনী তমসার তীরে তীরের কথা।
1: একদম, নামটা শুনলেই কেমন যেন একটা মানে রহস্য আসলে, তমসা শব্দটা, ওই শব্দটা আমাদের একটা রহস্য ফিলিং দেয়, তাই না? আর এই যে বইয়ের সৌন্দর্য, এটা শুধুমাত্র পাহাড়ের বর্ণনার মধ্যে নয়, মানুষের মধ্যে।
0: একেবারে একেবারে। এবং শঙ্কু মহারাজের লেখার একটা বিশেষত্ব হলো যে তিনি কেবল পাহাড়ের উচ্চতা মাপেন না, কিন্তু মানে মানুষের হৃদয়ের গভীরতাও একইভাবে তার লেখার মধ্যে কিন্তু ফুটে ওঠে, তিনি সেটাও মাপেন। এবং পথে যাদের সঙ্গে দেখা হয়, যেসব সাধারণ মানুষ পাহাড়ের কোলে বাস করেন, তাদের জীবন কথা, হাসি, কষ্ট, অতিথি পরায়ণতা, যেটা আমরা সবাই জানি, পাহাড়ে গিয়ে আমরা দেখতে পাই, সেই সবটাই কিন্তু স্থান পেয়েছে তার লেখায়।
1: একদম। আর সব থেকে মজার ব্যাপারটা কি জানো, যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে তার লেখা বই পড়তে পড়তে একবারও মনে হবে না যে কেউ ইতিহাস বা ভূগোল
0: শিখেছে। ওই যে কঠিন চোখে বড় বড় চোখে এরকম একটা হাতে নিয়ে এই পড়ছো কিনা বলো, বুঝতে পারছো না,
1: মানে সবসময় মনে হবে যে কোনো দারুণ গল্পকথক আগুনের পাশে বসে আধো অন্ধকারে একটা পেয়ালা চা খেতে খেতে পাহাড়ের গল্প
0: বলছো তুমি। মানে
1: তুমি এখানে চায়ের কথা আমি বললাম, আমার কিন্তু চায়ের পরে মনে হলো যে একটু যদি কাবাব হয়ে যেত।
0: এ বাবা, হ্যাঁ সেটা তো খুব ভালো, কাবাব ভীষণ পছন্দের, কিন্তু জানো তো আমি আবার নটি পার্টি, আমি অত চা খেতে
1: পাহাড়ে পাহাড়ে চা খাওয়ার মজা আছে।
0: হ্যাঁ, তা আছে যে কোনো গরম পানীয় আর কি। আর সত্যি সত্যি মানে সুযোগ পেলেই আমরা ওই তমসার টিভিতে কোথাও যদি পারি একটু ঘুরে আসবো না? এবং এই গল্পটি পড়ার পরে পাহাড়কে কিন্তু নতুন চোখে দেখতে শেখে বন্ধুরা, এবং সেটা করতে বাধ্য হবে এবং মন ভরে উঠবে আনন্দে আমাদের।
1: একদম। আর এরপরে যার কাছে আমরা যেতে হবে, তিনিও কিন্তু একজন বলা যেতে পারে কিংবদন্তি পরিব্রাজক। লেখকের পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। পাহাড়ের গাছপালা, পথঘাট, মানুষের জীবনযাত্রা, লোকবিশ্বাস, ধর্মীয় ভাবনা এমন ভাবে তুলে ধরেছেন যে পাঠক এক মুহূর্তের জন্য বইয়ের বাইরে থাকতে পারেন না।
0: আর এই পাহাড় নিয়ে যখন কথা হচ্ছে, মানে দেবাত্ম হিমালয় নিয়ে কথা হচ্ছে, এখানে কিন্তু হিমালয় শুধু পাথর, বরফ আর শৃঙ্গের সমষ্টি নয়, কিন্তু বরং হাজার বছরের সাধনা, সংস্কৃতি আর মানব সভ্যতার সাক্ষী হয়ে থেকে গেছে, তাই না? আর এটাই স্বীকার, মানে এই কথাটা স্বীকার করতেই হবে যে লেখকের পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু সত্যি অসাধারণ বিতর্ষক। পাহাড়ের গাছপালা, পথঘাট, মানুষের জীবনযাত্রা, লোকবিশ্বাস, ধর্মীয় ভাবনা সব কিছু তিনি এমন ভাবে তুলে ধরেছেন যে পাঠক কিন্তু এক মুহূর্তের জন্য বইয়ের বাইরে চোখ ফেলতে পারবে না।
1: যেরকম আমাদের
0: আটকে থাকতেই হবে,
1: আমাদের যেরকম হয় পাহাড় যাত্রার পথে, আমাদের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে আমাদের প্লেলিস্ট, পছন্দের প্লেলিস্ট।
0: তোমাদের জন্য বন্ধু, আর তোমরা আমাদেরকে যখন ফোন করো আমাদের খুব ভালো লাগে, তবে সেইভাবে সেই জন্য আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা উপহার রইলো, আরেকটি মিষ্টি গান শুনে নি, ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

0: আমি আবারও বলছি যে শুরুতেই তিনি, মধ্যেও তিনি, শেষেও তিনি। এবং আরেক বন্ধু চলে এসেছে কলে, শুনি নি কি বলছে সে।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি দেবশঙ্কর মাইতি বলছি।
0: নমস্কার, বলুন।
1: দক্ষিণ চব্বিশ পরগনা থেকে
0: বলুন।
1: নমস্কার, একুশের সাহিত্য খুবই ভালো লাগছে, রেডিওর এপারে আমরা বসে শুনছি। আমাদের অনেক অজানা তথ্যগুলো আমরা জানতে পারছি, হ্যাঁ খুব ভালো লাগছে। তবে আমার একটা অনুরোধ, অনুরোধ তো এখানে করার কোনো রাস্তা নেই, তবুও একটা অনুরোধ করছি যে আপনারা যে ওই ঘোষক ঘোষিকা আছেন খুব ভালোই লাগছে, তবে মল্লিকা চৌধুরী খালি গলায় যদি একটা আমরা গান শুনি
2: খুব
0: চেষ্টা করবো। আর আপনাদের জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন আসর সাজাই। অনেক অনেক ধন্যবাদ, আপনারা ফোন করতে থাকুন। আচ্ছা, এইবার একটু গল্পে ফিরি। জানো তো এই প্রসঙ্গে উনি আমাদের যে কলার মানে বন্ধু ছিলেন তার কথা শুনেই আমার একটা কথা মনে পড়লো। এবং আজকে কিন্তু বিশেষত আমরা বন্ধুদেরকে এটাই জিজ্ঞাসা করছি, আজকে ভ্রমণ সাহিত্য নিয়ে তোমাদের কি মতামত, তোমরা কি বলতে চাও? এবং ভ্রমণ সাহিত্যের কথা উঠলে এই যে শুরুতে তোমাকে একটু বলছিলাম না যে দ্য ওয়ার্ল্ড ইজ এ বুক অ্যান্ড দোজ হু ডু নট ট্রাভেল রিড অনলি ওয়ান পেজ, এটা আগেও বলেছি। এটা কিন্তু সর্বৈব মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু
2: আসলে আমাদের এই যে পৃথিবীটাই, পৃথিবীটাই একটা বিশাল বই। আর এই যে ভ্রমণ আমাদের সেই বইয়েরই নতুন নতুন পাতা পড়তে শেখায়। মানে এই যে কঠিন করে ও বললো জিনিসটা, এটাকে আমি সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছো?
0: এই জন্যই তো বন্ধু আছে না পাশাপাশি বসে। আমি তো আঙ্গিকে বলবো একটু সহজ সরল করে বলতে, এই যে মানুষের গল্প,
2: মানুষের গল্প, এই যে অজানা অভিজ্ঞতার খোঁজ, এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আর এইভাবেই আরো দুটো গল্পের কথা বলবো, আরো একটা গল্পের কথা বলবো, সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির রেখা। এই গল্পটাও কিন্তু বলতে গেলে ভ্রমণ নির্ভর লেখা অন্যতম।
0: তারপর ধরো রাহুল সংকৃতায়নের গঙ্গা থেকে গঙ্গা, এটাও কিন্তু পুরোপুরি ভ্রমণ কাহিনী যদিও নয়, এটা আমরা সম্পূর্ণভাবে বলতে পারি না একটা ভ্রমণ কাহিনী, তবুও তার মধ্যে ভ্রমণ জীবনে কিন্তু অনেক অভিজ্ঞতা কিন্তু আমরা দেখতে পাই, সেটাও কিন্তু একটা বিশেষ দিক আছে, মানে ভীষণ আকর্ষণ করার মতো একটা দিক আছে, তাই না? তারপর ধরো উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামেও মানে তার লেখা যে কয়েকটি বই আছে সেইগুলোর কথা আমরা এই বিষয়ে বলতে পারি, এই প্রসঙ্গে বলতে পারি। যেমন হিমালয় কৈলাস, মানস সরোবর, নেপাল, তিব্বত নিয়ে তার অসংখ্য লেখার কথা কিন্তু আমরা এই প্রসঙ্গে বলতে পারি। আর সাম্প্রতিক কালে পাঠকদের কাছে কিন্তু জনপ্রিয় হয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ভীষণ অনেক অনেক ধরনের ভ্রমণ রচনা, বুদ্ধদেব গুহর অরণ্য প্রকৃতি নির্ভরের অনেক ভ্রমণ কাহিনী, তাই না মিত্র?
2: একদম। আর এই যে বাংলা ভ্রমণ সাহিত্য, তার সব থেকে বড় শক্তি এটাই যে এটা শুধুমাত্র জায়গা দেখা নয়, মানুষকেও দেখা হয়, দেখা হয় সমাজকে, নিজের আত্মাকেও
0: তার একটি কথা বলে যে তিনি বলছেন এক জায়গায়, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। এবং সেইভাবেই আজকে আমাদের চলে যাওয়ার পালা, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়। আমি আজকে ছিলাম তোমার বন্ধু মল্লিকা, এবং আমার সঙ্গে ছিল তোমাদের আরেক বন্ধু বিদর্শক। আমি চলে আসবো অন্য একটা কোনো দিন। তোমরা খুব ভালো থেকো, আনন্দ থেকো, যারা আজকে আমাদেরকে ফোন করেছিলেন, এবং ফেসবুকে আজকে আমাদের যুববাণী কলকাতার যে পোস্টারটি আছে তার তলে যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল বিতর্কের অনুষ্ঠানে কিন্তু চলে আসছে অস্মিতা এবং আঁকি, তাই শুনতে থাকো যুববাণী। আর যেতে যেতে আমি আর বিদর্শক কিন্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি একটা খুব সুন্দর মন একদম মিষ্টি একটা গান,
2: যুববাণী
0: টাটা।

0: শিশুলি যৌবজন অনুষ্ঠান একুশে সাহিত্য উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং মৃতশোক চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 110.3 মেগাহার্টজে, বর্ধমান রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর, পরিচালনায় প্রণীতা মল্লিক।
1: নমস্কার, আজকে আবার এলাম আরেকটা নতুন গান শেখাবো তোমাদের। আচ্ছা, তোমরা তো সবাই গান শেখো, গান পড়ো, আমাকে কেউ বলতে পারো যে রবীন্দ্রনাথের ঋতুর উপর গীতিনাট্য কোনগুলো? একটা দুটো নাম বললেই হবে। আচ্ছা, নবীনা আছে, আর বর্ষাকালে শেষ বর্ষণ, শ্রাবণ গাথা, এগুলোকে আমরা বলি ঋতুনাট্য বা ঋতুর উপর বেস করে আর কি যে গানের এগুলো। তো আমি আজকে তোমাদের বসন্ত গীতিনাট্যর একটি গান শেখাবো। সেটি পুরোটা তো একদিনে শেখানো যাবে না, অর্ধেকটা শেখাবো। তো এই গানটির সম্বন্ধে একটু কথা বলে নিই। তোমরা কি জানো যে বসন্ত গীতিনাট্যটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? কেউ কি বলতে পারবে? কারো জানা নেই? আমি বলে দেবো। আচ্ছা, তুমি যদি দেখো দেখবে প্রথমে লেখা আছে উৎসর্গ শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহ ভাজন। মানে বসন্তের দূত হিসেবে উনি নজরুল ইসলামকে ভেবেছিলেন রবীন্দ্রনাথ। সেই জন্য 10 ফাল্গুন 1329 একদম তারিখ দিয়ে এই বইটি উনি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। তার যে গানটি আমি আজকে বেছেছি, আর এই ঋতুনাট্যের তো আমরা দেখি কি যে যদিও রাজা, তারপরে কবি, এরকম সব ছোট ছোট ক্যারেক্টার থাকে, তার সঙ্গে আবার গানের উপরে যে চরিত্রগুলি গানগুলি গায়, তারা কিন্তু ঠিক আমাদের মতো মানুষের চরিত্র নয়। হয়তো বকুলি একটা গান করছে, একটা গান করছে হয়তো বেনুগুন, প্রদীপ শিখা, এরা জানে যে এই সাধারণ যে প্রকৃতির যে যারা মানে প্রকৃতির চরিত্র যেগুলি, সেগুলি মানুষের চরিত্রের সঙ্গে সমানে মিশে মিলে এক হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ তো প্রকৃতির সঙ্গে মানুষের একটা নিবিড় যোগ, যে যোগের কথা বারবার, মিল বন্ধনের কথা বারবার বলেছেন। তো এইখানে যে গানটি আমি আজকে তোমাদের করছি সেটি হচ্ছে সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কারা। এই গানটির উপরে লেখা আছে মাধবী। মাধবী কি? মাধবী ফুল। তার মানে যেন সেই মাধবী ফুল একটি চরিত্র হয়ে গিয়ে এই গানটি গাইছে, ঠিক আছে। আর আরেকটি কথা বলে দেওয়া দরকার এই গানটি সম্বন্ধে, এটি একটু বাউলাঙ্গ গান। তো সুতরাং বাউলাঙ্গ গানের তোমরা জানো যে বাউলাঙ্গ গান খুব যদি আমরা দ্রুত লয়ে গাই, তাহলে এই গানগুলোর একটা খুব মজা আছে, এমন একটা মেজাজ আছে, কিরকম দুলে দুলে চলে, একটা দোলনি আছে, সমস্ত শরীরে একটা দোলা অনুভব করা যায়, সেটা নষ্ট হয়ে যায়। তাই জন্য এটা কেমন একটা লয় নিতে হয় যাতে ওই দোলাটা তুমি সর্ব অঙ্গ দিয়ে তুমি অনুভব করতে পারো এবং সেটা তোমার গলাতেও এসে যাবে।
2: মধ্যলয় গানটি গাইবো?
1: হ্যাঁ, মধ্যলয় গাইবে। এই গানগুলি গাইবার একটা বিশেষ ধরন আছে, আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো। গান গাইতে শুরু করবো, তোমরা একটু গানটি লিখে ফেলো আগে। সে কিভাবে গোপন রবে, সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কারা, সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কারা। হৃদয় কারা বলতে যে হৃদয় কেড়ে নিয়েছে, লুকিয়ে হৃদয় কারা। তাহার আশা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টি ছাড়া, এই যে সে কি ভাবে, কার সম্বন্ধে বলা হচ্ছে? একটা তো কারোর সম্বন্ধে বলা হচ্ছে, কে সে? বসন্ত, তাহার আশার হাওয়ায় ঢাকা। দেখবো বসন্তের শুরুতে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু তার সাথে আমরা জানি এবার বসন্ত আসছে। তাই জন্য তাহার আশা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টি ছাড়া, এগুলো স্থায়ী। তারপরে হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানা কানি। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, কমা পাতায় পাতায় কানা কানি। কানা কানিটা কি? পরের লাইন, ওই এলো যে, ওই এলো যে। এই ওই এলো যে, ওই এলো যে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। ওই এলো যে, ওই এলো যে, পরাণ দিল সাড়া। আমাদের পরাণও সাড়া দেয় এই প্রকৃতির দিকে তাকিয়ে। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানা কানি। ওই এলো যে, ওই এলো যে, পরাণ দিল সাড়া। এই হচ্ছে গানের প্রথম প্রথম অর্থ। তারপরেরটাও লিখে নেওয়া যাক। এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, মাধুরী বলছে তো, তাই জন্য বলছে এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, মাধবী ফুল যে ফুটছে, এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, তারে দেখি নয়ন ভরে নানা রঙের সাজে। বসন্তকালে কত রকম রং। এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, তারে দেখি নয়ন ভরে নানা রঙের সাজে। পরের লাইন, এই যে পাখির গানে গানে চরণ ধ্বনি বয়ে আনে। বসন্তকালের পাখির মানে আমরা মানে কোকিল বা বসন্তকালের সব পাখি বলি, বসন্ত বোর ইত্যাদি। এই যে পাখির গানে গানে চরণ ধ্বনি বয়ে আনে, বসন্তের চরণ ধ্বনি, বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া। বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া। একবার চট করে পুরো গানটা আমি বলে দিই, দেখে নাও সবাই ঠিক লিখেছে কিনা। সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কারা, তাহার আশা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টি ছাড়া। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানা কানি। ওই এলো যে, ওই এলো যে, পরাণ দিল সাড়া। এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, তারে দেখি নয়ন ভরে নানা রঙের সাজে। এই যে পাখির গানে গানে চরণ ধ্বনি বয়ে আনে, বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া। আরেকটা কথা বলি দে তোমাদের গানটা শুরু করার আগে, এই যে সে কি ভাবে গোপন রবে, এইটা না একদম ঘুরে ঘুরে ঘুরে ঘুরে বিভিন্ন লাইনের মধ্যে মধ্যে দিয়ে এসছে। লেখানোর সময় কিন্তু সেটা লিখাইনি আমি, তোমরা যখন গাইবে তখন
2: দেখবে
1: এই লাইনটা, সে কি ভাবে গোপন রবে, এই কথাটা বারবার বারবার বিভিন্ন লাইনের মধ্যে মধ্যে ফিরে আসছে। ঠিক আছে, আচ্ছা, এটিও হচ্ছে দাদরায় বদ্ধ। আমরা এটা সাধারণত খোলের সঙ্গে গানটা করি। দাদরা মানে হচ্ছে 1 2 3 4 5 ছয়, তো ফাঁক থেকে শুরু আর কি, ভাবের ভার উপরে হচ্ছে সোমটা।

0: এবার আমি একটা কথা বলবো, পরাণ দিল সারা তো তোমাদের পরাণগুলো কিন্তু সারা দিচ্ছে না, হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানাকানি। তো এই এই যে আনন্দটা, হ্যাঁ, যে ওই এলো যে ওই এলো যে, এই যে একটা একটা কেউ আসছে, একটা যে তার জন্য অপেক্ষা।
1: সঙ্গীত শিক্ষার আসর এখানে শেষ হল। পরিচালনায় প্রণীতা মল্লিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনুন প্রচলিত লোকগীতি, শিল্পী মঞ্জু চন্দ্র।

এতক্ষণ শুনছিলেন প্রচলিত লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: এটি পড়ে গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুজিত মুখোপাধ্যায়। বর্ষার আগে পুরসভা এলাকাগুলির নিকাশী ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সকালে উত্তরবঙ্গ পৌঁছেছেন পূর্বমন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তরকন্যা দুপুর পর্যন্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে শিশু সুরক্ষা নিয়ে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বাগডোগরা রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যের বিভিন্ন পুরসভা থেকে একের পর এক মেয়র ও কাউন্সিলররা পদত্যাগ করে বর্ষার মুখে নতুন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতির মোকাবিলা করে আগামী বর্ষায় নাগরিকরা যাতে আগের চেয়ে ভালো থাকেন তার ব্যবস্থা বর্তমান সরকার করবে। যক্ষ্মা নির্মূলকরণের জন্য রাজ্যে বিশেষ কর্মসূচির সূচনা হয়েছে। যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সংলগ্ন সভাঘরে গতকাল এক পর্যবেক্ষণ বৈঠক করেন। উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, চিকিৎসক ও সরকারি আধিকারিকরা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি ব্লকে যক্ষ্মা নির্মূলকরণ অভিযানের অংশে বিশেষ পদক্ষেপ নিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পুর পরিষেবা না পাওয়া এবং দুর্নীতির অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার চেয়ারম্যান ও পুরবোর্ডের বিরুদ্ধে গতকাল বিক্ষোভে সামিল হন

0: কর্মী সমর্থকরা। বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছায় মুনারী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দক্ষিণ ডায়মন্ডহারবার দুই নম্বর ব্লকের কামারপুর গ্রাম পঞ্চায়েতের পলাতক তৃণমূল প্রধানের বন্ধু বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রীর পাশাপাশি মিলল পুলিশের পোশাক ও কার্তুজ। গতরাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ ও বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল পঞ্চায়েত প্রধান মহিদুল ইসলামের বাড়ির সামনে জড়ো হয়। পরে খবর দেওয়া হয় পারুলিয়া কোস্টাল ও ডায়মন্ডহারবার থানার পুলিশকে। পুলিশের উপস্থিতিতে উদ্ধার হয় প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। জলপাইগুড়ির রোদলাবাড়িতে একটি উন্মুক্ত কুকুরের আক্রমণে অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু থেকে তরুণ সব বয়সের মানুষ রয়েছেন। শনিবার বিকেল থেকে কুকুরটির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রোদলাবাড়ির বিধানপল্লির এক বাসিন্দার পোষা কুকুরটি শনিবার সকাল থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে। একসময় কুকুরটি শিকল ছিঁড়ে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের আক্রমণ করে। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আজ রাজ্য সরকারের উদ্যোগে বাইসাইকেলের রবিবার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও বিশ্ব সাইকেল দিবস ছিল গত 3রা জুন, তবে সার্বিকভাবে সুরক্ষা ও সুবিধার কথা বিবেচনা করে আজ রবিবার এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। সীমান্ত থেকে সুন্দরবন দূষণমুক্ত, স্বচ্ছ ও পরিবেশ বান্ধব সমাজ গড়ার বার্তা নিয়ে অভিনব র্যালির আয়োজন করা হয় রাজ্যজুড়ে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরের পরিচালনায় এদিন একটি বিশেষ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ও যুব দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি আয়োজন করা হুগলিতে, পূর্ব মেদিনীপুরের তমলুকে, জলপাইগুড়িতেও জেলা প্রশাসন এবং সাইবের উদ্যোগে বিশাল সাইকেল র্যালি সহ পরিক্রমা করেন। দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জায়গায় আগামী কয়েকদিন বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলা বিশেষ করে উপকূল এলাকায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানী মনীষা ভট্টাচার্য আকাশবাণীকে বলেন, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির কিছু জায়গায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7-11 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু একটি জায়গায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে আগামী 24 ঘন্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

বাবা কেমন আছো? সবাই সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে কি বলো, আর তোমাদের স্কুলও খুলে গিয়েছে, মধ্যে গরমের ছুটি শেষ। তো এখন বোধ হয় সকালে যেতে হচ্ছে স্কুলে, তাই না? হ্যাঁ, সে যাই হোক, আজকে তো রবিবার, গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবো বলে তৈরি হচ্ছে, তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন? আর কিছু বিশেষ কথাবার্তাও রয়েছে তোমাদের সঙ্গে। ছোট বন্ধুরা, আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজ অর্থাৎ 7 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। প্রতি বছর 7 জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত এই দিবসটি খাদ্যবাহিত ঝুঁকি প্রতিরোধ, শনাক্তকরণ এবং ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে আর এই বিষয়ের উপর জোর দেয় যে খাদ্য নিরাপত্তা হল সরকার, উৎপাদক এবং ভোক্তা সকলের একটি সম্মিলিত দায়িত্ব। সারা পৃথিবীতে বহু মানুষ খাবারের অভাবের কারণেই প্রতি বছর মৃত্যুর মুখে ঢলে পড়েন, অনেকের কাছে স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়াই যায় না। আর সেই বিষয়গুলি মাথায় রেখেই গোটা দুনিয়ায় এই বিশেষ দিনটি পালনের কর্মসূচি নেওয়া হয়। 2026 সালে অর্থাৎ এই বছর এই দিনটি পালনের থিম হল বোধ থেকে সমাধানে সর্বত্র নিরাপদ খাদ্য, যা খাদ্যবাহিত রোগের বিরুদ্ধে সাশ্রয়ী সমাধান বাস্তবায়নের জন্য বৈজ্ঞানিক প্রমাণ এবং অসুস্থতা সম্পর্কিত তথ্য ব্যবহারের উপর আলোকপাত করে। অর্থাৎ আমরা যেটা প্রত্যেকদিন পাই, আমাদের বাড়িতে খাদ্যের যোগান প্রচুর থাকে, খাবার তোমরা খাই সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, তারপর বিকেলে টিফিন, তারপর রাত্রে ডিনার, সব তো হয়। কিন্তু সবার ভাগ্যে কি তা জোটে? গোটা পৃথিবী জুড়ে বহু মানুষ খাদ্য নিরাপত্তা পায় না, আর তাই এই দিনটি ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হয় জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের তত্ত্বাবধানে। ছোট বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 8ই জুনও কিন্তু একটা বিশেষ দিন, জানো? হ্যাঁ, অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর জন্য একটা সত্যি বিশেষ দিন। অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি হবে আগামীকাল। আকাশবাণী কলকাতার 90 বছর পূর্তি উপলক্ষে আজ আয়োজন করা হয়েছিল একটা অভিনব ম্যারাথনের। তোমরা কি দেখেছো সেই ম্যারাথন? আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে দেখতে পাবে সেই ছবি। স্বাধীনতা পূর্ব ভারতে 1927 সালে শুরু হয়েছিল কলকাতার রেডিও স্টেশনের যাত্রা। 1936 সালের 8ই জুন ব্রিটিশ ভারতে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। আর এই স্মরণীয় দিনটি দেশের সাংস্কৃতিক, তথ্য ও সম্প্রচারের ইতিহাসে এক বিশেষ মুহূর্তের সাক্ষী। আর তাকে মনে রেখে আকাশবাণী কলকাতা একটি ম্যারাথনের আয়োজন করেছিল আজ কলকাতা ময়দান এলাকায়। ম্যারাথনের যাত্রাপথ ছিল বাস্কেটবল কোর্ট থেকে আকাশবাণীর প্রবেশদ্বার পর্যন্ত। আকাশবাণীর ঘোষক, উপস্থাপক থেকে শুরু করে টেকনিশিয়ান এবং আধিকারিকরাও অংশগ্রহণ করলেন এই ম্যারাথনে। ম্যারাথনের শেষে সবাইকে শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দেওয়া হয়, আর ছিল সেলফি পয়েন্টও, সেখানে সবাই মিলে ছবি তোলা হয়েছে, জানো তো? জানতে না, এই যে তথ্যগুলো দিয়ে তোমাদের, সেগুলোকে নোট করে রাখতে বলেছিলাম, রাখছো তো? একটা ছোট খাতা বা ডায়েরি নিয়ে নেবে বাড়ির বড়দের কাছ থেকে, সেখানে নোট করে রাখবে, লিখে রাখবে এইসব বিশেষ দিনগুলোর কথা। তাহলে দেখবে একটা ইতিহাসের খনি তৈরি হয়ে গিয়েছে তোমার ওই ডায়েরিটা বা খাতাটা, কেমন? আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের বাড়িতে তো বিদ্যুৎ আছে, তাই না? মানে কারেন্ট আমরা যাকে বলি, মানে
মানে ইলেকট্রিসিটি আছে, তাতে ঘরে আলো জ্বলে, ফ্যান চলে, ফ্রিজ চলে, কারো বাড়িতে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এসবও আছে, তাই না? হ্যাঁ, এগুলো সবই চলে বিদ্যুতের মাধ্যমে, তাই তো? কিন্তু সেই বিদ্যুৎ আসে কোথা থেকে? মূলত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত হয় এই বিদ্যুৎ, আর আছে পারমাণবিক শক্তি। কিন্তু অনিয়ন্ত্রিত বিদ্যুৎ খরচ করতে থাকলে কিছুদিন পরে তো বিদ্যুতের অপব্যবহারের ফলে দেখা দেবে বিদ্যুতের অভাব। সৌর বিদ্যুৎ দিয়ে কিছুটা অভাব পূরণ করার চেষ্টা আমরা অনেকদিন ধরেই করছি, কিন্তু বিদ্যুৎ অনিয়ন্ত্রিতভাবে খরচ করা রুখতে পারি আমরাই। তোমরাও যদি এখন থেকে সচেতন হও, তাহলে আরও বেশি দিন ধরে পৃথিবীতে যে চিরাচরিত শক্তি রয়েছে তা ব্যবহার করা যাবে, নাহলে অচিরে শক্তি বা এনার্জির অভাব দেখা দেবে আমাদের সভ্যতায়। কি করতে হবে? হ্যাঁ, দিনের বেলা আলো জ্বালিয়ে রাখবে না, ঘর থেকে বেরিয়ে গেলে ফ্যান বা এসি অফ করতে হবে, অনর্থক কারেন্ট পোড়ানো মানে বিদ্যুৎ খরচ করা বন্ধ করতে হবে। বাড়িতে যখন থাকবে না তখন বেশ কিছু দিন হয়তো থাকবে না, তখন ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজটাকে অফ করে রাখতে হবে, মাইক্রোওয়েভ ওভেন বা হিটার জাতীয় যেগুলো সেগুলোতে অনেক অনেক ইলেকট্রিসিটি পড়ে, তো সুতরাং সেগুলোকে কম খরচ করতে হবে। এইসব করলে ধীরে ধীরে দেখবে যে আমরা এটা একজন করলে হবে না, সবাই মিলে করতে হবে, তাহলে আমরা দীর্ঘদিন ধরে চিরাচরিত শক্তি ব্যবহার করতে পারবো, বিদ্যুতের যোগানের উপর চাপও পড়বে না। কেমন? একটু সচেতন হলেই কিন্তু বাঁচিয়ে রাখা যায় আমাদের পৃথিবীকে। আমাদের পৃথিবীর সভ্যতায় ইলেকট্রিসিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিদ্যুৎ, আর সেই শক্তি বা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি যাই বলো না কেন, তাকে বাঁচিয়ে রাখতে

0: এইবারে কি করতে হবে বলো তো? এইবারে তোমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা রেডি হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে, কবিতা আলেখ্য নিয়ে এসেছে ওরা। তাহলে শোনা যাক আগে একটু কবিতা আলেখ্য। আকাশ মাটি বন বনাঞ্চল নদী আমরা ভালোবাসতে পারি যদি, বহু বচনের বন্ধুরা চলে এসেছে, আমরা শুনি তাদের সেই কবিতা আলেখ্য, কেমন? বেশ,
1: কথায় কবিতায় আকাশ মাটি বন বনানি নদী আমরা ভালোবাসতে পারি যদি, সংকলনে নন্দন সিংহ, পরিবেশনায় কাটোয়া বহু বচন। আমরা যারা অংশগ্রহণ করেছি, ঈশানী প্রামাণিক, অকলমস মুখোপাধ্যায়, আরণ্যক বিশ্বাস, অরিখলা মণ্ডল, আরজহী নন্দী, অদিতি গনাই, সৌমি দে, মানালি নন্দী ও আনিকা রাহিল, যাদের নির্বাচিত কবিতা ও গল্পাংশ নিয়ে এই আলেখ্য, তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুনির্মল বসু, সুকান্ত ভট্টাচার্য ও কাজী নজরুল ইসলাম, পরিচালনায় নন্দন সিংহ।
2: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে,
3: পাহাড় শিখায় পাহাড় সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে,
4: সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মেদুর মধুর কথা বলতে,
2: ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির

0: যাচ্ছে সহিষ্ণুতা, পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ নিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সবই কৌতূহলে সন্দেহ নেই মাত্র। আকাশ মাটি বনবনানি নদী পাহাড় এসব নিয়ে আমাদের প্রকৃতি। পাঠশালায় আমরা বই পড়ি, বইতে সবই লেখা থাকে। বই লেখাগুলি যদি আমরা মেনে চলি তাহলেই প্রকৃতি হবে সুন্দর, পরিবেশ হবে নির্মল। যেমন তাল গাছ, সেও কত ভালোবাসে মাটিকে, তাই সে অনায়াসে বলতে পারে, মা যে হয় মাটি তার।
1: তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে,
2: মনে সাধ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে।
3: তাই তো সে, ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার।
2: মনে মনে ভাবে বুঝি ডানা এ উড়ে যেতে মানা নে, বাসা খানি ফেলে তার।
0: সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পত্তর উড়ে যেন ভাবে ও মনে মনে, আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও।
2: তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি
0: যেই ভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি।
2: আমাদের প্রকৃতিতে কত লতানে গাছ, সেগুলো হয়তো তাল গাছ আম গাছের মতো বাড়াতে পারে না, মাচানের ওপর তাদের বসবাস, তবু তারা মাটি ছেড়ে কোথাও যেতে চায় না।
4: পাতার দেশের পাখি বাড়া গোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ পুরি যা ফ্রানি বেশ, মরা মাচানের দেশ করে তোল মাসগুল ঝিঙে ফুল।
5: শ্যামলি মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমু যার রোদে গলা দুপুরে, প্রজাপতি ডেকে যায় মোটা ছেড়ে চলে যায়, আসমানে তারা চায় চলে আয় অকুল ঝিঙে ফুল।
4: তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মাই, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল ঝিঙে ফুল।
0: গাছ আমাদের প্রাণ, আমাদের পরম বন্ধু, আমাদের বেঁচে থাকার রসদ। সেই গাছকে আমরা নির্বিচারে ধ্বংস করছি, একবারও ভাবছি না আমরা নিজের পায়ে কুড়ুল মারছি।
1: জড় নই মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে, মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে।
2: যদিও নগণ্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মরধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা।
3: আজ শুধু অঙ্কুরিত জানি, কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা, তারপর দৃপ্ত শাখা মেলে দেবে সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে।
0: সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাবে বৃহতের দলে জয়ধ্বনি কিশলয়ে, সংবর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়ায় এসো হানু যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাত ছানি দেব বারে বারে। ফল দেব ফুল দেব দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন।
6: লোকি পরিবেশ রক্ষায় মানব সভ্যতার আর এক সম্পদ এই নদী। কত মানুষের জীবন জীবিকা এই নদীকে ঘিরে। নদীকে সুন্দর ও পবিত্র রাখার দায়িত্ব ও কর্তব্য আমাদেরই। নদী আমাদের মা।
4: নদী এই মতো অবশেষে এলো নরম মাটির দেশে, হেথা জেঠাই মোদের বাড়ি নদী আসিল দুয়ারে দাড়ি। হেথাই নদী নালা খাল বিলে দেশ ঘিরেছে জলের জালে, কত মেয়েরা নাইছে ঘাটে, কত ছেলেরা সাঁতার কাটে, কত জেলেরা ফেলিছে জাল, কত মাঝিরা ধরেছে হাল। সুখে শাড়ি গান গায় বাড়ি, কত খেয়া তরি দেয় বাড়ি।
0: মাতৃহারা ছোট্ট বলাই তার কাকির কোলে এসে বসে গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়ারাকে বলো আমার গাছগুলো যেন না কাটে। কি যে পাগলের মতো বকিস, ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেন। ছোট্ট বলাই কি করে যেন বুঝতে পেরেছিল কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ। গাছের সেই রব আজ উঠছে বনে বনে, আমি থাকবো আমি থাকবো। বিশ্ব প্রাণীর বাণী কেমন করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল বলাই। শিশু বয়সে সবাই যখন খেলার সামগ্রী কিংবা শিশু সুলভ নানান বায়না ধরে, বলাইয়ের তখন কৌতূহল গাছেদের বারবার অন্ত নিয়ে। এক এক জায়গায় এক একটা চারা গাছ দেখে আর কাকাকে জিজ্ঞেস করে,
2: কাকা এ গাছটা কি গাছ?
0: কাকা বলে,
3: এটা শিমুল গাছ, রাস্তার ধার ঘেঁষে বেড়ে উঠেছে, মালিকে বলবো এটাকে উপরে ফেলে দেবে।
0: বলাই চমকে ওঠে,
2: এ কি কথা? না না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উপরে ফেলো না।
3: কি যে বলিস, রাস্তার মাঝখানে বেড়ে উঠেছে, বড় হলে চারিদিকে তুলো ছড়িয়ে অস্থির করবে যে।
0: বলাই কাঁদতে কাঁদতে কাকির কাছে যায়।
2: কাকি তুমি কাকাকে বারণ করে দাও যেন এ গাছটাকে না কাটে।
0: ওগো শুনছো, আহা ওর গাছটা রেখে দাও। বিলিতি কায়দায় শিক্ষার উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষার জন্য বলাইকে পাঠানো হলো শিমলায়, পরে বিলেত যাবার কথা। কাকি চোখের জল মুছেন আর বলাইয়ের শূন্য শোবার ঘরে জন্তু জানোয়ারের গল্পওয়ালা ছবির বইগুলো নাড়াচাড়া করেন। শিমলা থেকে বলাই কাকিকে চিঠি পাঠালো,
2: কাকি আমার সেই শিমুল গাছটার একটা ছবি পাঠিয়ে দাও।
0: ওগো শুনছো, একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো।
3: কেন?
0: বলাই একটা শিমুল গাছটার ফটোগ্রাফ চেয়েছে।
3: সে গাছ তো কাটা হয়ে গেছে।
0: দেখো যেদিন ওর বাবা ওকে শিমলি নিয়ে গেল সেদিন তো আমার নাড়িতে টান পড়লো, কিন্তু ওই গাছ তো বলাইয়ের প্রতিরূপ, ওর প্রাণীর দোসর, আজ ওটাকেও সরিয়ে দিলে।
7: তাহলে শুনলে কবিতা লেখ আকাশ মাটি বনি গুনানি নদী আমরা ভালোবাসতে পারি।

0: ব্যক্তি। হ্যাঁ, কাটোয়া বহু বছরের বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তারা আমাদের শোনালো এতক্ষণ ধরে। ঠিক আছে, ভালো লাগলো তো? তোমাদের কেমন লাগলো বলো। আচ্ছা, এখনই বলতে পারবো না, পরে বলো, কিন্তু তার আগে একটু গান আর কবিতা আবৃত্তি শুনে নেওয়া যাক। আমাদের আরও ছোট্ট ছোট্ট বন্ধু, তারাও অপেক্ষা করছে, তারাও গান করবে, আবৃত্তি করবে গান কবিতার আসরে। ঠিক আছে, দেখা যাক তাহলে আজকে প্রথমে কে আসে গান কবিতার আসরে, কি শোনায় আমাদের।
1: আমার নাম অনুস্মিতা রায়, আমি একটি নজরুলগীতি গেয়ে শোনাচ্ছি।
0: শোনাও।

0: বুঝিনা গানের পর এবার কবিতা নাকি কে আসছো?
1: আমার নাম শতরূপা হাজরা, আমি সুকুমার রায়ের আবোল তাবোল শোনাচ্ছি।
0: শোনো।
1: মেঘমুলুকে ঝাপসা রাতে রামধনুকের আপ ছায়াতে তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছে কণ্ঠ পুরে। হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন নাই রে বাধা, হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে, রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন চমক জাগে ক্ষণিক ক্ষণ। আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে, নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল শ্রুতি, ছুটলে কথা থামায় কে, আজকে আমায় ঠেকায় কে। আজকে আমার মনের মাঝে ঠাই ঠাপা ঠাপ তবলা বাজে, রাম খটাখট ঘেঁচাং ঘেঁচ কথায় কাটে কথার প্যাঁচ। আলোয় ঠাকা অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার, গোপন প্রাণীর স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত। হ্যাংলা হাতি চ্যাংদোলা শূন্যে তাদের ঠ্যাং তোলা, মক্ষী রানী পক্ষীরাজ দস্যি ছেলে লক্ষ্মী আজ। আদিমকালের চাঁদিরহীন তোরায় বাঁধা ঘোড়ার দিন, ঘুমিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সঙ্গমোর, গানের পালা সঙ্গমোর।
0: বেশ, এবারে কি শুনবো, কি আসছো?
2: আমার নাম অমনা চক্রবর্তী, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবো।
0: শোনাবো।

0: আমাদের চার বন্ধুর মধ্যে এবার কে আসছে? কে আসছো?
1: কাজী নজরুল ইসলামের লেখা রাজ ভিখারি,
0: শতরূপা হাজরা।
1: কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী, ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল, ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি, তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগে, ওগো চির বৈরাগী, আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে, জাগিয়া প্রভাতে হেরে পুরবাসে, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসে, সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি, কে গো নারায়ণ নররূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী, দেহি ভবতি ভিক্ষাম বলে দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি, বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ, দিল না ভিক্ষা নিল না কোদান, ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি।
0: বেশ, এবারে আমাদের আর এক বন্ধু গান শোনাবে, তাই তো?
2: আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শোনাচ্ছি।

0: একজন বন্ধুর একটি গান, তারপর তোমাদের সঙ্গে ফোনে কথা।
1: আমার নাম অনুস্মিতা রায়, আমি একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: বাহ, আমাদের চার বন্ধু অনুস্মিতা, দেবাঙ্গিতা, শতম্পা আর অহনা, যার জন্যই আমাদের গান কবিতা শোনালো আজকের গান কবিতার আসরে। সময় তো শেষ হয়ে আসছে, কিন্তু তোমরা তো রাগ করবে যদি তোমাদের সঙ্গে ফোনে কথা না বলি। হ্যাঁ, ফোন লাইন কিন্তু খোলা আছে 03322131342, এটা হচ্ছে নম্বর। আমি বলবো যদি 03322131342 মোবাইল থেকে ফোন করলে ওই সামনে 033টা জুড়তে হয়। দেখি কে আছে, কেউ আছে, আছো নাকি কেউ ফোনে? এই মুহূর্তে তো আছো বলে মনে হচ্ছে না। যাই হোক, গরমকালে একটু আগে বলছিলাম না যে প্রচুর গরম পড়েছে আর তোমাদের স্কুলও খুলে গিয়েছে, এখন তো তোমাদের নিয়মিত ক্লাস করতে যেতে হচ্ছে, তাই তো? দেখি আমাদের এই বন্ধু ক্লাস করতে যাচ্ছে কিনা স্কুলে। হ্যাঁ, কি রয়েছো দেখি। হ্যালো, এখন কি স্কুলে যেতে হচ্ছে রেগুলার? মর্নিং স্কুল হচ্ছে যখন রোদের তাপ কম থাকছে, তাই তো? আচ্ছা, তুমি কিছু শোনাবে নাকি আমাদের আজকে?
1: আমি
0: আপনাকে রবীন্দ্রসঙ্গীত শোনাবো। বেশ, একটু প্রথম অন্তরা অব্দি শোনাও ছোট্ট করে।

0: চালিয়ে যাও, আরো ভালো হবে তোমার গান, খুব ভালো
1: হয়েছে,
0: খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো থাকো। সময় শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আরেকজনকে রয়েছে টেলিফোনে, দেখে নি। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
2: আমি কাঁথি থেকে বর্ণময় কান্ডার বলছি।
0: বর্ণময় কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস ফোরে পড়ি।
0: আচ্ছা, তুমি কি কিছু ছোট্ট করে শোনাবে আমাদের? সময় কিন্তু খুব কম।
2: বলে দেবে, শোনাবো,
0: শোনো।
2: জুম জুম জুম জুম জুম জুম জুম জুম জুম জুম জুম জুম জুম জুম হে গুরু পাতার রূপ রে বাজায় যায় যায় জুম জুম জুম জুম জুম জুম জুম ওর নাতা হল
0: ক্লাস ফোরে বর্ণময় খুব সুন্দর করে গাইছিল, কিন্তু সময় তো একেবারে শেষ হয়ে এসছে। এবারে তো গল্প দাদুকে বিদায় নিতে হবে, তাই না? আজকের মতো এই গরমে সাবধানে থেকো। গরমের কিন্তু খুব স্পেশাল কিছু ফল আছে, যেমন আম, জাম, জামরুল, কাঁঠাল, এইসব ফলগুলো একটু খেতে হবে, আর সেই সঙ্গে প্রচুর জল খেতে হবে। খুব ভালো থাকো তোমরা, পড়াশোনা, খেলাধুলো, গান, আবৃত্তি, আঁকা সবই করো, আর মা বাবার কথা শুনে চলো, কেমন? একদম দুষ্টুমি করো না। আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু। আজ তাহলে আসি।

গল্পযাত্রার সুর আজকের মতো এখানে শেষ হল। আসর পরিচালনায় শান্তন চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই বাংলার খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এইউ ফাইন্যান্স জালিয়াতি মামলায় জাতীয় রাজধানী সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি। রানার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোহলি মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়ানোর সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। 4 বছর পরে বৈঠক হচ্ছে এবং এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন।
1: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we have made good progress in bilateral relations. But today I look forward to extensive discussions with you. I cover

0: cooperation from political, to defense and security, maritime trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
1: উল্লেখ্য, অষ্টম ভারত ইন্দোনেশিয়ার যৌথ কমিশনের অংশ নিতে এদেশ সফরে এসেছেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী। সারা বিশ্বে আগামী দশকে তেলের মহৎ চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতের জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘন্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। তবে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। পরিজনের প্রশ্নে গা ছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা ডি ডের 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন বহু মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক। বিষয়টিকে তিনি কার্যত আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, সমস্যার মোকাবিলায় এখনও সময় রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে থাকা উত্তর পশ্চিম ইউরোপকে মুক্ত করার জন্য মিত্রবাহিনীর অভিযানের এই নরম্যান্ডি অবতরণ অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের দিল্লি সফরে যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বন্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তার কলকাতায় ফেরার কথা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এইউ ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের 2টি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি এবং সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সিবিআই জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থ গ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে। অল ইন্ডিয়া রেডিওর 90তম পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
2: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হয়েছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতা নয়, এটা সমস্ত ভারতবর্ষের একটি নানান রকম ইভেন্ট হচ্ছে। 14 সালে একটু সাহায্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 17 জুন। অ্যাকচুয়ালি কালকে 18 জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসই পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। তেলুগু দেশম পার্টি টিডিপি চলতি মাসের 18 তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি এম চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যাম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যাম রামকৃষ্ণা এবং টিডিপির সমাজ মাধ্যম শাখার প্রধান চিন্তাকায়ালা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে চারটি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোটসঙ্গী জনসেনা পার্টিকে একটি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গমনেনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জাতীয় পুরস্কারজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামিল পরিচালিত ইস্তামানু নুভুভাট্টম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদাম ইনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোবোলি মুখোমুখি হবেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা জাভেরেভের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম। তিনি চতুর্থ স্থানে থাকা কোবোলির মুখোমুখি হবেন। এই লড়াইয়ে যিনি জিতবেন তার এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এদিকে গতকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রতিযোগিতার অষ্টম বাছাই রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা চাউলিন্সকাকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নিয়েছেন। 19 বছর বয়সী এই খেলোয়াড় চাউলিন্সকাকে 6-3, 6-3 সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। শেষ পাওয়া খবরে ভারত 8 উইকেটে 564 রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছে। শুভমান গিল 126 ও কে এল রাহুল 100 রান করেন। আফগানিস্তানের মোহাম্মদ শহীদুল্লাহ 6টি, জিয়াউর রহমান ও হাসমাতুল্লাহ শাহিদি 1টি করে উইকেট নেন। গতকাল প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছিল। নতুন দিল্লিতে 77তম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল সমারোহে অংশ নেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস বাড়লে পরিবেশ সংরক্ষণ এবং যানজটের মোকাবিলা দুটি বিষয়ই সম্ভব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোবোলি মুখোমুখি। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুজিত মুখোপাধ্যায়। সরকারি দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বন্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তার কলকাতায় ফেরার কথা। বর্ষার আগে পুরসভা এলাকাগুলির নিকাশী ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সকালে উত্তরবঙ্গ পৌঁছেছেন পুরমন্ত্রী অভিমিত্রা পাল। উত্তরকন্যায় দুপুর পর্যন্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে শিশু সুরক্ষা নিয়ম, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বাগডোগরা রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, রাজ্যের বিভিন্ন পুরসভা থেকে একের পর এক মেয়র ও কাউন্সিলররা পদত্যাগ করে বর্ষার মুখে নতুন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতির মোকাবিলা করে আগামী বর্ষায় নাগরিকরা যাতে আগের চেয়ে ভালো থাকেন তার ব্যবস্থা বর্তমান সরকার করবে।
1: উত্তরবঙ্গে আমরা যা সামনে কদিনের মধ্যে গত বছর আমরা দেখেছিলাম রেজিস্ট্রেশন হয়েছিল বিষয়ে, এবং আমরা জায়গায় জায়গায় দেখছি তৃণমূল মেয়ার, তৃণমূলের কাউন্সিলর কীভাবে পদত্যাগ করছে, ভারতীয় বোধ হয় আমাদের দ্বিতীয় করবে নতুন সরকার। কিন্তু আমরা সব রকমভাবে আমরা আমাদের টিম, আমাদের অফিসার, আমাদের গ্রাউন্ড লেভেল দরকার সবাই জন্য এই বর্ষাতে যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা বদলগ্ন হয় আমরা সেটা।
0: মুর্শিদাবাদের কালীগঞ্জ পলাশী গ্রামীণ সড়কে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন, আহত দুই। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে হুরলিয়া মাঠপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরবাইকের সংঘর্ষে উমর ফারুক, আরিফ মল্লিক, মনিরুল মল্লিক, জাকির মল্লিক, ইমরানহমদ শেখ এবং সুমন মল্লিক সহ ছজন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে পলাশী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। কলকাতায় দর পৌঁছে গেছে 968 টাকায়। কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ঘনিষ্ঠদের বিরুদ্ধে কলেজস্ট্রিট থানায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। এদিকে আজ সকালে ঘটনা তদন্তে কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে যায় জোনাশাকো থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। স্থানীয় কাউন্সিলর জসিমউদ্দিনের বিরুদ্ধে এক নাবালিকাকে হিংস্র ও ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সূত্র মারফত জানা যায়, 2023 সালে পকসো আইনে অভিযোগ রয়েছে জসিমউদ্দিনের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অতন গিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি দুর্নীতির পুরনো অভিযোগে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় তাকে। আজ তাকে কাঁথি মহকুমা আদালতে পাঠানো হচ্ছে। তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরসভার তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক পদে ছিলেন বাপ্পাদিত্য। বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে জড়ো হয় ক্ষুব্ধ জনতা, দেওয়া হয় চোর স্লোগান। এর আগে বিকেলে ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষকে গ্রেপ্তার করা হয়। গতকাল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাশ মিশ্রকে বিহারের মধুবনী থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বাড়িতে পড়ে গিয়ে তার মাথায় চোট লাগে। শিলিগুড়ির মাটিগাড়ায় এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সদস্য শঙ্কর ঘোষ আজ সকালে নার্সিংহোমে গিয়ে তার খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ফোনে তার সঙ্গে কথা বলে খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোগ্রাম মিতালী দত্ত বলেন,
2: ওয়াকাথন অব্লিক ম্যারাথন, যে যেরকম পারবে সে সেরকম করবে। আজ আমরা 17 জুন ইয়ার 1990 উপলক্ষে ওয়াকাথন অর্গানাইজ করা হয়েছিল, যেটা আমরা শুরু করি সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এবং ডাফলিন রোড মেয়র রোড হয়ে এটা শেষ হয় আকাশবাণী গেট নাম্বার 5। এখানে অনুষ্ঠান একটা পিচ ইন্ডিয়া মুভমেন্টের দিকে একটা স্টেপ আমরা বলতে পারি।
0: রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রণসুখ মন্ডবী আশ্বাস দিয়েছেন বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত 24 ঘণ্টায় আলিপুরে বৃষ্টির পরিমাণ ছিল 2.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই, এর পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: কম সময় বেশি না, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
1: একদিনে বাড়ি ফিরুন লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবার বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গানের আসর। প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী অর্ঘ্য সেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। প্রথম গানটি জন্য অনুরোধ পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর বাওয়ালি থেকে। প্রথম গানটির শিল্পী কুমার শানু।

অনুরোধের আসরে পরের শিল্পী শ্যামল মিত্র। পরের গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন দিকপার বাঁকুড়া থেকে দেবীদাস বন্দ্যোপাধ্যায়।

অনুরোধের আসরের পরের গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ভাটাচক পূর্ব মেদিনীপুর থেকে রানু ও তিস্তা দলুই।

পরের গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ভারতী চট্টোপাধ্যায় ও সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে।

শুনছেন অনুরোধের আসর। এবারে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন পূর্ব বর্ধমান থেকে নিধিরাম শাল, বনশ্রী শাল ও কৌশিক শাল।

0: এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনাদেরই অনুরোধ জানানো গান। অনুরোধের আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ।
0: আকাশবাণী মুর্শিদাবাদ, এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নানান স্বাদের অনুষ্ঠান শুনছিলেন আপনারা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

নমস্কার বন্ধুরা, অনুরোধের আসরে আপনাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের এই স্বল্প সময়ের অনুরোধের আসরে আমরা শোনাতে পারব অতুলপ্রসাদের গান, রজনীকান্তের গান, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে অতুল প্রসাদের গান শোনানোর জন্য অনুরোধ রেখেছিলেন আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ ও কৌশিক, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আজকের আসরে প্রথম গান।

হীরামন ও রেহেনা শেখ গ্রাম গোমড়া থানা চাপড়া নদিয়া থেকে জানি জানি প্রিয় এই নজরুল গীতিটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন। এবারে আমরা শুনব সেই গান। শিল্পী ধীরেন বসু।

নজরুল গীতির পর এবারের গান আমরা শুনব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি দ্বিজেন্দ্র গীতি। তপন দাস, অদিতি ও অনু দাস অনুরোধ রেখেছেন ভগবান গোলা মুর্শিদাবাদ থেকে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি,

আজকের অনুরোধের আসর বন্ধুরা এখানেই শেষ করছি। আবারও আপনারা শুনতে ভুলবেন না, আগামী রবিবার অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র লাল রায়, নজরুল ইসলাম এবং রজনীকান্ত সেনের গান। নমস্কার, আকাশবাণী মুর্শিদাবাদ এখন ছোটদের জন্য অনুষ্ঠান সবুজের মেলা।

নমস্কার, শুরু করছি সবুজের মেলা। ছোট্ট ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রচণ্ড গরম, কিন্তু সাবধানে থাকছো তো? মা বাবার কথা শুনবে, কিন্তু আর একদম দরকার ছাড়া রৌদ্রে বেরোবে না। তাই আজ আমরা চলে এসেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান সবুজের মেলা। হ্যাঁ, আজ 7ই জুন। আজ কী দিন বলো তো? আজ কিন্তু একটা বিশেষ দিন, মনে পড়ছে? আচ্ছা, আমি বলে দিই, আজ ফুড সেফটি ডে, তার মানে খাদ্য সুরক্ষা দিবস। হ্যাঁ, এই নিয়ে কথাগুলো বললে কি ভারী ভারী হবে? একদম না, খাবারের কথা যেখানে আছে সেখানে কি ভারী ভারী কথা হতে পারে? খাদ্য সুরক্ষা, এটা মূলত সেই বৈজ্ঞানিক পদ্ধতি বা ব্যবস্থাকে বোঝায় যার মাধ্যমে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবেশের প্রতি ধাপে খাদ্যের গুণগত মান বজায় রাখা হয়। এর মূল উদ্দেশ্য হল ক্ষতিকারক জীবাণু বা রাসায়নিকের কারণে সৃষ্ট অসুস্থতাকে প্রতিরোধ করা। শুধু তাই নয়, খাদ্য নিরাপত্তার মূল কয়েকটা লক্ষ্য আছে। খাদ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবীর বিস্তার রোধ করা, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রেখে দূষণ কমানো। অনেক সময় কিন্তু আমরা বাড়িতে ফ্রিজের মধ্যে সময় থাকে না বলে তাড়াহুড়ো করে কাঁচা খাবার আর রান্না করা খাবার একসঙ্গেই রেখে দিই। অতটা কিন্তু তলিয়ে দেখি না যে এতে সমস্যা হতে পারে, এতে দূষণ হতে পারে। কাজেই এটা আমাদের মাথায় রাখতেই হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সঠিক তাপমাত্রায় খাবার রান্না ও সংরক্ষণ করা। খাদ্য নিরাপত্তার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে একটু জিনিস আমাদের একটু দেখতেই হবে, সেটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্য নিরাপত্তার পাতাটা একটু দেখে নিতে হবে, সে সম্পর্কে একটু জানতে হবে, যাতে আমরা খাবার সম্পর্কে কিছু ভুল

0: তথ্য না দিতে পারি বা খাবার সম্পর্কে কিছু ভুল ধারণা নিয়ে না থাকতে পারি। যেমন ধরো এই যে একটু আগে বললাম যে রান্না করা খাবার আর কাঁচা খাবার, কাঁচা সবজি একসঙ্গে কখনোই রাখতে নেই। আর একটা জিনিস একটু মাথায় রাখবে, ফ্রিজে যখন আমরা খাবার রাখবো খাবার কিন্তু সবসময় ঢেকে রাখতে হবে, চেষ্টা করবে এয়ার টাইট কৌটো ব্যবহার করে রাখতে। মা বাবাদের কিন্তু মনে করিয়ে দেবে যে খাবার যখন ফ্রিজে রাখবে তখন যেন এয়ার টাইট বক্সে খাবার রাখা হয়, এতে দূষণ অনেকটা কমবে। বললাম তো কিছু কথা, আরো বলবো কিন্তু এখন একটু কবিতা শুনে নিলে কেমন হয়? চলো সৌরেন্দ্র মণ্ডলের কাছে একটু আবৃত্তি শুনে নি।
1: আমি সৌরেন্দ্র মণ্ডল, কবি সুকুমার রায়ের লেখা শব্দগল্প দ্রুম। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পট, সাই সাই পন পন ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধুপধাপ ওকে শুনে ভাইরে, দেখছো না হিম পড়ে যেও না কো পাইরে, চুপ চুপ ওই শোন ঝুপ ছাপ ছপাশ, চাঁদ বুঝে ডুবে গেল গপ গপ কবাস, খ্যাস খ্যাস ঘ্যাচ খ্যাচ রাত কাটে ওই রে, দূর দাঁড় চুর মার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা, কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা, ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ চিৎকার, মালকোঁচা মারে বুঝি সরে পড় এইবার। কবি কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জাগানো পাখি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে, উঠব আমি ডাকি সূর্যি মামা জাগার আগে, উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখব নিচে ঘুমাই শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমাই সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নয় কো খুকি ঘুম জাগানো পাখি।
0: আচ্ছা সৌরেন্দ্র তুমি আরেকটা কবিতা শোনাও তো আমাদের, খুব সুন্দর করলে এই কবিতাটা, কিন্তু আরেকটা সুন্দর কবিতা আমরা শুনতে চাই।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অকর্মার বিভ্রাট। লাঙ্গল কাঁদিয়া বলে ছাড়ে দিয়ে গলা, তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা, যেদিন আমার সাথে তোরে দিল জুড়ি সেই দিন হতে মোর মাথা খোড়াখড়ি, ফলা কহে ভালো ভাই আমি যাই খোশে, দেখি তুমি কি আরামে থাকো ঘরে বসে, ফলাখানা টুটে গেল হলখানা তাই, খুশি হয়ে পড়ে থাকে কোনো কর্ম নাই, চাষা বলে এ আপদ আর কেন রাখা, এরে আর চেলা করে ধরাইব আখা, হল বলে ওরে ফলা আই ভাই ধে, খাটুনি যে ভালো ছিল জলুনির চেয়ে।
0: শুনলাম সৌরেন্দ্র মণ্ডলের আবৃত্তি, এবার একটু গান শুনি। হ্যাঁ চলো রবীন্দ্রসঙ্গীত শুনিনি অনির্বাণদের কাছ থেকে।

বনে গান শুনলাম, এত সুন্দর গান শুনে আর সৌরঞ্জল কবিতা শুনে সত্যিই মনটা ভরে গেল। এবারে আবার বলি একটু, খাদ্য নিরাপত্তা বলতে মূলত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবেশনের সময় এমন কিছু বিজ্ঞানসম্মত নিয়মকানুন মেনে চলা বোঝায় যার মাধ্যমে খাদ্যকে বিষাক্ত ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা দূষিত পদার্থ থেকে মুক্ত রাখা যায় এবং তা খাওয়ার পর যাতে মানুষের কোনো শারীরিক ক্ষতি না হয়। খাদ্য যেন কোনোভাবে ক্ষতিকারক অণুজীব বা রাসায়নিকের কারণে দূষিত হয়ে খাদ্যে বিষক্রিয়া বা রোগের সৃষ্টি না করে, এটা কিন্তু দেখতেই হবে, কেননা এটা আমাদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যাপার। খাদ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটা ধাপে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে খাদ্যের মান সঠিক রাখার জন্য। খাদ্য নিরাপত্তার মূল লক্ষ্য ক্ষতিকারক পদার্থ, ধুলোবালি বা রোগ জীবাণু যেন খাবারের সাথে মিশে না যায়, সেটা কিন্তু আমাদেরই নজরে রাখতে হবে। আর সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, মানে ধরো খাবার পচে যাওয়া রোধ করতে হবে এবং জীবাণুর বংশবৃদ্ধি ঠেকাতে উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। যেমন ফ্রিজে খুব গরম খাবার কিন্তু একদমই ঢোকাবে না, ফ্রিজে যখন খাবার ঢোকাবে গরম খাবারটাকে ঠান্ডা করে নিয়ে আবার ফ্রিজ থেকে ঠান্ডা খাবারটা বের করে কিছুক্ষণ বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে তবে সেটা গরম করতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, যেমন খাবার তৈরি বা পরিবেশনের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, যেমন ধরো হাত ধোয়া, পরিষ্কার পোশাক পরা। অনেক সময় দেখবে মায়েরা আমরা দেখি রান্না করতে করতেই জামাতে হাতটা মুছে ফেলে, এটা করা একদমই ঠিক নয়। যখন আমাদের হাত মোছার দরকার হবে আমরা কলে হাতটা ধুয়ে নেব, তারপর একটা পরিষ্কার কাপড়ে হাতটা মুছে তারপরে অন্য খাবারে হাত দেব, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা যদি একটু মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। চলো এবারে একটা নজরুল গীতি আর একটু রবীন্দ্রসঙ্গীত শুনে নিই আয়ুষী দত্তর কাছে। আচ্ছা আয়ুষী, প্রথমে তুমি কোন গানে শোনো? নজরুল গীতি, ঠিক আছে, প্রথমে নজরুল গীতি শোনো।

0: এবারে আমরা একটা কবিতা শুনি। কবিতা শুনবে আমাদের শাগলিক ঠাকুর।
1: আমার প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইম মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেমে তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়নে ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসব ফিরে। আবার আসব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুরে রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারে সবুজ

0: তরুণ ডাঙায়। হয়তো দেখিবেছে এ সুদর্শনে উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই, রাঙামেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: শাগরিক ঠাকুরের কাছে আমরা আবৃত্তি শুনলাম। হ্যাঁ, প্রথমেই বললাম আজ খাদ্য সুরক্ষা দিবস, তো সেই খাদ্য সুরক্ষা আমাদের বড়রাই শুধু করবে আর আমরা ছোটরা করব না, তা কি হয় ছোটদেরও কিছু কিছু জিনিস মানতে হবে, যাতে কোনো খাবার দূষিত না হয় সেটা কিন্তু তোমাদেরও লক্ষ্য রাখতে হবে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, খাবার খাওয়ার আগে অবশ্যই হাত পরিষ্কার করে ধুয়ে তারপর খাবার খাবে, আবার খাবার খাওয়ার পর হাতটা ধুয়ে পরিষ্কার করে নেবে। শেষ করব আজ, ঘড়ির কাঁটা তোমাদের জানান দিচ্ছে যে হাতে আর সময় নেই, যেতে যেতে আমরা মহিজিৎ দাসের আবৃত্তি শুনে নেব।
0: গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাকাল। গৌবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল, গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল, রেগে মেগে বলেন বদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু, হঠাৎ ছেলের মতন দেখি সবাই তাকে শুধায়, একি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু, নতুন নামের উৎসাহে তার পক্ষ দুরু দুরু, কোলের পরে বসিয়ে দাদা বললে কানে খানে, গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস না তার মানে, রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন শোনা সেটা তো গাল নাই, সে কথা পাড়ায় সবাই জানে, আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো এখানে, টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ভোলে আছে, বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গেছে, মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে, তুয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চাই, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়, খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। এবারের নিবেদন কবি সুকুমার রায়ের দাঁড়ের কবিতা। চুপ কর শোন শোন বেয়াকুল হোসনে, ঠেকে গেছে বাপরে কি ভয়ানক প্রশ্নে, ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে, ছিমঝিম টন টন ব্যথা করে হাড়েতে, এক ছিল দাড়ি মাঝি দাড়ি দাঁড় মস্ত, দাড়ি দিয়ে দাড়ি তার দাঁড়ে খালি ঘস্ত, সেই দাঁড়ে একদিন দাঁড় কাক দাঁড়ালো, কাকড়ার দাঁড়া দিয়ে দাঁড়ি তারে তাড়ালো, কাক বলে রেগে মেগে বাড়াবাড়ি হইত, না দাঁড়ায় দাঁড়ে তবু দাঁড় কাক হইত, ভারী তোর দাঁড়ি গিরি শোন বলি তবে রে, দাঁড় বিনা তুই বাটা দাঁড়ি হোস কবে রে, পাখা হলে পাখি হয় ব্যাকরণ বিশেষে, কাঁকড়ার দাঁড়া আছে দাঁড়ি নয় কি শেষে, দাঁড়ে বসে দারোয়ান দাঁড়ে যদি দাঁড়ি কয়, দাঁড়ে বসা যত পাখি সব তবে দাঁড়ি হয়, তোর দুধ ছাই দাঁড়ি দাঁড়ি নিয়ে পাড়ি দে, দাঁড়ি বলে বাস বাস ওইখানে দাঁড়ি দে। এরপরের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচুচোর। বাবুদের তালপ।

এখনো শুনছিলেন বিবিধভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইএন অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসলে আজকের প্রথম শিল্পী আশা ভোসলে।

শিল্পীর কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। নজরুলগীতির আসরে আজকের প্রথম গানটি গেয়েছেন ফিরোজা বেগম।

শিল্পী ফিরদৌস আরার কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি আকাশবাণী মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। লোকগীতির আসনে আজকের প্রথম গানটি গিয়েছেন শিল্পী জোজো।

0: গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই জয়া ভারতী। भारत और इंडोनेशिया संयुक्त आयोग की बैठक आज नई दिल्ली में संपन्न हुई। बैठक की सहअध्यक्षता विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर और इंडोनेशिया के विदेश मंत्री सुगियानो ने की। बैठक के दौरान दोनों नेताओं ने व्यापक रणनीतिक भागीदारी के अंतर्गत द्विपक्षीय संबंधों के समस्त पहलुओं की समीक्षा की। दोनों पक्षों ने राजनीतिक मामलों, रक्षा, सुरक्षा, समुद्री व्यापार सहयोग, व्यापार और निवेश, औषधि निर्माण, स्वास्थ्य देखभाल, डिजिटल प्रौद्योगिकी, ऊर्जा, परिवहन, अंतरिक्ष और शिक्षा जैसे क्षेत्रों तथा दोनों देशों के बीच लोगों के संबंधों के जैसे मुद्दों पर बातचीत की। डॉक्टर जयशंकर और सुगियानो ने द्विपक्षीय संबंधों में प्रगति का स्वागत किया। इससे पहले सोशल मीडिया पोस्ट में श्री जयशंकर ने कहा कि हाल के वर्षों में भारत और इंडोनेशिया के बीच व्यापक रणनीतिक भागीदारी और मजबूत हुई है। गृह मंत्री अमित शाह ने अंतर्राष्ट्रीय सीमाओं पर वित्तीय लेनदेन, भवन निर्माण और संपत्तियों के क्रय विक्रय पर कड़ी निगरानी रखने का निर्देश दिया है। गृह मंत्री की अध्यक्षता में त्रिपुरा के सीमावर्ती क्षेत्रों में संबंध में हुई बैठक के दौरान यह निर्णय लिया गया। गृह मंत्री ने पिछले 5 वर्षों के भूमि अभिलेखों की जाँच करने का भी निर्देश दिया। सरकार ने कहा है कि अंतर्राष्ट्रीय स्तर पर एलपीजी की कीमतों में वृद्धि के बावजूद देश में वैश्विक स्तर पर इसका मूल्य सबसे कम है। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय ने कहा कि भारत में एलपीजी सिलेंडर का मूल्य अमेरिका, ऑस्ट्रेलिया और कनाडा जैसे विकसित देशों की तुलना में काफी कम है। इस बीच आज घरेलू रसोई गैस की कीमत में 29 रुपए प्रति सिलेंडर की वृद्धि की गई है। दिल्ली में अब 14 किलोग्राम के एलपीजी सिलेंडर की नई कीमत 942 रुपए है। कक्षा 12वीं की परीक्षा के परिणाम जारी होने के बाद संबंधित मुद्दों की जांच और उत्तर पुस्तिकाओं के पुनर्मूल्यांकन के लिए ऑनलाइन आवेदन जमा करने की आज अंतिम तिथि है। केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड ने बताया कि पोर्टल मध्यरात्रि तक खुला रहेगा। अमेरिका और ईरान के बीच संघर्ष के 100 दिन हो गए हैं। फरवरी के अंत में ईरान पर अमेरिका और इसराइल के हमलों से शुरू हुआ यह संघर्ष अब एक व्यापक क्षेत्रीय संकट में बदल गया है। संघर्ष से होर्मुज जलडमरू मध्य में सुरक्षित समुद्री यातायात के लिए खतरा और लेबनान में नए सिरे से तनाव बढ़ गया है। महाराष्ट्र में राजस्व खुफिया निदेशालय ने मुंबई के छत्रपति शिवाजी महाराज अंतर्राष्ट्रीय हवाई अड्डे पर सोना तस्करी करने वाले एक गिरोह का पर्दाफाश किया है। ऑपरेशन गोल्डन नेक्सस के अंतर्गत निदेशालय ने करीब 5 करोड़ रुपए मूल्य का 3 किलो 200 ग्राम विदेशी सोना जब्त किया है। मामले में 7 लोगों को गिरफ्तार किया गया है, जिनमें हवाई अड्डे के 3 कर्मचारी भी शामिल हैं। पश्चिम बंगाल की महिला बाल विकास और सामाजिक कल्याण मंत्री अग्निमित्रा पॉल ने आज सिलीगुड़ी में उच्च स्तरीय प्रशासनिक समीक्षा की बैठक की। अध्यक्षता करते हुए पदभार ग्रहण करने के बाद यह उत्तर बंगाल क्षेत्र की उनकी पहली आधिकारिक यात्रा है। उपभोक्ता कार्य विभाग ने ई जागृति मंच को राष्ट्रीय ई गवर्नेंस पुरस्कार 2026 में रजत पुरस्कार मिला है। उपभोक्ता कार्य, खाद्य और सार्वजनिक वितरण मंत्रालय ने कहा कि ई जागृति उपभोक्ता शिकायतों के त्वरित निपटारे में महत्वपूर्ण भूमिका निभा रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने मेजर अभिलाषा बराक को संयुक्त राष्ट्र सैन्य लैंगिक समर्थन पुरस्कार से सम्मानित किए जाने पर बधाई दी है। प्रधानमंत्री ने कहा कि यह सम्मान मेजर बराक की अनुकरणीय सेवा और संयुक्त राष्ट्र के शांति प्रयासों में भारत के दीर्घकालिक योगदान की पहचान है। मेजर बराक लेबनान में संयुक्त राष्ट्र अंतरिम बल में एंगेजमेंट टीम कमांडर और लैंगिक मामलों की प्रमुख अधिकारी के रूप में कार्यरत हैं। न्यू चंडीगढ़ में एकमात्र क्रिकेट टेस्ट मैच में अफगानिस्तान ने भारत की पहली पारी में 564 रन के जवाब में 5 विकेट पर 113 रन बना लिए थे। दूसरे दिन का खेल समाप्त होने तक रहमत शाह 43 रन बनाकर क्रीज पर थे। भारत की ओर से मानव सुथार ने 3 विकेट लिए। इससे पहले भारत ने 8 विकेट पर 564 रन बनाकर पहली पारी समाप्त घोषित कर दी थी। मौसम विभाग ने अगले 2 से 3 दिनों के दौरान देश के कई हिस्सों में मूसलाधार वर्षा का अनुमान व्यक्त किया है। विभाग के अनुसार दक्षिण पश्चिम मॉनसून के कारण महाराष्ट्र, कर्नाटक, आंध्र प्रदेश, तेलंगाना, तमिलनाडु और पूर्वोत्तर राज्यों में तेज बारिश हो सकती है। हालांकि दिल्ली, पंजाब, हरियाणा, चंडीगढ़, पश्चिमी राजस्थान और तटीय आंध्र प्रदेश में गर्मी का प्रकोप जारी है। इन स्थानों पर अगले 4 दिनों तक लू चलने का अनुमान है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
0: आकाशवाणी मुर्शिदाबाद অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান, সুস্থ থাকুন।
2: সুস্থ থাকুন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আপনাদের ভালো থাকবার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আর আপনাদের ভালো থাকবার কথা ভেবেই আমাদের আজকের বিষয় রয়েছে সাবধানে খাবার খাব। 7ই জুন খাদ্য নিরাপত্তা দিবস, আর এই দিনটিকে মাথায় রেখে একটুখানি বলতে ইচ্ছে করছে, আমরা কি শুধুই খাবার খাই নাকি খাবারও আমাদের তৈরি করে? দেখুন, শুধু খাওয়ার জন্য খাই তা কিন্তু নয়, খাবার না খেলে বোধ হয় আমরা চলতেও পারবো না। আর সেই কারণেই আজকে আমাদের সুস্থ থাকুনের বিষয়ে সাবধানে খাবার খাবো। তো শুরুর আগে আরও একটি কথা, গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনার মধ্যেও আসবো, যে ঋতুর সঙ্গে, শরীরের সঙ্গে এবং পরিমিতির সঙ্গে তাল মিলিয়ে খাওয়াই হলো বোধ হয় প্রকৃত সাবধানে খাওয়া। তো এই যে সাবধানে খাওয়া কাকে বলবো, সাবধানে খাবার বলতে আমরা কি বুঝবো, এই সব নানাবিধ প্রশ্ন, কোনটা খাবার, কোনটা পুষ্টি, কোনটা ডায়েট, কেন খাই, কেন খাবো, কি খাচ্ছি, কতটা খাচ্ছি, কখন খাচ্ছি, বা আমাদের যে রেগুলারের খাবার, নিয়মিত খাদ্যাভ্যাস, সেই খাদ্য সংস্কৃতি সম্পর্কে আমরা কতখানি সচেতন, এই বিষয়গুলো বোধহয় আমাদের প্রত্যেকটা জানা দরকার। আর সেই জন্যই আজকে আমাদের সুস্থ থাকুনের বিষয় রাখা হয়েছে সাবধানে খাবার খাবো। আর এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর স্মৃতিরতন ত্রিপাঠী, সহযোগী অধ্যাপক, শরীরবিদ্যা বিভাগ, বহরমপুর গার্লস কলেজ। নমস্কার স্যার।
3: নমস্কার।
2: হ্যাঁ, আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আমাদের আজকের একেবারে গুরুত্বপূর্ণ আলোচনা, কেননা খাবারের মধ্য দিয়েই আমরা দিন যাপন করি, তাই না, এবং আমাদের চলাফেরা সবকিছু। তো সেইটাই স্যার, শুরুতে যে কথাটা বলেছিলাম যে আমরা কি শুধু খাবার খাই নাকি খাবার আমাদের তৈরি করে, এই বিষয়টা নিয়ে থেকেই আমরা চলে আসবো সাবধানে খাবার বলতে আমরা কি বুঝি।
3: একদম। অ্যাকচুয়ালি প্রথমে আমরা যেটা যেটা বিষয় নিয়ে আমাদের আলোচনা বিষয়, সেটা হলো তিনটে শব্দ, একটা হলো খাদ্য, একটা পুষ্টি, আর একটা ডায়েট। এই তিনটে কিন্তু মিনিং আলাদা। যেমন খাদ্য কি, যা আমাদের শরীরে প্রয়োজন, আমরা যা খাই, যেটা শরীরের দরকার, যা আমরা ভক্ষণ করি, সুযোগ কথা, সেটাই আমাদের খাদ্য। পুষ্টি হলো খাদ্যের মধ্যে কিছু কিছু কম্পোনেন্ট থাকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এদের যে এন্ড প্রোডাক্ট, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু প্রপারলি আমাদের শরীরে যাবে এবং শরীরে ব্যবহার হবে। আর ডায়েট বলতে আমরা যেটা বুঝি, সেটা হলো যে আমাদের বিভিন্ন রকম, যেমন রোগ থাকে, তেমনি রোগের উপর ভিত্তি করে আমরা নির্দিষ্ট খাওয়ার তালিকা, ডায়েট চার্ট তৈরি করি, এবং সুস্থ মানুষও যারা এখন আছেন তারা প্রত্যেকেই একটা রুটিন ফলো করে খাওয়ার জন্য একটা ডায়েট চার্ট ফলো করেন। এবারে হলো যে এই তিনটের মধ্যে যেটা আলটিমেট আসবে, যে আমরা কেন খাবার খাবো,
2: একদম খাবার কেন
3: কেন খাবার খাবো,
2: শুধু কি খাবার জন্য খাই নাকি খাবার খাওয়ার প্রয়োজন আছে।
3: ফলে এখানে যেটা হলো যে আমরা খাবারটা খাই সেটা ডাইজেস্ট হয়, অ্যাবজর্ব হয়, এবং আলটিমেটলি ওটা সেলে যায়, মানে কোষে যায়, আমাদের শরীরের প্রতিটি কোষে যায়, এবং সেই কোষের মধ্যে মেটাবলিজম বা বিপাক হয়, এবং সেই মেটাবলিজমের পরে যেটা তৈরি হয় সেটা হলো এনার্জি। এই এনার্জির জন্যই কিন্তু আমাদের এত কিছু, সেই এনার্জি আমরা পাই বলেই আমাদের শরীরে বিভিন্ন অর্গ্যান ঠিকঠাক মতো কাজ করছে, এবং সেই এনার্জি আমরা পাই বলেই খাওয়ার থেকে আমরা বিভিন্ন ধরনের হাঁটা চলা কাজ সমস্ত কিছু করতে পারি ওই এনার্জির জন্য। ফলে এনার্জিটাকে রিসিভ করার জন্যই আমরা কিন্তু খাবারটা খাই।
2: তাহলে এই যে এনার্জি স্টোর করতে হবে যে কারণে আমরা চলতে পারবো, তাই না? এনার্জি তো সেই কারণেই আমাদের চাই শরীরে। তো এই যে কেন খাবার খাবো, সেই এনার্জি স্টোর করার জন্য আমরা খাবার খাবো। এইবার আমাদের যে জায়গাগুলো জানবার আছে সেটা হচ্ছে কি খাচ্ছি, কতটা খাচ্ছি, কখন খাচ্ছি, এই বিষয়গুলো অন্তত মানে সঠিকভাবে জানা প্রয়োজন।
3: প্রথমেই আমাদের জানতে হবে যে আমরা কি খাচ্ছি, সেটা পরিচ্ছন্ন খাবার কিনা, সেটা
2: মানে হেলদি
3: ডায়েট কিনা
2: আমরা বলি যাকে,
3: সেটাকে যদি খাদ্য নিরাপত্তার কথা ভেবে ভাবি আমরা, সেটাকে যে কাঁচা মাংস আবার রান্না করা মাংস, কাঁচা মাছ রান্না করা মাছ, এগুলো জানে যাতে কাছাকাছি না থাকে,
2: আচ্ছা,
3: বা কোনোভাবেই যেন জীবাণু সংক্রমণের সম্ভাবনা না থাকে সেটাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা হলো সঠিক তাপমাত্রা, ঠিক সঠিক তাপমাত্রা রান্না করতে হবে এবং সঠিক তাপমাত্রায় প্রিজার্ভ করতে হবে, মানে গরম আর ঠান্ডা, এই দুটো কিন্তু খুব প্রয়োজনীয়। তাহলে কি খাচ্ছি, কি খাচ্ছি মানে আমি কার্বোহাইড্রেট কতটা খাচ্ছি, কার্বোহাইড্রেট খাবো, প্রোটিন খাবো, ভিটামিন খাবো, মিনারেল থাকবে যে খাবারটা আমি খাবো, তার মানে ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য যেন থাকে আমার, যে আমি খাদ্য অভ্যাস তার মধ্যে যেন সুষম খাওয়ার প্রতিদিনের খাদ্য তালিকাতে ঠিকঠাক মতো থাকে। কতটা খাচ্ছি, আমার শরীরে যতটুকু দরকার ততটুকু খাওয়া উচিত। মনে করুন আমার শরীরে প্রোটিন দরকার হয়, যত কিলো ওজন আমার তত গ্রাম প্রোটিন, তাহলে আমার যদি 60 কিলোগ্রাম ওজন হয় তাহলে 60 গ্রাম প্রোটিন, তাহলে আমি একটা মাছ থেকে 100 গ্রাম মাছ থেকে আমি কিন্তু প্রায় 20 গ্রাম প্রোটিন পাচ্ছি। তাহলে দুটো মাছ বা একটা ডিম একটা মাছ খেলেই আমার বাকি যে প্রোটিন আমরা খাচ্ছি চাল ডাল থেকে, আমাদের প্রোটিনের চাহিদা কিন্তু মিটে যাচ্ছে।
2: আচ্ছা,
3: অথচ আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে
2: আমরা
3: পুরো 6 পিস 7 পিস 8 পিস মাংসের মাছ মানে প্রোটিন দিয়ে খাওয়ার শুরু, প্রোটিন দিয়ে খাওয়ার শেষ, অথচ তাতে কোনো ভেজিটেবল নেই, কোনো রকম
2: ইদানিং তো তাই হয়েছে,
3: কার্বোহাইড্রেটও কমে গেছে। ফলে এটা কিন্তু ব্যালেন্সড ডায়েট নয়, এবং সেটা যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে আমাদের শরীরের উপর তার প্রভাব পড়বে।
2: এই যে ব্যালেন্স ডায়েট, এইটা আমাদের সবার আগে বোধহয় বুঝতে হবে।
3: একদম,
2: এই যে কথাটা একটু আলোচনার মধ্যে বললেন যে যে যতটা আমাদের ওজন ঠিক ততটা পরিমাণ শরীরে আমাদের প্রোটিন প্রয়োজন, এই কথাটা বোধহয় আমাদের মাথায় নিয়ে নেওয়া দরকার, তাই না? যে এখন একটা হিড়িক উঠেছে, এই প্রোটিন পাউডার খাচ্ছি, প্রোটিন দরকার, প্রোটিন দরকার, তার জন্য ভাত খাওয়া একদম ছেড়ে দিলাম, রুটি খাওয়া একদম ছেড়ে দিলাম, তাই না? শুধু স্যালাড খেয়ে যাচ্ছি বা শুধু প্রোটিন নিয়ে যাচ্ছি, প্রোটিন বার দিয়ে আমার জীবন চলে যাচ্ছে, এরকম অনেক কিছু এখন মানে আমাদের খাদ্য সংস্কৃতিতে চলে এসেছে।
3: একদম, আমাদের কিন্তু ব্যালেন্সড ডায়েট, আমরা কিন্তু বাঙালিদের যে খাদ্য সংস্কৃতি বা খাওয়ার যে অভ্যেস সেটাতে কিন্তু রয়েছে। যেমন দেখুন আমাদের চিরাচরিত নিয়ম হলো যে আমাদের যে খাওয়ার যে প্লেট, সেই প্লেটে কিন্তু একটু নুন দেওয়া হয়, যেটা আমাদের দরকার সোডিয়াম ক্লোরাইড,
2: আমাদের যদি মানে খাবারের থালি বলি, থালি সেখানে সাজানো থাকে,
3: সাজানো থাকে, যেটা সেখানে একটু নুন থাকে, একটা কাঁচা লঙ্কা থাকে,
2: লেবু থাকে,
3: সেখানে একটা লেবু থাকে, ভিটামিন সি, ভিটামিন সি খুব প্রয়োজন আমাদের, তার কারণ ভিটামিন সি কিন্তু না খেলে আমাদের আয়রন অ্যাবজর্ব হবে না, ফলে ভিটামিন সিটা দরকার। তারপরে কি থাকে, গরম ভাত, ভাতের মধ্যে একটু ঘি থাকে,
2: ঘি থাকে,
3: খুব ইম্পর্টেন্ট, ফ্যাট না খেলে কিন্তু শরীর খারাপ হয়, শুধু ফ্যাট ফ্যাট ফ্যাট বেশি খাচ্ছি বেশি খাচ্ছি,
2: একদম তেল খাবো না, একদম ঘি খাবো না,
3: ফ্যাটটাও শরীরে দরকার,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
3: ফলে ঘি কিন্তু খুব ভালো অভ্যেস,
2: মিল্ক প্রোডাক্ট,
3: মিল্ক প্রোডাক্ট, ফলে একটু ঘি থাকছে। এরপরে কি থাকে, আমাদের একটা লিফি ভেজিটেবল মানে শাক সবজি জাতীয় কিছু, সেটার মেনু থাকে, মাছের ঝোল বা ডিমের ঝোল বা মাংস 2 পিস, এই যে খাওয়ার। এবং তারপরে একটা আপনি দেখবেন যে আচার,
2: আচার বা চাটনি, মানে যেটা আমরা চেটেপুটে খাই,
3: চেটেপুটে, ওটা কিন্তু আমাদের স্যালিভারি সিক্রেশনটাকে প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয়।
2: ওই যে লালা একটা নিঃসরণ হয়,
3: ফলে এই লালা এনজাইম যেটা দেয়, যে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম বা সেই যে এনজাইমটা কিন্তু আসবে, আমরা যত চিবোতে থাকবো, যতটা খাবারটা আমরা যত চিবো তত ফুড পার্টিকেলের সারফেস এরিয়াটা কিন্তু কমে যাবে। একটা বড় ফুড পার্টিকেল থেকে ছোট ছোট ছোট ছোট টুকরো টুকরো ফুড পার্টিকেল হচ্ছে, যত ফুড পার্টিকেলের সাইজ ছোট হবে তার সারফেস এরিয়া যত কমে যাবে তত এনজাইম কিন্তু তার গায়ে লাগতে পারবে।
2: আচ্ছা,
3: ফলে দেরি করে খাও, দরকার হলে বয়স্কদের বলবো টিভি দেখতে দেখতে খাও, চিবিয়ে চিবিয়ে খাও, খাওয়ার অভ্যাসটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে।
2: মানে একেবারে গোগ্রাসে গিয়ে সেই জিনিসটা যদি না হয়,
3: ওখান থেকে আমাদের কিন্তু
2: ওখানেও একটা মনোসংযোগ দরকার এবং ভালোবেসে খাওয়াটা দরকার।
3: এবং সেখানে আপনি দেখবেন তারপরে এই যে চাটনি বা আচার এমনি কিছুই নয়, আপনি একটা যদি খাওয়ার টেবিলেও যদি আচার রেখে দেন দেখবেন যে আপনার অটোমেটিক্যালি সালি লালা রস বেরোচ্ছে। ফলে এই এবং লাস্টে দেখবেন আমরা দই খেতে অভ্যস্ত, ইট শুড বি টক দই, টক দই খাওয়ার অভ্যেস ভালো। মিষ্টি দই কোনো উপকার আছে কতটুকু সেটা নিয়ে সন্দেহ আছে, বরং অপকারী বেশি মনে হয় আমার।
2: একদম ঘরে পাতা দই,
3: ঘরে পাতা দই সবচেয়ে
2: ভালো,
3: যেখানে ল্যাকটোব্যাসিলাস প্রচুর পরিমাণে থাকে এবং উপকারী। এবং তারপরে আমরা কি অনেক সময় মিষ্টি খাই, আবার অনেক সময় মিষ্টি খাই না, কিন্তু মিষ্টিটা কি হয় একটা তৃপ্তি দেয়, মনে
2: তৃপ্তি
3: ভালো করে আনন্দ দেয়। এবং তারপরে আমরা কিন্তু দেখি যে একটা মৌরি পান, মৌরির মধ্যে যে রোগ রস রয়েছে, আমরা যত চিবুচ্ছি তত কিন্তু লালা রস আরো
2: বেরোচ্ছে,
3: ফলে তখনই কিন্তু আমরা এই সমস্ত অ্যান্টাসিড বা বিভিন্ন ধরনের যে ওষুধ থেকে আমরা দূরে থাকতে পারবো। ফলে খাবারটাকে চিবিয়ে খেতে হবে, সঠিক নিয়মে খেতে
2: হবে,
3: সঠিক সময়ে খেতে হবে। আমার যা অভ্যেস, আমার যদি রাত্রি 9টার সময় খাওয়ার অভ্যেস থাকে, প্রতিদিন 9টার সময় খেলে কিচ্ছু অসুবিধা নেই। আমার যদি 11টার সময় খাওয়ার অভ্যেস, প্রতিদিন আমি 11টার সময় খাবো, মানে যখন যে সময়ে খাওয়া, এবং যে খাবারটা খেতে আমি অভ্যস্ত, আমি প্রতিদিন ভাত খাই, হঠাৎ করে যদি আমি রাত্রে রুটি খাই দেখবেন শরীর নেবে না,
2: কেমন একটা লাগবে, অস্বস্তি লাগবে।
3: আবার যিনি প্রতিদিন রুটি খান
2: তার আবার ভাত খাওয়া হবে না।
3: ফলে প্রতিনিয়ত যেটা আমার অভ্যেস বা অভ্যাস বলি না কেন, সেটাই হলো আমাদের ফলো করা উচিত। এই রুটিন থেকে যখনই আমরা বেরিয়ে যাব তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হয়। সঠিক জল পান
2: এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
3: জল পান করতে হবে এই কারণেই যে আমি কি ধরনের অ্যাক্টিভিটিস করছি, আমি কতটা জল খাবো, এটা খুব বড় প্রশ্ন যে আমি কি পরিমাণ জল খাবো, আমার অ্যাক্টিভিটিস কীরকম। আমি যদি রোদে পরিশ্রম করি, আমি যদি বাড়িতে প্রচুর পরিমাণ পরিশ্রম করি, তাহলে আমার জল ইনটেক ক্যাপাসিটি বাড়াতে হবে। আবার আমি এসি রুমে ঘুমিয়ে
2: বসে
3: থাকছি, পড়াশোনা করছি,
2: অটোমেটিক
3: জল কম খেতে হবে এবং জল
2: কমে
3: যাবে। ফলে জল খাওয়াটা ডিপেন্ড করবে যে আমার অ্যাক্টিভিটিস এর উপরে, এবং সেই জলটা হতে হবে পরিশ্রুত
2: পরিশুদ্ধ জল। এই বিষয়টা একটুখানি ডিটেলে,
3: যেমন মনে করুন আমাদের তো মুর্শিদাবাদ পুরো আর্সেনিক প্রবণ এরিয়া, আর্সেনিক রয়েছে, আয়রন রয়েছে, তাহলে এই আর্সেনিক আয়রন মুক্ত জল খেতে হবে, জল পান করতে হবে। তো সেই জল পান করতে গেলে আমাদের প্রথমেই তাকে একটু কোনো ভালো কোম্পানির মেশিন বা যন্ত্রের দ্বারা সেটাকে পরিশ্রুত করে নেওয়াটাই ভালো, এটা একটা উপায়। অথবা ফুটিয়ে নেওয়া, ফুটিয়ে অথবা বিভিন্ন ধরনের এখন ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে যারা কিছুটা পরিমাণ আয়রন বা আর্সেনিককে কমিয়ে দেয়, তো সেগুলোও ব্যবহার করা যেতে পারে। আর একটা হলো যে জীবাণুযুক্ত মুক্ত জল, মানে দুটো, একটা হলো যে আর্সেনিক এবং আয়রন ফ্রি, আরেকটা হলো জীবাণুমুক্ত জল। এখন এই জীবাণুমুক্ত জল আমরা জানি যে জলবাহিত রোগ অনেক কিছুই আছে, টাইফয়েড, কলেরা, এগুলো তো জলবাহিত রোগ। ফলে যদি কিছুই না পাই অন্তত ফুটিয়ে জলটাকে ঠান্ডা করে খাওয়ার অভ্যেস আমাদের অন্তত রাখতে হবে।
2: ফিল্টারেশন যদি না পাই,
3: তাহলে
2: সেই জল ফোটানোটা কতক্ষণের হতে হবে?
3: এটার মিনিমাম 5 মিনিট যদি আমরা ফুটিয়ে নিই তাহলেই হবে। অ্যাকচুয়ালি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি সমস্ত জার্মি চলে যায়,
2: চলে যায়,
3: তা সত্ত্বেও কিছুটা পরিমাণ ফুটিয়ে রাখাটা আমাদের ভালো,
2: ফুটিয়ে ঠান্ডা করে তারপর চেকে নিয়ে,
3: হ্যাঁ ভালো।
2: হ্যাঁ, এই পরিশুদ্ধ জলটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ জরুরি আর কি। আর হচ্ছে এই যে অভ্যাস, সাবধানে খাবার খাবো, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, তো এই যে সাবধানে খাবার কোনগুলো এইটা বোধ হয় আমাদের একটু জানা দরকার। যে এই যে চিনি, নুন, মিষ্টি, এই খাবারগুলো আমরা ভালোবাসি খেতে, বা এখন যে বাচ্চাদের বা পরবর্তী প্রজন্মের অভ্যাস, বিভিন্ন রকম জাঙ্ক ফুড বাজারে বেরিয়েছে, বা প্রক্রিয়াজাত খাবার আর কি, প্রসেসড ফুড যেটাকে বলি, সেই খাবারগুলো কতখানি ভালো স্বাস্থ্যের পক্ষে, সেই বিষয়গুলো বোধ হয় একটু আমাদের জানা দরকার। আর প্রিজারভেশন ব্যাপারটা বলেছেন যে একসঙ্গে আমরা কাঁচা মাংস বা মাছ রাখছি, আবার তার পাশে রান্না করা রাখছি, এই যে প্রিজার্ভ করার ব্যাপারটাও আমরা একটু জানবো।
3: প্রথমে বলি যে দুটো পার্ট ছিল, একটা হলো যে কি খাবো আর কি খাবো না। কি খাবো, এতক্ষণ আমরা তো মোটামুটি আলোচনা করলাম যে আমাদের প্রতিদিনের খাদ্যে যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল যেন প্রপার ঠিকঠাক থাকে, কারণ না ফল থেকে আমরা ভিটামিন পাবো, সবজি শাকসবজি থেকে মিনারেল পাবো, ভাত রুটি থেকে কার্বোহাইড্রেট পাবো, মাছ মাংস ডিম থেকে প্রোটিন পাবো, এগুলো আমাদের কাছে খুব সহজ হয়েছে। কিন্তু কি খাবো না যদি ভাবি, তাহলে প্রথমেই হলো যে কোনো জিনিস আমরা অতিরিক্ত খাবো না, একদম পরিমিত যতটুকু খাওয়ার দরকার, কোনোটাই বেশি খাবো না, প্রোটিনও বেশি খাবো না, আবার কার্বোহাইড্রেটও বেশি খাবো না, ফলে অতিরিক্ত কোনো জিনিস খাবো না। এবং খাবারের ব্যাপারে সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হলো ভরা পেট খেতে নেই,
2: ভরা পেট। আচ্ছা, একটা প্রবাদ আছে, খালি পেটে জল, ভরা পেটে ফল, এরকম একটা শুনেছি আমরা ছোটবেলা থেকে,
3: এটাও আবার চেঞ্জ হয়ে গেছে,
2: তাই না?
3: এটা এখন বলছে যে খালি পেটে জল, ভরা পেটে ফল, খালি পেটে ফল, ভরা পেটে জল, সবই চেঞ্জেবল।
2: হ্যাঁ,
3: যেটা এখন বলা হচ্ছে বা আমরা যেটা দেখছি যে যখন আমি ভরা পেট থাকছে তখন তো অলরেডি আমার গ্লুকোজ লেভেল হাই হয়ে যাচ্ছে, তখন যদি আমি ফল খাই তাহলে তো গ্লুকোজ লেভেল আরো বেড়ে যাচ্ছে। তাহলে ফলটা এমন সময় খেতে হবে খাওয়ার অ্যাটলিস্ট 2 ঘন্টা বাদে, গ্লুকোজ লেভেলটাকে আমি, ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে আমি বাড়তে দেবো না, শর্করার পরিমাণটাকে আমি বাড়তে দেবো না, ফলে খাওয়ার 2 ঘন্টা বাদে যদি আমি ফলটা খাই প্রধান খাবার, তাহলে কি হবে ওই অতিরিক্ত যে কার্বোহাইড্রেট যেটা আমাদের লিভারে চলে যায়, ফ্যাটি লিভার তৈরি করে, সেটা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। এবং এই ফল নিয়ে যদি আপনি বলেন তাহলে খুব একটা বড় ব্যাপার, এখন সবাই বলছে যে ফলটা আপনি খাবেন সেই পার্টিকুলার একটা ফল একদিনে খান।
2: আচ্ছা,
3: মানে এখন মিক্সড ফুড
2: কনসেপ্ট, মিক্সড ফুড
3: কনসেপ্টটা কিন্তু আমার আমার মনে হয় খুব একটা ভালো নয়।
2: আচ্ছা,
3: এবং টক ফল, মিষ্টি ফল মিশিয়ে খাবেন না,
2: একসঙ্গে খাওয়া যাবে না,
3: খাওয়া উচিত না আমি মনে করি। আজকে হয়তো আমি তরমুজ খেলাম, তরমুজটাই খেলাম, বা সকালে তরমুজটা খেলাম, বিকেলে হয়তো একটা অন্য কোনো আপেল খেলাম, বা এরকম, মানে
2: একসঙ্গে তরমুজ, কলা সব খেয়ে নিচ্ছি, আপেল,
3: সেটা কিন্তু অ্যাভয়েড করা আমার মনে হয় ভালো। আরেকটা ব্যাপার হলো যে ফল অনেকেরই খোসা ছাড়িয়ে খাওয়া অভ্যেস, সেটা যতটা পরিমাণ না খাওয়া যায়, যে যেগুলো খোসা না ছাড়িয়ে খাওয়া যায়, আপেল মনে করুন, শসা,
2: শসা,
3: তা এগুলো কিন্তু এর যে ফাইবার, যেটা আমাদের ডায়েটারি ফাইবার বলা হয়, খাদ্য তন্তু, এটা তো আমাদের রাখতেই হবে, তা নাহলে তো আমাদের কোলন ক্যান্সার হবে, কোলনে বিভিন্ন রকমের রোগ তৈরি হবে, ফলে ফাইবার সমৃদ্ধ খাওয়ার খাওয়াটা এখন খুব দরকার। যার জন্যই আমরা বলি যে 3টি সাধারণ জিনিস, যেটা হলো নুন, চিনি, ময়দা,
2: হোয়াইট পয়জন যেটাকে বলে,
3: এই 3টিকে কিন্তু অ্যাভয়েড করতে হবে,
2: এবং নীরব ঘাতক,
3: নীরব ঘাতক, কারণ এরা থাকা মানে আপনি দেখুন যে নুন মানে বেশি নুন খাওয়ার অভ্যেস, এটা দিনে দিনে কিন্তু বাড়তে থাকে, আমি যদি প্রতিদিন নুন খেতে হবে, তার কারণ
2: ওটা একটা ড্রাই
3: নুনের মধ্যে এখন যেহেতু 45 হচ্ছে আপনার ওই আয়োডিন, আয়রন অনেক সময় মেশানো হয়, ফলে আয়োডিন আয়রন যেহেতু থাকে, ফলে সেখানে আপনাকে নুন খেতে হবে। কিন্তু অভ্যাসটা এমনই আমাদের ব্যাপার, প্রতিদিন বাড়তে বাড়তে বাড়তে বাড়তে ওটা বাড়তেই থাকে,
2: চাহিদাটা বেড়ে যায়।
3: আর তার সঙ্গে তাতে কি হবে না, যদি উচ্চ রক্তচাপ থাকে আমাদের, হাই ব্লাড প্রেশার যদি থাকে, তার উপর এফেক্ট পড়বে। অনেকেই আমরা জানি না যে আমরা
2: আমি ফলের সঙ্গে অনেক সময় ধরুন পেয়ারা খাচ্ছি, আপেল খাচ্ছি, একটু নুন দিয়ে
3: দিই, শুধু নুন না দিয়ে লেবুটা দিই না,
2: হ্যাঁ মানে শুধু লেবু দিতে পারি,
3: শুধু লেবু দিই না, আমি নুনটা দিলাম না, একটু লেবু দিলাম ফলটাতে, সেটা কিন্তু ভালো অভ্যাস।
2: কিন্তু টক মিষ্টি একসঙ্গে হয়ে গেল,
3: অসুবিধা নেই, সামান্য লেবু, লেবুটা তো
2: বেশি খুব একটা যায় না। হ্যাঁ,
3: তারপরে আপনার যদি চিনি যদি বেশি হয়, স্বাভাবিকভাবেই ডায়াবেটিস কিনা আমরা নিজেরাও জানি না কখন যে কি হয়ে আছে আমরা, মানে আমাদের শরীর হলো রোগের কারখানা, প্রত্যেকেরই কিছু না কিছু রোগ নিয়ে আমরা বসবাস করছি, যখনই সেটা প্রকট রূপে দেখা দেয় তখনই আমাদের বিভিন্ন টেস্ট করতে যাই। ফলে কার যে রক্তচাপ বেশি, কার সুগার, কে ডায়াবেটিক পেশেন্ট বা কার কিডনির অসুখ রয়েছে, এগুলো কিন্তু কিছুই আগে থেকে বোঝা যায় না। ফলে এই তিনটাকে আমার মনে হয় অ্যাভয়েড করা খুব দরকার,
2: দরকার
3: মানে পরিমিত ভাবে খাওয়ার অভ্যেসটা রাখা ভালো। আর একটা দেখুন, আমরা মিষ্টি খাই, ভেজাল ছানা কিন্তু খুব কমন, মানে ছানাতে ভেজাল দেওয়াটা এখন খুব কমন, অথচ আমরা মিষ্টি খাই,
2: মিষ্টি খাই,
3: মিষ্টি খাই। এটাই যদি আমরা বাড়িতে যদি অভ্যেস করি যে বাড়ির মিষ্টি, নারকেল মিষ্টি, আগেকার দিনে সেই
2: নাড়ু,
3: ঠাকুমাদের তৈরি নাড়ু, এই অভ্যাসটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে সেটা অনেক ভালো। তারপরে
2: চিনি, যেটা অ্যাডেড সুগার,
3: হ্যাঁ একদম। তারপরে এই যে মাছ, মাংস, ডিম
2: একসঙ্গে খাওয়াটা,
3: একসঙ্গে খাওয়া এবং কোনটা খাবো, মানে মাছ, ছোট মাছ খাবো না বড় মাছ খাবো,
2: একসঙ্গে এক পাতে বসে, আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে যাই, এক পাতে বসে মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, পনির খাচ্ছি, দই খাচ্ছি, সব একসঙ্গে,
3: সব একসঙ্গে,
2: এই এই বিষয়টা
3: আমাদের জানার চাপ পড়ছে,
2: সব প্রোটিন,
3: সব প্রোটিন শরীরের উপর প্রচন্ড চাপ পড়ছে, কিডনির উপর এফেক্ট পড়বে,
2: হাই প্রোটিন হলে তো
3: কিডনির উপর চাপ পড়ছে। এবারে আমরা দেখুন যে মাছ, এটা প্রায় প্রতি বাড়িতেই একটা বিতর্কের বিষয়, ছোট মাছ খাবো না বড় মাছ খাবো, কেউ বলবে ছোট মাছে ক্যালসিয়াম, কিন্তু আসলে ছোট মাছে যতটা ক্যালসিয়াম আছে বড় মাছে ক্যালসিয়াম বেশি,
2: তাই না?
3: হ্যাঁ,
2: আর ক্যালসিয়াম তো লাগবে আমাদের,
3: ক্যালসিয়াম শরীরে প্রয়োজন,
2: প্রয়োজন
3: ক্যালসিয়াম, না হলে আমাদের, ক্যালসিয়াম এমন একটা মৌল যেটা শরীরের এমন কোনো মেকানিজম নেই যেখানে ওটা কাজে লাগে না, সমস্ত জায়গায় শরীরের মাসল কন্ট্রাকশন রিল্যাক্সেশন থেকে শুরু করে ব্লাড ক্লটিং থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু ক্যালসিয়াম লাগবেই। ফলে ক্যালসিয়ামের ন্যূনতম চাহিদা আমাদের পূরণ করতেই হবে যেভাবেই হোক। যদি আমাদের ক্যালসিয়ামের ন্যূনতম চাহিদা পূরণ আমরা না করি তাহলে আমাদের যে জমে থাকা জায়গা থেকেই কিন্তু, যেটা হাড় বা বোন থেকেই কিন্তু ক্যালসিয়াম বেরিয়ে আসবে, ফলে সেটাও কিন্তু খুব ক্ষতিকারক। ফলে ক্যালসিয়ামের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। এবার আমরা দেখবেন যে ড্রাই ফ্রুট, একটা কনসেপ্ট,
2: ড্রাই ফ্রুটস এখন অধিক চলন খাওয়া,
3: অধিক চলন, কিন্তু ড্রাই ফ্রুট আমি খেতে যাবো কেন? আমি যদি টাটকা, যদি আমি
2: সিজনাল ফ্রুট,
3: সিজনাল ফ্রুট পাই,
2: মশলাপাতি
3: ভেষজ গুণ তো রয়েছে, সবকিছুতেই রয়েছে, আপনি হলুদ বলুন, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, মানে আমি সবজি, মানে ফলের কথা যদি ভাবি, আমলকি, আমরা আমলকি একটা খাওয়া মানেই ভিটামিন সি চাহিদা পূরণ করে দাও অনেকটাই।
2: আদি নেই যে কাঁচা আম নিয়ে আমরা রান্না করে খাচ্ছি, মাছের ঝোল বা টক, হ্যাঁ
3: সেগুলো আমরা খেতেই পারি, কিন্তু সবকিছু পরিমিত,
2: পরিমিত,
3: এবং তারপর একটু বেশি খেলে হয়তো দেখবেন আপনার শরীর নিচ্ছে না,
2: এটা নিজেকে বুঝতে,
3: নিজেকে বুঝতে হবে যে আমার শরীর কোন খাওয়াটা

0: করা, আমার এটা খাদ্যগুণ বেশি আছে বলে এটাকে বেশি করে খেতে হবে এমন নয়। প্রত্যেকটাকে ঠিক প্রপার ইউটিলাইজ করা, প্রপারলি পরিমিত রেখে রান্নাটা এমনই হবে যাতে খুব বেশি হবে না আবার খুব কমও হবে না। সবসময় টেস্টি খাবার খেতে হবে এমন কোনো কথা না, খাবারটা খাওয়ার জন্য শরীরের জন্য খেতে হবে এই ভাবনাটাই দরকার,
1: এই কনসেপ্টটা বোধহয় দরকার। আর এটাই বোধহয় আমাদের আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয়, মানে যেটা বলবার কথা আমাদের শ্রোতা বন্ধুদের, যে সঠিক খাবার খাবো, যে খাবারটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, আর এই জন্যই বোধহয় বিষয়টা সাবধানে খাবার খাবো। খাবার মানেই তো খেতে ইচ্ছে করবে, তাই না? খাবার নিয়েই আমরা বেঁচে আছি, কাজ করি খাওয়া
0: ছাতা পড়ে যায় সাদা একটা
1: মশলা পাতিতে, জল হাত পড়ে
0: যায়, আমরা কি করি সেটাকে? না, আবার ইউটিলাইজ করে নিই, আবার ফেলে দেবো। না, ফাঙ্গাস মানে ওটাকে একদম
1: একদম বাদ দিয়ে দিতে হবে।
0: তার কারণ ওটা শরীরে যাওয়া মানে সে আরেক ধরনের রোগ, ইন্টেস্টিনাল
1: অনেক সময় গন্ধ হয়ে যায়, মশলার যে আসল গন্ধ সেটা থেকে বের করে অন্য গন্ধ।
0: অনেকেই তারপরেই বলবে যে এটা আমার ভালো লাগে না, এই খাবারটা তুমি বানিয়েছো আর ভালো লাগে না, সেই খাবারটাই বন্ধ করে দেয় আপনি দেখবেন। ফলে ফ্রেশ যেন মশলা হয় বা ফল
1: ফল তরকাজা হয়,
0: ছাতা পড়াটা খুব সবজিতে ছাতা পড়ে, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে একদম প্রথম থেকে, যে এটা হয়েছে মানে খাবো না। কলা একদম কালো হয়ে গেছে, আমরা ভাবি যে এটা হয়তো পুষ্টি দেবে বেশি, কিন্তু আসলে তো ছাতা পড়েছে,
1: তবেই কি না কালো হয়,
0: তবেই তো সে কালো হচ্ছে। ফলে খুব ভাবনা চিন্তা করে আমার মনে হয়
1: যতখানি সম্ভব ফ্রেশ খাবার
0: খাওয়া, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুট এবং চাল। যেমন মনে করুন নিয়ম হলো চালে আমাদের তো অনেক কিছুই থাকে যেগুলো, বা সবজি, চালকে বলা হচ্ছে যে আপনি 12 ঘন্টা জলে ডুবিয়ে রেখে দিন।
1: আচ্ছা,
0: ডালকে 12 ঘন্টা জলে ডুবিয়ে রেখে দিন, রাত্রে সকালে রান্না করুন, রাত্রে ভিজিয়ে রাখুন, তাতে কি হবে অনেক কিছু কিন্তু
1: বেরিয়ে যায়,
0: যে পেস্টিসাইডস গুলো বা বিভিন্ন টক্সিক সাবস্টেন্স গুলো রিলিজ হয়ে যাবে, ওই জলটাকে ফেলে দিন, তারপরে আপনি রান্না করুন,
1: রান্নাটাও সহজ হবে, খাবারটাও
0: ভালো হবে। ফলে এই সবজিগুলোকে আপনি নিয়ে এসে জলে ডুবিয়ে রেখে দিন,
1: 2 ঘন্টা যদি ডুবিয়ে রাখা হয়,
0: 2 ঘন্টা 3 ঘন্টা জলে ডুবিয়ে রেখে দিন, ফলটাগুলোকে জলে ডুবিয়ে রেখে দিন, লিচু এখনকার দিনে খুবই আমাদের পছন্দের খাবার ফল, ওটাকেও ডুবিয়ে রাখতে হবে, কেন রুচিতে হতো, আমরা লিচু তৈরির জন্য তো আমরা রাসায়নিক ব্যবহার করছি, এগুলোর দিকে একটু নজর রাখতে হবে। আর সবসময় একটা অভ্যাস রাখতে হবে যে জল যেমন পান করব, তেমনি যদি আমি পরিশ্রম করি বেশি বা বাইরে যাই, ওআরএস সঙ্গে রাখবো, ওআরএস বা ডাবের জল
1: আমাদের শরীরের জন্য
0: প্রয়োজন। একটা সপ্তাহে 2 ডাব খাওয়া আমি মনে করি খুব দরকার।
1: আচ্ছা,
0: যেটা সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে
1: কিডনির
0: যদি প্রবলেম বেশি না থাকে, তাহলে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স রাখার জন্য কিন্তু 2 করে ডাব খাওয়ার অভ্যেস খুব ভালো, এটা আমি মনে করছি।
1: তাহলে আমাদের আজকের আলোচনার আসরে সময় শেষ, একটা আলোচনার আসরে সব কিছু বলবার নয়, এটা আমাদের যখন আমাদের প্রয়োজন মনে করব আবার আমাদের এই অনুষ্ঠান নিয়ে স্যারকে নিশ্চয়ই পাবো। যে আমাদের আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর স্মৃতিরতন ত্রিপাঠী, সহযোগী অধ্যাপক, শরীরবিদ্যা বিভাগ, বহরমপুর গার্লস কলেজ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সাবধানে খাবার খাবো, শ্রোতা বন্ধুরা মনে রাখুন আজকের আলোচনা থেকে অন্তত, যে যা কিছু খান শরীরের জন্য ভেবে খান, কেন শরীরের জন্যই আমরা খাবার খাই, খেতে হবে। এবং যে আলোচনা হলো যে আপনার যতখানি ওজন ততখানি প্রোটিন দরকার শরীরে, অতিরিক্ত ভাববেন না, অতিরিক্ত খাবেন না, তো সেই কথা মাথায় রেখেই আজকের আলোচনা আমরা শেষ করলাম। সবাই ভালো থাকুন, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল, অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে, আকাশবাণী মুর্শিদাবাদ।

0: Numa silenção.
1: শুনলেন অনুষ্ঠান সুস্থ থাকুন আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরে কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমতি মুখোপাধ্যায়। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে 27 লক্ষ মানুষ অবৈধভাবে এই প্রকল্পের সুবিধা পেতেন। এছাড়াও মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকের 4,500 পুরুষ সহ মোট 3 লক্ষ পুরুষকে অনৈতিকভাবে এই প্রকল্পের সুবিধা দেওয়া হতো বলে তিনি জানান। বিধবা ভাতা প্রকল্প নিয়েও দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে আজ বাইসাইকেল রবিবার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরের পরিচালনায় এদিন একটি বিশেষ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় যুব দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। হুগলিতে জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসক নিরঞ্জন কুমার তার অফিস চত্বরে সাইকেল চালিয়ে বিশ্ব বাইসাইকেল দিবস পালন করেন। জলপাইগুড়িতেও জেলা প্রশাসনের সাইয়ের যৌথ উদ্যোগে বিশাল সাইকেল র্যালি শহর পরিক্রমা করে। র্যালির সূচনা করেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর। মালদা জেলা পুলিশের উদ্যোগেও একটি সাইকেল র্যালি আয়োজিত হয়। কোচবিহারের সিতাই কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশ বর্মা, বসুনিয়া ও বিধায়ক সঙ্গীতা রায়ের বিরুদ্ধে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে তাদের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা আজ বিক্ষোভ দেখান। হাওড়ার উদয়নারায়ণপুরে আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্রহ্মানন্দ চক্রবর্তী সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়েছিল বলে অভিযোগ। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সরিষা অঞ্চলের কামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুদুল ইসলামের বাড়িতে ত্রাণ সামগ্রী মজুদ থাকার খবর পেয়ে গতরাতে গ্রামবাসীরা চড়াও হন। এরপরে পুলিশ পৌঁছে সরকারি ত্রিপল, কম্বল, শিশুদের খাদ্য, প্রচুর ওষুধ ইত্যাদি উদ্ধার করে। বীরভূমের সিউড়ির গোবরা পঞ্চায়েত এলাকার রস্তানপুরে বিজেপির বুথ সভাপতি সহ 3 জনকে মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, আজ সকালে বাজার যাওয়ার সময় বুথ সভাপতি সুনীল বাগদি ও বাকিদের ওপর অতর্কিতে হামলা হয়। বর্তমানে তারা সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর খড়িহাট এলাকায় মাছের ভেড়ি লুটে বাধা দেওয়ার জেরে এক স্কুল পড়ুয়াকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই স্কুল পড়ুয়া সূর্য মণ্ডল গতরাতে নিজের বাবার জায়গায় ভেড়িতে পাহারা দিতে গেলে দুই দুষ্কৃতী সত্যজিৎ জানা ও বিশ্বজিৎ জানা ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। কোনো রকমে প্রাণ হাতে ওই স্কুল পড়ুয়া পালায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতা আরজিকর হাসপাতালে ভর্তি করেন। শিলিগুড়ির নকশালবাড়ির কেতুবা গাবুর জোট এলাকায় আজ সকালে একটি হাতি শাবককে গ্রামে ঘুরতে দেখা গেলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দিলে পানিঘাটা ও টুকুরিয়াঝাড় রেঞ্জের বনকর্মী এবং এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। পানিঘাটা রেঞ্জের রেঞ্জার প্রণব কুমার দাস জানান, বনকর্মীরা শাবকটিকে সুরক্ষিতভাবে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছেন। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 7:45।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি। ভক্তিগীতির আসরে আজকের প্রথম শিল্পী মঞ্জু গুপ্ত।

এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআর অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে কয়েকটি দ্বিজেন্দ্র গীতি। প্রথম শিল্পী কৃষ্ণ চট্টোপাধ্যায়।

0: গানটি সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানে যাব, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: পরিপাক জনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা 139 রেল লাইন সরণি কলকাতা 13।

নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় আসরে উপস্থাপনায় রয়েছি আপনাদেরই বন্ধু আমি কাউসার জামান। বন্ধুরা, মাসের সবে সবে শুরু, তাই জুন মাসের বাকি দিনগুলোতে লিখবেন কোন বিষয়ে সে বিষয়ে প্রথমেই জানিয়ে দিই আপনাদের। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক অনেকেরই প্রিয় এই বর্ষা। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্যে এবং সঙ্গীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথরের জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষও আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন, সন্ধ্যাবেলায় ঝিঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি আনন্দের না বিরক্তিকর? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। জুন মাসের আজ সন্ধ্যার বিষয় অনুভবে বর্ষা। লেখার ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। ইমেলে লিখতে পারেন আমাদের ইমেল আইডি akshvanuarshidabl@gmail.com। তো বন্ধুরা, জুন মাসের বাকি দিনগুলোতে লিখুন এই বিষয়ে, বিষয়ে অনুভবে বর্ষা। অনুভবে বর্ষা নিয়ে আমার হাতে আজকে একটি মাত্র চিঠি রয়েছে, চিঠিতে অবশ্যই যাব, তবে চলুন শোনা যাক একটি গান।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে? এত সোজা
1: অন্য ফাঁদে।
2: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অনুভবে বর্ষা, এ বিষয়ে আজকের প্রথম চিঠি। লিখেছেন অচিন্ত্য চক্রবর্তী, গ্রাম চুয়া মুশিনা সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখেছেন। প্রিয় আকাশবাণী আজ সন্ধ্যায়, প্রকৃতির নিয়মে আমরা বাঁধা, বিজ্ঞানও হার মানে। প্রকৃতির আদালতে চলে না কোনো তারিখ, টাকা দিয়ে কেনা যায় না প্রকৃতির আইন। প্রকৃতির দাড়িপাল্লায় চলে না বাঁদরের মতো পিঠে ভাগ। প্রকৃতির বিচারে থাকে না কোনো আত্মীয় পরিজন বন্ধুত্বের আলাপচারিতা। ধনী গরিব মেহনতি মানুষ সবাই সমান। গ্রীষ্মের তীব্র রোদ্দুর জঙ্গলের হিংস্র জানোয়ারদের থেকেও ভয়ঙ্কর। সূর্যের রবিকিরণ মানুষের সহ্যের বাইরে, আমরা ভয় পাই। কাজের তাড়নায় নিরুপায় শ্রমিকদের নীরব যন্ত্রণা, অর্থ উপার্জনের তাগিদে তীব্র দাবদাহের মধ্যেই অসহায় জীবনযাপন। চাতক পাখির মতো থাকি অপেক্ষায়, অনুভব করি প্রিয় বর্ষায় পড়লে বাংলায় ভিজে মাটির গন্ধ। কৃষকদের উল্লাস, তাদের বর্ষার অনুভব, আমার তোমার সবার কাছে সে হয় বর্ষার প্রিয় অনুভব। স্বস্তির নিঃশ্বাস ফেলে বরণ করি আমরা আমার তোমার আপনার বর্ষার প্রিয় অনুভব। বর্ষার বৃষ্টিস্নাত জলে কৃষি বিপণন পুনর্জীবন লাভ করে। বর্ষার জলের ছিটায় সবুজ ঘাস কার্পেট হয়ে যায়। এ তো রাগ নয় গো, এ অভিমান। ঝিঝি পোকার গুঞ্জন, ব্যাঙের করতানে আমরা যেন পথ ভোলা এক পথিক। মাথার উপর ছাতা রেখে পথ চলা আপনার ব্যবহারে পরিচয়, তাই সবসময় সে এসে বলে ভয় কি, আমি তো আছি। সেই প্রকৃত উপকারী বন্ধু আমার প্রিয় বর্ষার অনুভব। আমি বারান্দায় বসে দেখি আষাঢ় শ্রাবণের অবিরল অবিশ্রান্ত ঝির ঝির টুপটাপ ঝমঝম বৃষ্টির উন্মাদনা। কবিদের মনে জাগে ভাষা, অন্তহীন পথ চলার সঙ্গী হিসেবে কলমের কালি দিয়ে কাগজের উপর লেখা শুরু হয় গল্প কবিতা উপন্যাসের ভাবধারা। গাছের ডালে ভেজা কাক পক্ষী যখন বসে থাকে ভাজা মাছটি উল্টে খেতে জানে না যেন, তখন আমার মনে হয় বর্ষা তুমি ঝরো না গো অমন করে। আমিও প্রশ্ন করি আপনার বর্ষার প্রিয় অনুভব কি। আমি অনুভব করি বর্ষারানী আমাদের মাতৃসম, জীবন জীবিকার উৎস, সবুজ ফসলের জন্মদাত্রী। প্রকৃতির অবদানে আমরা ধন্য। আপনার বর্ষার প্রিয় অনুভব আমার আপনার কৃষকের অনুভূতি। আলোর পেছনে যেমন অন্ধকার, গরমকে ঠান্ডা করতে ঠিক যেমন ভাবে উড়ে এসে জুড়ে বসে, কানায় কানায় ভরিয়ে দেয় পুকুর ডোবা খাল নদী আপনার বর্ষার প্রিয় অনুভবে। উদ্ভিদ জগৎ থেকে শুরু করে প্রাণীজগৎ ফিরে পায় প্রাণের সঞ্চার। এবারে শেষ করেছেন অচিন্ত্য চক্রবর্তী। উনি লিখেছেন গ্রাম চুয়ামুশিনা সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। ধন্যবাদ বন্ধু আপনাকে, ভবিষ্যতে চিঠি পাব এই প্রত্যাশা রইল। বন্ধুরা, আজ সন্ধ্যার আসর থেকে বিদায় নেবার আগে বিষয়টি আরো একবার বিশদে বলবো, তবে তার আগে চলুন শোনা যাক আরো একটি গান।

বন্ধুরা, যেতে যেতে আরও একবার স্মরণ করিয়ে দিই, জুন মাসের বাকি দিনগুলোতে লিখবেন কোন বিষয়ে। হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই বর্ষা প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষও আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন, সন্ধ্যেবেলায় ঝিঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না চির বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শুনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। জুন মাসের আজ সন্ধ্যার বিষয় অনুভবে বর্ষা। ঠিকানাটি আরো একবার জানিয়ে দিন, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক 742101। ইমেলও লিখতে পারেন, আমাদের ইমেল আইডি akashvanivarshidabad@gmail.com। তো বন্ধুরা, দেরি না করে চটপট লিখুন জুন মাসের আজ সন্ধ্যার আসরে, বিষয় অনুভবে বর্ষা। বন্ধুরা, আজকে তো আর সময় নেই, যেতে হবে। তবে যেতে যেতে আরও একবার বলি, আপনারা চিঠি লিখুন আমাদের আজ সন্ধ্যার দপ্তরে, আজ সন্ধ্যার আসরের বিষয় অর্থাৎ জুন মাসের বিষয় অনুভবে বর্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে চিঠি পাঠাবেন। আজ সন্ধ্যার আসরে উপস্থাপনায় ছিলাম আপনাদেরই বন্ধু আমি কাউসার জামান। নমস্কার।

0: কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গলে এখনো এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদের মতো উন্নত সাবিক দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাকে বলব। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসে হিসেব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনো কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
2: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: দ্য প্রিকনসেপশন এন্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসুন, আসুন নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
0: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে

আছেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, তারপরে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, নাগরিক কেন্দ্রিক বিভিন্ন নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে শাসন ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলিকে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী দুই থেকে তিন দিন দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিউ চণ্ডীগড়ের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়ানো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। আঞ্চলিক এবং বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়ানো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক ও নৌ পরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া উভয় নেতাই আঞ্চলিক পরিস্থিতি, বহুপাক্ষিক সমন্বয় জোরদার করা এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত পাঁচ বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট আর চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीओपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। শ্রী শাহ কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের এবং কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটিকে জাল মুদ্রার উপর একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও আগ্নেয়াস্ত্রের বিপদ মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করার উপর গুরুত্ব দিয়েছেন। এই শিবিরগুলিতে স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত ১২ বছরে ভারতকে আত্মবিশ্বাসে ভরপুর একটি উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রে পরিণত করেছে, যেখানে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর সিং বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিক কেন্দ্রিক নীতি গ্রহণ করায় দেশবাসী ভবিষ্যতের নানা সম্ভাবনা এখন অন্যভাবে দেখছেন। ভারতের মহাকাশ অর্থনীতির বর্তমান মূল্য প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার, আগামী ৭ থেকে ৮ বছরে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৪,৫০০ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সরকার আজ জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারতীয় পরিবারগুলি বিশ্বের অন্যতম কম দামে রান্নার অন্যতম দেশ যেখানে কম দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে উল্লেখ করেছে যে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কম এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত অর্থনৈতিক দেশগুলির তুলনায় তা অনেক কম। এদিকে রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা, কলকাতায় দর পৌঁছে গেছে 968 টাকায়। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বরাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান মেজর বরাকের অননুকরণীয় সেবা এবং রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ। মেজর বরাকের এই সম্মান অগণিত তরুণ ভারতীয়, বিশেষ করে দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা বলেও তিনি উল্লেখ করেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিবাহিনী ইউএনআইএফআইএল এর অধীনে কমান্ডার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভায় দ্বিতীয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়া রিজিয়ন জোন 2 উত্তরাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অর্জনে সচেতন সমাজ ও বিধায়কদের ভূমিকা। হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ সম্মেলনে সমাপ্তি ভাষণ দেবেন। উপভোক্তা বিষয়ক দপ্তরের ইজ আকৃতি প্ল্যাটফর্মটি ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স 2026-এর ডিজিটাল রূপান্তরের জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি প্রক্রিয়া পুনর্গঠন ক্যাটাগরি 1 এর অধীনে রৌপ্য পুরস্কারে ভূষিত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর এই পুরস্কারটি প্রদান করে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই স্বীকৃতি প্রযুক্তিচালিত নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদানের মাধ্যমে উপভোক্তা অভিযোগ নিষ্পত্তির রূপান্তরে ই জাগৃতির ভূমিকাকে পুনর্নিশ্চিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। দায়িত্ব গ্রহণের পর উত্তরবঙ্গে এটি তার প্রথম সরকারি সফর। বৈঠকে পৌর বিষয়ক কাজকর্ম, নারী ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে শীঘ্রই 5টি হিমালয়ান পার্বত্য শহর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এই শহরগুলির উন্নয়নে তার সমর্থনের কথা জানিয়েছেন।
2: নতুন করে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল জি বলেছেন, 5টা হিল সিটি ডেভেলপ করা হবে, হিমালয়ান হিল সিটি, এমনি হিল সিটি নয়। সেখানে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং আর শিলিগুড়ি এই 5টা সিটিকে হিমালয়ান হিল সিটি হিসেবে নতুন ভাবে ডেভেলপ করা হবে।
0: মন্ত্রী জানান, শহরের পরিকাঠামো পরিচ্ছন্নতার উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই গাড়ি পার্কিং এর অনুমতি দেওয়া হবে এবং বেআইনি পার্কিং এর জন্য জরিমানা করা হবে বলে তিনি ঘোষণা করেন। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়েস্ট ব্যাংকে আজ একদল দুষ্কৃতী পরপর কয়েকটি হামলা চালালে একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, একজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। আপৎকালীন পরিষেবা সংস্থার ম্যাগেন ডেভিড অ্যাডাম জানান, কোখাভ ইয়ার শহরের কাছে একটি গ্যাস স্টেশনে গোলাগুলির ঘটনার থেকে প্রথম খবর আসে। এর কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ পশ্চিম তীরের সুর নাতান, সুর ইজাক এবং ইসরায়েলি বসতি সাল ইতের কাছে আরো গোলাগুলির খবর পায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে আগামী 2 থেকে 3 দিন। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে আজ জাপানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমন গিল 126, ঋষভ পান্ত 81 রান করেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অমিত চাপাল জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে এখন জানিয়ে দেব। রাত 8টায় শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। শ্রোতাদের চিঠি এবং ইমেলের ভিত্তিতে স্বাস্থ্য বিষয়ক সমাধানে থাকবেন ডাক্তাররা, প্রযোজনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। 8:55 এ মাসের গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। নটায় শিক্ষাঙ্গন থেকে হুমানিয়া পোতা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 নজরুল গীতি শিল্পী দেবাশিস অধিকারী। 9:45 লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন বেহালা শিল্পী বিদ্যান এম এস এম মূর্তি, আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদনটি। আধুনিক গান শুনবেন রাত 11টায় শিল্পী মনোরঞ্জন সাহা। 11:10 শুনবেন বাংলা আধুনিক এবং ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।
4: তোমার মনের কথা, তোমার ভাবনার রং মনে ধরতে চাও সকলের কাছে। রামধনু কলম নেবে সেই সুযোগ, কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি
3: এখন বিজ্ঞাপন বিরতি, এরপর স্থানীয় সংবাদ।
5: মোদি আর পরিবার ঘর মে বিজলি বনাকি বিজলি বেচকর কমাই কা এক অর সাধন দেনা চাহতা।
6: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে 1-1.30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
7: তিনটি কলেজে
8: অত ভেব না,
7: ফিস তো দেখো।
9: কি খবর?
8: You're looking.
9: ফিজ নিয়ে টেনশন।
10: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়?
0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ শিবিরে আজ তিনি জানান, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যাচ্ছেন। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত চাপালের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা খুনের ঘটনায় বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। কালিম্পংয়ের রামবি এলাকায় তিস্তা নদী থেকে গাড়ি সমেত একই পরিবারের নিখোঁজ 4 জনের দেহ উদ্ধার। রাজ্যজুড়ে আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য থেকে এখনো পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনো 836 জন রয়েছেন।
11: সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি।
12: এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাকে, সেখান থেকে এখন অব্দি 4,800 পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খালি করিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: তিনি আরও বলেন, অনুপ্রবেশ রুখতে এ রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে 556 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার অংশে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি হস্তান্তর করা হয়েছে। এবারের জনগণনার উল্লেখযোগ্য দিক হল সেলফ এনিউমারেশন, সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। আয়ুর্বেদিক চিকিৎসার প্রসারে এবং এ সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার একটি পৃথক দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের অনুকরণে রাজ্যে আলাদা আয়ুষ দপ্তর তৈরি করা হবে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে 527 কোটি টাকা দিয়েছে। এই প্রকল্পে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র আয়ুষ্মান মন্দির নামে চিহ্নিত হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ রাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি ব্লকে আয়োজিত এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিকশিত ভারত, জি রামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি তাদের নাম নথিভুক্ত করা হবে। ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নিউটাউনে আজ তিনি জানান, 315 জন মৃতের পরিবারের একজন করে সদস্যের সরকারি চাকরি এবং 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি মাসেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে তিনি জানান। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ তিনি বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ভোটার তালিকায় নাম নেই এরকম 27 লক্ষ মানুষ অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। 3 লক্ষ পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে অনৈতিকভাবে টাকা ঢোকার তথ্য প্রকাশ্যে এসেছে। এদের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ টাকা পেয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিধবা ভাতা প্রকল্প নিয়েও দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও অপশাসন ছিল, অনিয়মের যা বহর তাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
11: 2 কোটি 20 লক্ষ লোককে আগের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, কেবলমাত্র সিএ এতে যারা অ্যাপ্লাই করেছেন আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভাণ্ডার, তার মধ্যে শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ। ভয়ঙ্কর দুর্নীতি, ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোবে।
0: সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা। সেখানেই এই রাজ্যের আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর সংক্রান্ত একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে। এই প্রকল্প চালু হলে রাজ্যে 1,46,00,000 পরিবার উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাদে বাকি জেলায় জব কার্ডধারী মানুষদের সুবিধার্থে বিকশিত ভারত জি রামজি প্রকল্পে 125 দিনের কাজ শুরু করার বিষয়েও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তার। এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন 35 জন মন্ত্রীর দপ্তর বন্টন সহ বেশ কিছু বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এদিকে ইন্ডি জোটের আগামীকালের বৈঠকে যোগ দিতে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দিল্লি গেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে পৌরমন্ত্রী অগ্নিমিতা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকে নিয়মটি চালু হবে। পার্কিং জোনগুলিকে নির্দিষ্ট রং ও চিহ্নের মাধ্যমে পৃথক করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি চিনতে পারেন। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে একটি পরিবারের মহিলারা একটি ফর্মেই আবেদন জানাতে পারবেন, আলাদা আলাদা ফর্মের কোন প্রয়োজন নেই।
13: একটা পরিবারে একটাই ফর্ম যাবে, এক একজন মহিলাকে এক একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবে। 4টা আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এরাজ্যে আসছেন। 20 জুন তিনি হুগলির তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন 21 জুন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনের ঘটনায় বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের নাম রামপ্রসাদ দাস ও বনুশ্রী দাস। জানা গেছে, বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে অভিযুক্তরা দেবস্মিতা পালের ফ্ল্যাটে ঢুকে তাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা কেটে তাকে খুন করা হয়। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ বিভিন্ন সূত্র ধরে বর্ধমানে পৌঁছয়। বর্ধমান শহরের বাদামতলা এলাকায় দেবস্মিতা পালের দাদুর বাড়ি থেকেই ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ধৃত দম্পতি দীর্ঘদিন ধরে দেবস্মিতার দাদুর বাড়িতেই ভাড়া থাকত বলে জানা গেছে। কালিম্পংয়ের রামবি এলাকায় তিস্তা নদী থেকে গাড়ি সমেত একই পরিবারের নিখোঁজ 4 জনের দেহ আজ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে একটি 7 বছরের শিশুও রয়েছে। গ্যাংটক থেকে গত শুক্রবার গাড়ি করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই 4 জন। 10 নম্বর জাতীয় সড়ক ধরে রামবি এলাকায় পৌঁছানোর পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে পরিবারের দাবি। এরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ তিস্তায় তল্লাশি শুরু করে। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খোলা জায়গা বা রাস্তায় কাটা ফল এবং অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকার আবেদন জানিয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হচ্ছে। একটি প্রতিবেদন।
14: নিরাপদ খাদ্য সুস্বাস্থ্য ও সুস্থ জীবনের অন্যতম ভিত্তি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও পরিবেশন প্রতিটি ধাপেই খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বে প্রায় 60 কোটি মানুষ অপুষ্টির শিকার, এর মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই বিষয়ে বলেন, খাদ্য সুরক্ষার জন্য গৃহীত প্রকল্পগুলি যাতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় সেদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
15: খাদ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্য সাথী, নিত্য মিল, খাদ্য সংরক্ষণ সবগুলো সম্পর্কে সরকারি পরিকল্পনা এবং বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, সেগুলির ব্যবহার সুনিশ্চিত করে প্রত্যেকটা মানুষ যাতে সুষম খাদ্য গ্রহণ করতে পারেন সে বিষয়ে সতর্ক থাকা উচিত।
14: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ আরও শক্তি সঞ্চার করে দেশের পূর্ব উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্যজুড়ে আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে বলে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আশ্বাস দিয়েছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আজ একথা জানিয়েছেন। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। স্থানীয় সংবাদ শেষ হলো।
16: आज नई दिल्ली में आयोजित की गई विदेश मंत्री डॉक्टर सुब्रमण्यम जयशंकर और इंडोनेशिया के विदेश मंत्री सुगियोनो ने बैठक की सह अध्यक्षता की। ब्यौरा हमारे संवाददाता से।
17: बैठक के दौरान भारत और इंडोनेशिया ने विभिन्न क्षेत्रों में सहयोग को और मजबूत करने के बारे में चर्चा की। इनमें राजनीतिक, रक्षा और सुरक्षा, समुद्री, व्यापार और निवेश, फार्मा और स्वास्थ्य सेवा, डिजिटल ऊर्जा, कनेक्टिविटी, अंतरिक्ष और शिक्षा जैसे क्षेत्र शामिल हैं। दोनों नेताओं ने आपसी हित के क्षेत्रीय और वैश्विक घटनाक्रमों पर भी चर्चा की। साथ ही उन्होंने क्षेत्रीय और बहुपक्षीय मंचों पर सहयोग और समन्वय की अपनी प्रतिबद्धता को फिर से दोहराया। डॉक्टर जयशंकर और श्री सुगियोनो ने द्विपक्षीय संबंधों में हो रहे सकारात्मक विस्तार का स्वागत किया। सकलेन अख्तर, आकाशवाणी समाचार, दिल्ली।
16: गृह मंत्री अमित शाह ने अंतर्राष्ट्रीय सीमाओं पर वित्तीय लेन देन, भवन निर्माण और संपत्तियों के क्रय विक्रय पर कड़ी निगरानी रखने का निर्देश दिया है। गृह मंत्री की अध्यक्षता में त्रिपुरा के सीमावर्ती क्षेत्रों के संबंध में हुई बैठक के दौरान यह निर्णय लिया गया। गृह मंत्री ने पिछले 5 वर्षों के भूमि अभिलेखों की जांच करने का भी निर्देश दिया। पश्चिम बंगाल आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना लागू करने वाला देश का 36वां राज्य बन जाएगा। इस संबंध में राष्ट्रीय स्वास्थ्य प्राधिकरण और पश्चिम बंगाल सरकार के बीच कल नई दिल्ली में एक समझौता ज्ञापन पर हस्ताक्षर किए जाएंगे। इस बीच पश्चिम बंगाल की महिला बाल विकास और सामाजिक कल्याण मंत्री अग्निमित्रा पॉल ने आज सिलीगुड़ी में एक उच्च स्तरीय प्रशासनिक समीक्षा बैठक की अध्यक्षता की। पदभार ग्रहण करने के बाद यह उत्तर बंगाल की उनकी पहली आधिकारिक यात्रा है। बैठक में महिला बाल विकास, सामाजिक कल्याण, आपदा प्रबंधन, स्वच्छता, यातायात नियमन और विभिन्न सरकारी योजनाओं के कार्यान्वयन पर चर्चा हुई। सुश्री अग्निमित्रा पॉल ने कहा कि दार्जिलिंग, मिरिक, कुर्सियोंग, कलिम्पोंग और सिलीगुड़ी को शीघ्र ही 5 हिमालयी शहरों के रूप में विकसित किया जाएगा। कक्षा 12वीं की परीक्षा के परिणाम जारी होने के बाद संबंधित मुद्दों की जांच और उत्तर पुस्तिकाओं के पुनर्मूल्यांकन के लिए ऑनलाइन आवेदन जमा करने की आज अंतिम तिथि है। केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड ने बताया कि पोर्टल मध्यरात्रि तक खुला रहेगा। सरकार ने कहा है कि अंतर्राष्ट्रीय स्तर पर एलपीजी की कीमतों में वृद्धि के बावजूद देश में वैश्विक स्तर पर इसका मूल्य सबसे कम है। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय ने बताया है कि भारत में एलपीजी सिलेंडर का मूल्य अमरीका, ऑस्ट्रेलिया और कनाडा जैसे विकसित देशों की तुलना में काफी कम है। अमेरिका और ईरान के बीच संघर्ष के 100 दिन हो गए हैं। फरवरी के अंत में ईरान पर अमेरिका और इसराइल के हमलों से शुरू हुआ यह संघर्ष अब एक व्यापक क्षेत्रीय संकट में बदल गया है। संघर्ष से होर्मुज जलडमरू मध्य में सुरक्षित समुद्री यातायात के लिए खतरा और लेबनान में नए सिरे से तनाव बढ़ गया है। मौसम विभाग ने अगले 2 से 3 दिनों के दौरान देश के कई हिस्सों में तेज बारिश का अनुमान व्यक्त किया है। विभाग के अनुसार दक्षिण पश्चिम मॉनसून के कारण महाराष्ट्र, कर्नाटक, आंध्र प्रदेश, तेलंगाना, तमिलनाडु और पूर्वोत्तर राज्यों में तेज बारिश हो सकती है। तटीय कर्नाटक, केरला, माहे, पश्चिम बंगाल के तराई क्षेत्रों और सिक्किम में भी कल तेज बारिश की संभावना है। महाराष्ट्र के मुख्यमंत्री देवेंद्र फडणवीस ने कहा है कि राज्य सरकार वर्षा की स्थिति पर लगातार नजर रखे हुए है और किसानों के हितों की रक्षा के लिए सभी आवश्यक कदम उठा रही है। नागपुर में मीडिया से बातचीत में उन्होंने कहा कि इस वर्ष सामान्य वर्षा का अनुमान है, लेकिन एलनीनो के प्रभाव के कारण मराठवाड़ा, पश्चिम विदर्भ और उत्तर महाराष्ट्र के कुछ इलाकों में कम वर्षा हो सकती है। न्यू चंडीगढ़ में एकमात्र क्रिकेट टेस्ट मैच में अफगानिस्तान ने भारत के पहले पारी में 564 रन के जवाब में 5 विकेट पर 113 रन बना लिए थे। दूसरे दिन का खेल समाप्त होने तक रहमत शाह 43 रन बनाकर क्रीज पर थे। भारत की ओर से मानव सुधार ने 3 विकेट लिए। इससे पहले भारत ने 8 विकेट पर 564 रन बनाकर पहली पारी समाप्त घोषित कर दी थी। वहीं फ्रेंच ओपन टेनिस टूर्नामेंट के पुरुष सिंगल्स फाइनल में जर्मनी के अलेक्जेंडर ज्वेरेव का सामना इटली के फ्लेवियो कोबोली से हो रहा है। ताजा समाचार मिलने तक ज्वेरेव ने पहला सेट 6-1 से जीत लिया है। इससे पहले कल रूस की मीरा एंड्रीवा ने माजा च्वालिंस्का को हराकर महिला सिंगल्स का खिताब अपने नाम किया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ। This is Akashvani, the news read by Navneeta Adhikari. The 8th India-Indonesia Joint Commission meeting was held in New Delhi today. External Affairs Minister Dr. H. Jaishankar and his Indonesian counterpart Sujiono co-chaired the meeting. During the meeting, they reviewed the entire spectrum of bilateral relations under a comprehensive strategic partnership. Both sides discussed ways to further strengthen cooperation in a wide range of areas including political affairs, defence and security, maritime cooperation, trade and investment, pharmaceuticals and healthcare, digital technology, energy, connectivity, space, education, consular matters, culture and people-to-people exchanges. Dr. Jaishankar and Sujiono welcomed the growing momentum in bilateral ties and agreed to hold the next joint commission meeting at a mutually convenient date in the near future. Union Science and Technology Minister Dr. Jitendra Singh has said the Narendra Modi government has transformed India in the past 12 years into an aspirational nation driven by opportunity, innovation and self-belief. Speaking to media, Dr. Singh said governance reforms, technological democratization and citizen-centric policies have fundamentally changed the way people of the country view their future prospects. He said India's space economy, currently valued at nearly $9 billion, is expected to grow to about $45 billion over the next 7 to 8 years. West Bengal Women and Child Development and Social Welfare Minister Agnimitra Paul today chaired a high-level administrative review meeting at Siliguri. Discussions focused on municipal affairs, women and child development, social welfare, disaster management, sanitation, drainage, waste management, traffic regulation and the implementation of various government schemes. Later addressing the media, Ms. Paul said Darjeeling, Mirik, Karsiang, Kalimpong and Siliguri will soon be developed as 5 Himalayan cities. She said strict measures will be taken to improve urban infrastructure and cleanliness. West Bengal is set to become the 36th state to implement Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana, which is the world's largest publicly funded health assurance scheme. National Health Authority and Government of West Bengal will sign a Memorandum of Understanding tomorrow for the implementation of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana in the state. The MOU will be signed in New Delhi in the presence of Union Minister for Health and Family Welfare, J.P. Nadda, and West Bengal Chief Minister Suvendu Adhikari. Today is the last day to submit applications for verification of issues observed and re-evaluation of answers on the post-result services portal for Class 12th examination. In a social media post, the Central Board of Secondary Education said that the portal will remain open until midnight. It asked the students to complete and submit their applications before the deadline. Prime Minister Narendra Modi has congratulated Major Abhilasha Barak on being conferred the UN Military Gender Advocate of the Year Award. In a social media post, he said, "The honour recognises Major Barak's exemplary service and India's long-standing contribution to United Nations peacekeeping efforts." Mr. Modi said, "Her achievement is an inspiration to countless young Indians, especially the nation's daughters, who aspire to serve the country and humanity." Major Barak is currently serving with the UN peacekeeping mission in Lebanon as an engagement team commander and gender focal point. South Korean President Lee Jae-myung has nominated Han Seong-suk, the current minister for small and medium-sized enterprises, SMEs, as the country's next Prime Minister announcing the nomination, Presidential Chief of Staff Kang Hoon Sik praised Han's extensive experience in the technology sector, saying she is well placed to lead South Korea's transition into the artificial intelligence era and to drive inclusive economic growth. If approved by the National Assembly, Han would welcome the first female Prime Minister under the Lee administration and only the second woman to hold the post in South Korea's history. Indian wrestlers continue their impressive run at Ulaanbaatar Open in Mongolia today, winning 2 gold and 2 bronze medals in the men's freestyle category. Deepak clinched the gold medal in the 61 kg category, defeating Kazakhstan's Esil Atkaya 6-0 in the final. And that is the end of this news bulletin.
18: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান।

0: রানীবাগান বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা। মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ু ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখন এখানে বিভিন্ন অন্যান্য বিষয়ের ডাক্তার বাবুরাও বসছেন এক ছাদের তলাতে মনোবীক্ষণ পলিক্লিনিকে। মনোবীক্ষণ প্যাথোলজি এতদঞ্চলের বৃহৎ ল্যাবরেটরিগুলোর অন্যতম, যা NABL, CMC ভেলোর এবং এইমস নিউ দিল্লি দ্বারা গুণমান নিয়ন্ত্রিত এবং স্বীকৃত। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রত্যেক এপিসোডে আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিভিন্ন অসুখ নিয়ে এবং তার প্রতিকার নিয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
0: মনোবীক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477-99516। আবার বলছি 7477-99516 এই নাম্বারে।
1: আজকে এরকমই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। আজকের বিষয় কোনো অসুখ নিয়ে নয়, রাদার কয়েকটা ভুল ধারণা বা ভুল ডায়াগনোসিস নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। সেই ভুল ডায়াগনোসিস বা ভুল ধারণা এবং সঠিক সেক্ষেত্রে কি হয় বা না হয় সেইটা নিয়ে, এক কথায় বলা যেতে পারে আজকের আলোচনা কিছু ভুল ধারণা নিয়ে। শ্রোতা বন্ধুরা, যখন এই কথাটি বলছি আজকের এই বিষয়টি নির্বাচন করবার সময়, আসলে মনে পড়ছে বিগত দিনে বহু এরকম রোগীর কথা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বিভিন্ন সমস্যা, বিভিন্ন লক্ষণ নিয়ে, এবং তারা বিভিন্ন জায়গাতে চিকিৎসা করে সেরকম সুরাহা না পেয়ে যখন আমাদের কাছে আসছেন, আসার পর যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি যে ঠিক কী সমস্যা, তখন তারা বলছেন দুটো কথার যে কোনো একটা বা দুটোই কারো কারো ক্ষেত্রে। সেটা হচ্ছে এক, যে টাইফয়েড হয়েছে, টাইফয়েডে ভুগছি, আর একটা হচ্ছে ফ্যাটি লিভার হয়েছে বা লিভারে চর্বি জমেছে। প্রচুর মানুষ তারা ধারণা করেন যে তাদের যা কিছু সমস্যা তা এই ফ্যাটি লিভার বা এই টাইফয়েড, এই দুটোর একটার জন্য মূলত হচ্ছে বা তার জন্য দায়ী। মজার কথা, এই টাইফয়েডের দীর্ঘদিন ধরে চিকিৎসা করেও এদের কোনো সুরাহা হয় না। ফ্যাটি লিভারের জন্য দীর্ঘদিন তারা ওষুধ খাচ্ছেন, খেয়ে চলেছেন, কিন্তু মূল সমস্যা যেটা নিয়ে তারা প্রথম ডাক্তারবাবুর কাছে গেছিলেন, সেটা গ্রামের কোয়াক ডাক্তারবাবুই হন বা অন্য কোনো জেনারেল ফিজিশিয়ানই হন, মোদ্দা কথা সেই লক্ষণগুলো, সেই প্রাথমিক লক্ষণগুলো, সেগুলো কোনোটাই কিন্তু নিরাময় এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। টিপিক্যালি এই ধরনের মানুষদের জিজ্ঞাসা করলে পরে তারা যে উত্তর যেগুলো তারা দেন সেগুলো হচ্ছে যে একটা দীর্ঘকালীন অবসাদ, গা ম্যাচম্যাচে ভাব, জ্বর জ্বর ভাব, হালকা জ্বর জ্বর, আমাদের এই জেলার বা পার্শ্ববর্তী জেলার ভাষায় বা বিশেষ ভাষায় অন্তরে জ্বর, বাইরে বোঝা যাচ্ছে না, বোঝা যায় না, থার্মোমিটারে জ্বর ওঠে না, গ্যাস, অম্বল, বদহজম, পেটে ব্যথা ইত্যাদি নানান রকম অস্পষ্ট বা আমরা বলি ভেগ সিমটমস। এদের জিজ্ঞাসা করলে জানা যায় যে এদেরকে কেউ একজন বা একাধিক জন বলেছেন যে এনারা টাইফয়েডে ভুগছেন বা এনারা ফ্যাটি লিভারে ভুগছেন। আসলে এরা কিসে ভুগছেন সেটাতে যাওয়ার আগে শ্রোতা বন্ধুরা আসুন এই দুটো জিনিস সম্বন্ধে একটু জানি। টাইফয়েড মূলত একটি জলবাহিত রোগ। টাইফয়েডের লক্ষণ হচ্ছে অত্যন্ত তীব্র মাত্রায় জ্বর, মানে রীতিমতন 103-104 এরকম জ্বর উঠে যাবে, তীব্র জ্বর, ইন্টেন্স ফিভার হবে, এবং তার সঙ্গে আরও যা যা বিভিন্ন রকম লক্ষণ, যেমন নাকি কনস্টিপেশন বা প্রচণ্ড রকম শারীরিক দুর্বলতা, এগুলো থাকবে। মূলত যেটা হবে সেটা হচ্ছে খুব বেশি মাত্রায় জ্বর। এই জ্বর কখনোই ঘুষঘুষে জ্বর, অন্তরে জ্বর, থার্মোমিটারে ধরা পড়ে না এমন জ্বর, গায়ে হাত দিয়ে তেমন লাগে না, খুব সামান্য জ্বর, এরকম কখনোই হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই সব মানুষদের টাইফয়েডের ভুগছেন এই কথাটা বলেন সেই সব গ্রামীণ ডাক্তারবাবুরা বা অন্যরা যাদের হয়তো টাইফয়েড সম্বন্ধে বিশেষ সেরকম ধারণা নেই।
0: মনোবীক্ষণে আসতে ফোন করুন 7477-99519। আবার বলছি 7477-99519। 519 এই নম্বরে।
1: এনারা একটা পরীক্ষা করেন, যে পরীক্ষাটাকে ভিডাল পরীক্ষা বলে, অনেকে উচ্চারণ ভুল করে এটাকে ওয়াইডাল পরীক্ষাও বলে, WIDAL, কিন্তু উচ্চারণটা ভিডাল টেস্ট। তো ভিডাল টেস্টে অতগর এই আমরা বেসিক্যালি দেখা হয় যে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার যে টাইটার, সেই টাইটার দেখা হয়। একটা নির্দিষ্ট টাইটারের ওপরে গেলে তবে টাইফয়েডের সম্ভাবনা পজিটিভ বলে ধরা হয়। তাও আরও অনেক অন্যান্য অসুখ আছে যাতে করে এরকম ভিডাল টেস্ট ফলস পজিটিভ হয়, সেটা মাথায় রাখার পরই ভিডাল টেস্ট থেকে বলা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা এরকম টাইফয়েড আছে বা টাইফয়েডের চিকিৎসা করছেন বলে আমাদের কাছে আসেন, তাদের কাছে আমরা দেখি তারা একটি কোনো জায়গা থেকে করা একটি ভিডাল টেস্টের রিপোর্ট বার করেন, এবং যে রিপোর্টে হয়তো খুবই 1.40 বা 1:80 ডাইলিউশনে তাদের ভিডাল পজিটিভ এরকম একটা দেখানো যায়, মানে যেটা একদমই একটা নর্মাল রিপোর্ট। মুশকিল হচ্ছে যে গ্রামীণ ডাক্তার বন্ধু সেটি দেখছেন, বা যে ওষুধের দোকানদার সেটি দেখছেন, বা যে কোয়াক প্র্যাকটিশনার সেটি দেখছেন, তিনি জাস্ট একটা পজিটিভ দেখেই তিনি তার ডায়াগনোসিস করে দিচ্ছেন যে ভিডাল টেস্ট পজিটিভ হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই নয়, এক্ষেত্রে ভিডাল টেস্ট একেবারেই পজিটিভ নয়, সে মানুষটি একদমই টাইফয়েডে ভুগছেন না। দ্বিতীয় কথা হচ্ছে, টাইফয়েড অসুখ কখনো ওইরকম সারা বছর ধরে ঘুষঘুষে জ্বর নিয়ে হয় না, তীব্র জ্বর, এবং সেটা কিছুদিনের জন্য। যদি টাইফয়েড ঠিক করে চিকিৎসা না করা হয় টাইফয়েড থেকে মানুষ মারাও যেতে পারেন, আর যদি ঠিক করে চিকিৎসা করা হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যে টাইফয়েড পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন ঘুষঘুষ করে জ্বর কখনো টাইফয়েডে থাকে না। টাইফয়েডের টিপিক্যাল ডায়াগনোসিস বা টাইফয়েডের কনফার্মেটরি ডায়াগনোসিস করা হয় ব্লাড কালচার করে, অর্থাৎ সোজা কথায় রক্ত নিয়ে একটা জায়গাতে, একটা আগার আমরা বলি, তাতে চাষ করে, রক্তে চাষ করে তার মধ্যে জীবাণু আছে কিনা সেটা মাইক্রোস্কোপের তলায় দেখে, এবং সেই জীবাণু যদি থেকে থাকে তাহলে কোন অ্যান্টিবায়োটিক দিলে সেটা মরবে সেটাকেও সেই মাইক্রোস্কোপের তলায় পরিলক্ষিত করে আমরা বলি ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট। এই ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট খুব ভালো ল্যাবরেটরি ছাড়া হয় না, এবং আমরা প্রায় প্রতিটি ক্ষেত্রে, প্রায় 100% ক্ষেত্রে আমরা দেখি যারা যারা এরকম দীর্ঘকালীন টাইফয়েডে ভুগছেন বলে এসে দাবি করেন, তাদের কারোরই ব্লাড কালচার রিপোর্ট হয় করা হয়নি, বা করলেও তাতে কিছু পাওয়া যায়নি, অথচ তারা টাইফয়েড টাইফয়েড টাইফয়েড বলে তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, এবং তারা বিভিন্ন দরে দরে ঘুরছেন, কপাল ঘুরে মরছেন, কারণ তাদের কোনো রকম কোনো উন্নতি হচ্ছে না। একই কথা সেই পেটে চর্বি জমা, বা এই জেলার ভাষাতে পেটে চরব জমা, বা ফ্যাটি লিভারের ক্ষেত্রে প্রযোজ্য। ফ্যাটি লিভার খুব সাধারণ একটা অসুখ, খাদ্যাভ্যাসের একটু ভুলভাল বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য পেটে লিভারে চর্বি জমা হয়, এবং তার একমাত্র চিকিৎসা হচ্ছে তৈল জাতীয় খাবার বা স্নেহ পদার্থ জাতীয় খাবার না খাওয়া। একটু ঠিকঠাক খাদ্যাভ্যাস করলেই, একটু ব্যায়াম ট্যায়াম করলেই ফ্যাটি লিভার একদম ঠিক হয়ে যায়। সেইভাবে ফ্যাটি লিভারের যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো একটাও কোনো প্রুভেন ওষুধ নয়, বা এক কথায় বলা যেতে পারে ফ্যাটি লিভারের কোনো ওষুধই নেই। ওষুধ নিয়ে ব্যান যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তার প্লাসেবো এফেক্ট হয়, অর্থাৎ খেলেও যাও না খেলেও তা, এইরকম একটা ব্যাপার ঘটে। অথচ দেখুন, এগুলো না জানার ফলে এক বিরাট সংখ্যক মানুষ অন্য একটি অসুখ, সেই অসুখের লক্ষণ বয়ে নিয়ে বেড়ান, তাতে ভুগতে থাকেন, তাতে কষ্ট পান, এবং তাদের কোনো ছুড়া হয় না, কারণ তারা নিজেরা ভাবেন বা তাদেরকে ভাবানো হয় যে তারা ফ্যাটি লিভারে ভুগছেন, বা তাদের লিভারে চর্বি জমেছে, বা তারা টাইফয়েডের শিকার। আসলে ঘটনাটা কি ঘটছে?
0: মনোবিজ্ঞান সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নম্বরে।
1: আসলে শ্রোতা বন্ধুরা, এই সমস্ত মানুষরা যারা দীর্ঘদিন ধরে অবসাদ রোগ, অনিদ্রা, কোনো কিছু করতে ইচ্ছে করে না, খাবারে অরুচি, শরীরে ঘুষঘুষে একটা জ্বরের মতন একটা অনুভূতি, এই সব নিয়ে যারা ভুগছেন তারা আসলে প্রত্যেকেই অবসাদ বা ডিপ্রেশন রোগের শিকার, যেটা একটা ব্রেনের রোগ। ডিপ্রেশন বা অবসাদ রোগে একদম এই প্রত্যেকটা সিমটম হয়, অর্থাৎ শরীরে একটা ম্যাজমেজে ভাব, শরীরে দুর্বলতা, কাজকর্ম করবার ইচ্ছার অভাব, কোনো কথা শুনে ভুলে যাওয়া, ঘুম না হওয়া, বা ঘুম হলেও উঠে তরতাজা বোধ না থাকা, খিদে না হওয়া, পেট ভার ভার লাগা, এই সমস্ত যা কিছু সিমটম আমরা তথাকথিত পেটে চর্বি বা ফ্যাটি লিভার বা টাইফয়েডের জন্য ভেবে থাকি, এই সমস্ত কিছু কিন্তু এই ডিপ্রেশন বা অবসাদ রোগ দিয়ে এক্সপ্লেইন করা সম্ভব। মানে এই প্রত্যেকটি মানুষই হয়তো ডিপ্রেশন বা তার কোনো একটা ভ্যারিয়েশনে ভুগছেন, কেউ বাইপোলার ডিপ্রেশনে, কেউ ইউনিপোলার ডিপ্রেশনে। মোদ্দা কথা, এনারা প্রত্যেকেই ব্রেনের অসুখে ভুগছেন, কিন্তু যে ডাক্তারবাবুকে তারা দেখাতে গেছেন ব্রেনের অসুখ সম্বন্ধে তার যেহেতু সম্যক ধারণা নেই, সেই জন্য তিনি ব্যাপারটি ধরতে পারেননি। অতএব শ্রোতা বন্ধুরা, একটাই কথা, যে বা যারা আপনার আশপাশে, আপনার পরিবারে, বন্ধু স্বজনের মধ্যে, পরিচিত জনের মধ্যে যদি কেউ এমন দেখেন যিনি বলছেন আমি দীর্ঘদিন ধরে টাইফয়েডে ভুগছি, দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারে ভুগছি, দীর্ঘদিন ধরে আমার লিভারে চর্বি জমা হয়েছে, একদম সরাসরি তাকে ধরে মনোবিক্ষণে নিয়ে আসুন। খুব সম্ভবত সেই মানুষটি ব্রেনের অসুখের শিকার এবং দীর্ঘদিন ধরে তার কোনো চিকিৎসা হচ্ছে না, আস্তে আস্তে অসুখটা একটা দুরারোগ্য রোগের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন রানীবাগানে মনোবিক্ষণে আমরা আছি আপনাদের জন্য। সুতরাং আজ থেকে আর এই রকম ভুলভাল ডায়াগনোসিস এর শিকার আমরা হব না, হতেও দেব না। এই অঙ্গীকার নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি। সঙ্গে ছিলাম মনোবিক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। নমস্কার।
0: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরো বিশদ জানতে ফোন করুন 7477-99-517। আবার বলছি 7477-99-517। মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা, শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এর

0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
1: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু তোমার জন্য অনুষ্ঠানে আজকে জেলার তিন শিল্পীদের নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী মৃগাঙ্ক মণ্ডল।

এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লাইন সরণি কলকাতা 13, ফোন নম্বর 03339873987। আজকে

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেলানিন সরণি, কলকাতা 13। ফোন নম্বর 0333987 3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী বিদীপ্তা দত্ত, উনি শোনাবেন বাংলা চলচ্চিত্রের একটি বিখ্যাত গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেলানি সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987 3987।
1: শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু, তোমারই জন্য এই অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো, সঙ্গে থাকবেন এই শিল্পীদের উৎসাহিত করবার জন্য। এই কামনা রেখে আজকে শেষ করছি এই অনুষ্ঠান। নমস্কার।
2: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতিমুল ইসলাম,
3: সম্পাদনা সুখময় ব্যানার্জি।
4: শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গানের আসরের প্রথম গানটি গিয়েছেন পিন্টু ভট্টাচার্য।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: বাংলা আধুনিক গানের আসরে এবারের শিল্পী লতা মঙ্গেশকর।
5: কিছু তো না

কিশোর কুমারের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী থেকে যে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে তার আজকের বিষয় স্বাস্থ্যক্ষেত্রে সংস্কার ও অর্জন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআর অ্যাপে। এখন বিভিন্ন ভারতের অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: फिल्म वाह लाइफ हो तो ऐसी, निर्देशक थे महेश मांजरेकर। इस फिल्म में अमृता राव के साथ थे शाहिद कपूर और संजय दत्त। फिल्म सरफरोश बनाने वाले निर्देशक जॉन मैथ्यू माथन लेकर आए फिल्म शिखर। इस फिल्म में अमृता राव के साथ थे अजय देवगन, बिपाशा बसु और

শুনছিলেন বিভিন্ন অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অনুষ্ঠান যুব জগৎ।

সকল যুব বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুবজগৎ অনুষ্ঠান। বন্ধুরা, আমরা পৃথিবীকে নীল গ্রহ বলি, কেন জানো? সমুদ্র এর প্রায় 71% জুড়ে আছে। আর তোমরা এও জানো পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। সমুদ্র ছাড়া মানুষ, প্রাণী এবং উদ্ভিদ বেঁচে থাকতে পারত না। আমরা সঠিক সংখ্যা জানি না, তবে বিজ্ঞানীরা মনে করেন যে মহাসাগর পৃথিবীর 50-80% জীবন্ত প্রাণীর আবাসস্থল, বিশাল তিমির থেকে শুরু করে ক্ষুদ্র মাছ পর্যন্ত। পৃথিবীর সমস্ত জলে প্রায় 97% সমুদ্রে রয়েছে। মহাসাগর আমাদের বৃষ্টির জল এবং পানীয় জল সরবরাহ করে। এবং তোমরা কি জানো যে আমরা যে অক্সিজেন নিঃশ্বাস নিই তার অর্ধেক সমুদ্রের উদ্ভিদ থেকে আসে। মহাসাগর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদের অক্সিজেন দেয়। অথচ এই মহাসাগরকে আমরা দূষিত করছি নানাভাবে। তাই মহাসাগরকে দূষণের হাত থেকে রক্ষা করতে 8ই জুন পালিত হয় বিশ্ব মহাসাগর দিবস। আমাদের নীল গ্রহের সমস্ত বাসিন্দাদের জন্য আমরা সবচেয়ে বড় হুমকির মুখোমুখি, এবং জলবায়ু এবং জীব বৈচিত্র্যের সংকটে। এটা খুব স্পষ্ট যে স্থিতিশীল জলবায়ুর জন্য আমাদের একটি সুস্থ সমুদ্রের প্রয়োজন। এই নিয়ে কথা কিন্তু বলবো, কিন্তু তার আগে আমাদের আসরে উপস্থিত যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের কাছ থেকে শুনে নেব গান। প্রথমে চলে যাব পম্পা মণ্ডলের কাছে। পম্পা মণ্ডল আমাদের অতুল প্রসাদের গান গেয়ে শোনাবে।

এতক্ষণ অতুলপ্রসাদের গান গিয়ে শোনালো পম্পা মণ্ডল। আগামীকাল ওয়ার্ল্ড ওশান ডে বা বিশ্ব মহাসাগর দিবস। দেখো বন্ধুরা, আমরা যে খাবার খাই তার বেশিরভাগই আসে এই সমুদ্র থেকে, জানো তো। আর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয় মাছ ধরা এবং মাছ চাষের সাথে। এমনকি আমাদের শক্তির বেশিরভাগ আসে সমুদ্র থেকে। তেল এবং গ্যাস উভয়ই সমুদ্রের তলজ হিসেবে পাওয়া যায়। আজ আমরা জানি যে নবায়নযোগ্য শক্তি পরিবেশের জন্য ভালো। আমরা ঢেউ এবং জোয়ার থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। আমরা যে পণ্য ব্যবহার করি তার বেশিরভাগই সমুদ্রপথে জাহাজে পরিবহন করা হয়। নৌকা মানুষের ভ্রমণের একটি মাধ্যম। সমুদ্র উপকূলে মানুষের বসবাস এবং আনন্দ করার জায়গাও বটে। গরমে বা পূজোর ছুটিতে কিংবা অবসর সময়ে ছুটির দিনগুলোতে আমরা সমুদ্র সৈকতে কাটাতে যাই। সমুদ্রের বিষয়েই আমাদের আকর্ষণ করে এবং প্রায়শই এটিকে রক্ষা করার জন্য আমাদের আকাঙ্ক্ষাকে চালিত করে। আগামীকাল ওয়ার্ল্ড ওশান ডে, বিশ্ব মহাসাগর দিবস, এই দিনে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমুদ্রের অপরিহার্য বিষয় উদযাপন করি, যা এর মধ্যে থাকা সমস্ত বিষয় থেকে শুরু করে এটি যে আশ্চর্য সৃষ্টি করে। বিশ্ব মহাসাগর দিবস হল একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর 8ই জুন পালিত হয়। আর কথা নাই, এবারে আবার চলে যাব গানে। এবারে আমাদের নজরুলগীতি গেয়ে শোনাবে কিরণ মণ্ডল।

0: এতক্ষণ আমাদের নজরুল গীতি গেয়ে শোনালো কিরণ মণ্ডল।
1: 8ই জুন পালিত হয় বিশ্ব মহাসাগর দিবস। এই ধারণাটি মূলত 1992 সালে কানাডায় আন্তর্জাতিক মহাসাগর উন্নয়ন কেন্দ্র এবং কানাডার মহাসাগর ইনস্টিটিউট দ্বারা ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত আর্থ সাবমিট জাতিসংঘের পরিবেশ এবং উন্নয়ন সম্মেলনে প্রস্তাব করা হয়েছিল। 2002 সাল থেকে বিশ্ব মহাসাগর দিবস বিশ্বব্যাপী সমন্বয় শুরু করে। 2008 সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব মহাসাগর দিবস স্বীকৃত হয়। আন্তর্জাতিক দিবসটি বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নকে সমর্থন করে এবং সমুদ্র সুরক্ষা এবং সম্পদের টেকসই ব্যবস্থাপনায় জনস্বার্থকে উৎসাহিত করে। ওয়ার্ল্ড ওশান ডে তৈরির পর থেকে প্রতি বছর একটি নতুন থিম রয়েছে যা বার্ষিক অনুষ্ঠানকে রূপ দেয় এবং আমাদের মহাসাগরগুলি যে বিপদের মুখোমুখি হয় সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। 2025 সালের থিম হল আমাদের মহাসাগর এবং জলবায়ুর জন্য অনুঘটক পদক্ষেপ। আমাদের মহাসাগরে কোটি কোটি প্লাস্টিকের টুকরো ছড়িয়ে রয়েছে। বিশ্বজুড়ে মহাসাগরে 5টি বিশাল প্লাস্টিকের টুকরো রয়েছে, বিশেষ করে একটি অংশ যা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে পরিচিত। 1.6 মিলিয়ন বর্গ কিলোমিটারের আকার ধারণ করে। মহাসাগরে প্লাস্টিক মাছ, পাখি, কচ্ছপ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে মেরে ফেলছে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক, কারণ মাছ প্লাস্টিক ক্ষুদ্র টুকরো খায় এবং তারপর মানুষ সেই মাছকে খাচ্ছে। আমাদের মহাসাগরগুলোকে সাহায্য করার জন্য আমরা কি করতে পারি? বিশ্ব মহাসাগর দিবসে এবং বছরের প্রতিটি দিনে আমরা অনেক কিছু করতে পারি। তা হল, যখন আমি বা তোমরা সমুদ্র তীরে থাকব বা বেড়াতে যাব, পরিবেশের প্রতি সদয় এবং শ্রদ্ধাশীল হব, কোনো প্রাণীর ক্ষতি না করে, এবং আমাদের সমস্ত আবর্জনা আমাদের সাথে করে নিয়ে আসবো, কিংবা কোনো আবর্জনার যে গার্বেজ থাকে সেখানে আমরা ফেলবো। সমুদ্র উপকূলে না থাকলেও বিভিন্ন পোস্টারের মাধ্যমেও আমরা মানুষকে সচেতন করতে পারবো। এবারে আমরা চলে যাব গানে। আমাদের এবারে লোকগীতি গেয়ে শোনাবে তনুজা খাতুন।

এতক্ষণ আমাদের লোকগীতি গিয়ে শোনালো তনুজা খাতুন। তাহলে বন্ধুরা, আজকের বিশ্ব মহাসাগর দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে যুবজগৎ এখানে শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দেব।

অনুষ্ঠান যুবজগৎ আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপ।

গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লাইন সরণি, কলকাতা 13।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি সাহসিবীর গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে আজকের প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে ধন দৌলত সাহসিবী থেকে।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে এবারের গানটি শুনুন আঁধি ছায়াছবি থেকে। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

গানটির সঙ্গে সঙ্গে শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ শ্রোতা বন্ধুদের এখন জানাব আগামীকাল অর্থাৎ 8ই জুন সোমবারের অনুষ্ঠান সূচি। আগামীকাল অধিবেশন শুরু হবে ভোর 5:50, 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রবীন্দ্রসঙ্গীত 6:30, 6:50 শুনবেন নজরুলগীতি, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, বাংলা ছায়াছবির গান সকাল 7:45 থেকে, সকাল 8টায় অনুষ্ঠান শুভ সকাল। আগামীকাল শুভ সকালের বিষয় সুখের ঠিকানা, উপস্থাপনায় মধুমিতা সাহা। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, বাংলা আধুনিক গানের অনুরোধে আসর শুনবেন 2:20 থেকে, 3:10 অনুষ্ঠান দিনান্তিকা, 3:30 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5টায় রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, ক্ষেত খামারের কথা 5:30, 6:05 দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গান।

ছটা বেজে পঞ্চান্ন মিনিটে অতুল প্রসাদী গান, সাতটা বেজে দশ মিনিটে চিঠিপত্র পাঠের আসর আজ সন্ধ্যায়, রাত নটায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আটটা বেজে তিরিশ মিনিটে বাংলা আধুনিক গান, আটটা বেজে দশ মিনিটে রাগ প্রধান বাংলা গান, নটা বেজে পনেরো মিনিটে দিল্লি কেন্দ্রের নটা বেজে পনেরো মিনিটে মোদী সরকারের বারো বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, রাত দশটায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ বাংলা ছায়াছবির গান দশটা বেজে দশ মিনিটে, লোকগীতির অনুষ্ঠান মাটির সুর শুনবেন দশটা বেজে তিরিশ মিনিট থেকে, রাত এগারোটায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ আটই জুন সোমবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, পরবর্তী সাত দিনে জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চাষিবাদের জন্য পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী পাঁচ দিনে চাষিবাদের জন্য আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা বলা হয়েছে, সোমবার বুধ এবং বৃহস্পতিবার জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত এগারোটা। জয় হিন্দ।